আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টসে। এছাড়া আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মেও শোনা যাবে। আকাশবাণী আগরতলা, আজ রবিবার, 1948 শকাব্দ, 23-14-1433 বঙ্গাব্দ, 11 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:54 হয়ে 50 সেকেন্ড।

0: petrol stations which were closed due to security reasons are now open. It added that interchange facilities at all the concerned metro stations are also available. Delhi police has issued a traffic advisory for today in view of the law and order situation in the national capital. In its advisory, the traffic police said that diversions at different stretches will be enforced starting from 6 a.m. depending upon prevailing situation. It said that movement at various stretches, including roundabouts of Shankar Road, Vande Mataram T Point towards New Delhi, Jhandewala, Panchkunya Mark, Golda Khana, and Patel Chowk and Mandi House, Bhairon Road, Ring Road, T Point and Lodhi Road flyover may be affected. It advised people to plan their journey in advance and avoid non-essential travel. Delhi Sikh Gurdwara Management Committee President Harmeet Singh Kalka has condemned the act of some Aam Aadmi Party leaders for playing politics over the issue of allowing the police to enter the premises of Gurdwara Bangla Sahib after the protesters entered its premises. Mr. Kalka said that the protesters forcibly entered the hall of Gurdwara with placards and shouted slogans. Mr. Kalka said that any kind of protest cannot be allowed or permitted inside the premises of Gurdwara. He said, in view of the situation, the Gurdwara committee called the police to evict them from the premises. India has said that the Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR's concerns regarding yesterday's events in Delhi are misplaced and constitute an unwarranted interference in the internal affairs of the country. In a statement, the permanent mission of India in Geneva said that OHCHR should also devote attention to large-scale protests elsewhere, consistent with its mandate of impartiality and non-selectivity. In men's cricket, India will face West Indies in the third T20 International at Holkar Stadium in Indore today. The match will begin at 7 p.m. IST. The five-match series is level at 1-1 after West Indies defeated India by 6 wickets in the second T20 International in Ranchi on Friday evening. The match witnessed a run fest with 501 runs scored as West Indies chased down India's target of 250 with more than an over to spare. West Indies captain Shai Hope led the chase with a magnificent 102 of 45 balls, while Shaufane Rutherford contributed 84 of 37 deliveries. Hope was a judge player of the match. And that is the end of this news bulletin.
1: Akashvani Agartala. এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ আকাশবাণী আগরতলা। সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।
2: ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আবার সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিশাল কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জন গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরে সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে, সংসারে কিরকম করে থাকতে হবে? সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবেও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনিবেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ

0: বলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়াই পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরের মন ফেলে রাখবে। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে, বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জন দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে, সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকার কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার, বুঝেছ?
1: এতক্ষণ শুনছিলেন সুভাষিত অনুষ্ঠানে রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এবারে অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানখানি শুনবেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে।

প্রথম গানখানি শুনলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। এবারে শুনুন ভক্তিমূলক গান হীরালাল সার্কেলের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গান অঞ্জলি পর্বে। আজকের শিল্পীরা ছিলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, হীরালাল সার্কেল এবং হৈমন্তী শুক্লা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং।

আকাশবাণী আগরতলা যতন ফুং কাহাম ব্যাপারী চেংজাক ফিকা তিনি ফুনি ককবরক আওয়াই পান্ডা হায়ুনি খরাং তিনি ককটি শাল তালুমাই তালনি শাল চিচুকু শালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশি অক্টোবর তালনি শালচিসা শালমারি নিশাই নিচিদক ইংরেজি বিশি নিরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার শাসাই নিরাদক চিচুকু কিলোহার্জ এবা সারাসা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এ এম তে এফ এম নি বাকসাকে বাক্সাকে আওয়াই খাইজাকি তঙ পান্ডানি পুইলাও খালায় কক কাহাম তিনি কক কাহাম নাহারজাখা ডক্টর এ পি জে আব্দুল কালাম সালাংমা ককরক ককবরক বাই শাক শাক ন কাহাম তনিনানি বাকি শাক ন শাকমা থারনাই তামনি হিনমালে হামিয়ানো কেব কাহাম খাইনা নাইয়া বরক ন সাকা সাকা নুগৈ তা সেলেং দি রমদি বিনি বিশিঙ্গ অবহাই কাইসা তঙ্গৈমানো আবো রাংচাক রেচাকনি সাইফানো মরক ইমাং কমাও মুক্তিনি বাচাকে

তেই বড় রকম অমহাই খেন গমাউই থাঙ্গ বিনি শাকনি সামং নাংমা পাইখাহিনকে পৈতো বাইজাক তেই খিবি কাবুজাক জরাতেই গিফিল ফাইয়া নাইথক সালসানন খিবি থাংনাই ফিয়া সিমংতেই জ্ঞান রকলে থিয়া শাকন নংবাই টংনাই বাক্সা বাক্সা বরক শাক শাকন বলায়ো তেই শাকন বেলাই কতর হিনি ওয়ানসগ ফিয়া বরক অবন সাইমানিয়ানা খুমনি মতম বাহাইতেই বরকনি বলাইমুং স্রাব সাসে হাইকে চাশুক জরা ডক্টর এপিজে আব্দুল কালাম সাউক লাংমা কক থাইরক খানাবাইখ্যা।

আও তাবক থাংলাইনে অজরাব তিনি সালন রেকসাবে কক থাইসা থাইনি তিনি ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড এবং কেবা হায়ুং গনাঙ্গই বুড়ি বসারকনি সাল পালাইজাগৈ দ অবনো কারিব তিনি সাল সাজাগৈ দ যিনি ভারত হাকতনে বেলাখেন থমন গরং বরম গান অমিতাভ বচ্চন নি আসাইমানী সাল অব পালাইজাগৈ দেই ভারত রত্ন হিনে সাকালাইজাক বলখেন তংসার সাব নাই তে পলিটিশিয়ান নানাজি দেশমুখ নিব আসাইমানী সাল হিনে সাজাগৈ দেই তিনি যিনি বিশ্বকোষ পুনি সৈনাই পইলা নগেন্দ্রনাথ বসুনি থৈমানি সাল হিনিব পালাইজাগৈ দিনে অসালো 1737 বিসিব ওয়েস্ট বেঙ্গল এবার কলকাতা ও বাংলা ফাইমাবাই দেই নবার কতর ফাইমতানি সাই সাই বড় রকনি লংমা চমানি নুকজাখা হাইকে আসুজরা নরকনা বেখে তিনি সাল নরকসাবই কক থাইজা থাইনি তাবক থাংলাইয়ানো জং সাখাম করায়ো সাখাম করায়ো তিনি নরকন সাইখানারি নাই পেনক্রিয়েটাইটিস নতুই অম কাইসা বহকনি বেমার যিনি বহকও গবাং মা মানাই এবার কেবা অরগান দো অবরকনি যতনি কাইসা কাইসা সামগব দো অমহাইন কাইসা অরগান পেনক্রিয়াস হিনি দো যাবন বখল হিনিব রমিন হারমানো অবনি সামংখা মাইহজম খালাইতানি চুবানানি তেই থৈনি গতৈন সাকিনানি জেফ্রুব বিনি সামং খালাই মানিয়ঙ্গ আফ্রুন যহাও রক সাজাগৈ মানো এবার যহাও রক দেরাজাগৈ সাক দেরাজাগৈ মানো আফ্রুরগ হসপিটাল এবার কেবা সাক নাইকলাই রোগনি থানে যেন থানানি নাম ফিয়াবা অম গবাং খালাই সাজাগো যে বড় রক হকু নঙ্গ যে বড় রক চুয়াক রক নঙ্গ বরক অবহাই গবাং খালাই উঙ্গো হিনে সাজাগৈ দো ফিয়াবা অ কক চায়া তামে হিংকে তাবুনি বড় রকনি যে লাইফ স্টাইল আথানি ফিয়াবা চুয়াক বিড়ি অবহাই খেলায়ী ফেকজাংনাই মানে চায়াবই ন অবহাই বেমার মানজাগৈ তোমানে যে বড় রক থক গবাং চাও যে বড় রক মহান গবাং চাও অ বড় রকনি বিসঙ্গ অবহাই বেমার নুকজাগৈ মানো রমনি মহান চাইয়াব ফিয়াবা থক গবাং চাও অ বড়কনি বঙ্গৈ মানো অ বেমার কাইনি দো কাইসে একিউট পেনক্রিয়েটাইটিস কাইসে ক্রনিক পেনক্রিয়েটাইটিস হিনিব দো অবনি সিমটম অ বেমার উখাইঙ্গাই যেন বহাই খেলাই সাইমানে পেনক্রিয়েটাইটিস হিনে বহক সাকা ফাইসিঙ্গ চাও যেন ওইসে ওইসে ফিয়াবা টকথুলো এবার কেবা বহক সাকা রক সাকাঙ্গি যেন গেস নি বাকে অঙ্গরক হিনে ওয়ান সক ফিয়াবা আপন যেন স্রাই স্রাই খেলায়ী খেয়াল খেলাইনি নামথাই তে সাক হামগ্রাই বা সাক নাইকলাই রকনি থানে যেন থানানি নাঙ্গ আপনি বাকে যেন টাঙ্গে বহক সা তে বহক সামানি লগি

সাকামনি আগুলো যাবো খালাইনাই হুকবারনি কক দিনী হুকবারনি কক ক্যাপসিকাম খাইমানতি ককিসা খালায়ানো আও ক্যাপসিকাম হাতি নি কাইসা মরক মৈখতং নি বিশিং খবজাগ যাতিও গখরং করম গজাক পদ্রপদ ক্যাপসিকাম মানি দো হিন্দি বাইকে সিমলা মির্চ তৈ ইংলিশ বাইকে ক্যাপসিকাম হিন যেবো কেবো খে কামরাঙ্গা মশো হিনে হিনমানি রকব খাও হাইকে যাপসিকাম খাইকে হিনকে নগ জামানি লগি লগি হাতি রগব ফালেই চুনি রং থংরকন গ্রাক সামি মানো ক্যাপসিকাম চিনি শাকনি বাকি বেলাই নাঙ্গ অরো ভিটামিন সি ভিটা ক্যারোটিন ভিটামিন এ তেই ভিটামিন বি টু বেলাইখেন মানথগ তেই যবন সেলাড মৈখতং সামই তৈ নুডলস রক বাই যাওই মানো ক্যাপসিকাম চিনি বুয়া বেকরেং তৈ বসাক বুকুরনি বাকিব বেলাই ন কাহামকুক তাবুক সেলাইয়ানো ক্যাপসিকাম কাইনানি রাইদার রকন তৈ ক্যাপসিকাম কাইনানি বাকি দোয়াশ এবার বেলে দোয়াশ হা কাহাম হিনে চঙ্গিনে হারজাঙাই তৈ চুক স্র স্র থাই যে থায় ওয়াতই নি তৈ কচায়াতই যমতিহাই হা বিনি বাকি চঙ্গি মানা হারাই যা কাইসা কক মৈতো মানার থাই ক্যাপসিকাম বেলাই গরান এবার ইয়াফাঙ্গ তৈ তৈ কচাকা হিনকে যায় ক্যাপসিকাম বুসলৈ কাইনানি গাহাম জরা রকমখা অক্টোবর তৈ নভেম্বর তাল শতক থগুই হানি বাকি সাগ্রাম বসেলৈনাঙ্গ যা পৈলান বসেলৈনি ফং বসা সামই নাহারাই আবনি বাকি বসেলৈন দামচিনই এবার টুয়েলভ আওয়ার্স তৈকে জমই মাতনি নাই জমানি আগুলো বসেলৈন জি সেন্টিমিটার গজালো বসেলৈ বতং বতং খেমা কাইনাই বসেলৈ কাইমানি হাতি বারসা এবার সালচিনি আগুলো বলাই লাইনই লাইথাম লুকজাখা হিংকে আবন পলিথিন বেগকে মাসে নাই যে হাও কাইনাই আহান চুয়ায়ী জকাম সৌই হানো রফরফকে সামই টু পয়েন্ট ফাইভ ফিট ওয়ারিউই হানো চুকস্র স্র মা সামনাই তৈ গজারো তৈ লাইনানি লামা খাই নাহানা নামাই ফাংবসা তালসা কাকা হিংকে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট জালি জালিউই আথাই সামনা জাগা মাকাইনাই সার রকমকে শতক থগুই হানি বাকি মুসকি ব্রেজি কেজি ইউরিয়া সাব্রই কেজি টিএসপি সাব্রই এমওপি সেরসা দশটা নৈজি গ্রাম তৈ জিপসাম ব্রেরা বাচি গ্রাম

আও জরাও থাকলাইনে যেবগো বরক দলংমাও নাইনাইলাইনে কেজিসা আসাম রাইফেল নি বকাক দে খলাইয়ে সাজাকা ট্রেডসম্যান পোস্ট থামরা বাসি বরি হাই বরক দলং বরক দলং জাগনাই ট্রেডসম্যান নি নুও আ জাগাও কইবলাই রহনানি বাকে দোকলাম ফিউক জাগাই রেখে অনলাইন তে পাইথাক সালমারি কইবলাই রহনানি বাকে অবংকা ও তালনি ন নিশি চার সালমারি ও 28 সালমারি ও তালনি অরুণ বাকে রংমারি উংনানি নাংনাই যে বড় রক তে আইটিআই সরঞ্জাক বরকনি বাকে তে রংমারি উংনানি নাংনাই গ্রেজুয়েট তে উমর বিসি চি চারনি সিমি বিসি নিচি থামনি বিসিঙ্গ উংনানি নাংনাই তে অবনি বাকে নরক স্রাই স্রাই খেলায়ী তৈব সাইমানানি মসাই নরক ওয়েবসাইটও হাবিব নাই মানো www.assamrifles.gov.in থাঙ্গাইব তে অবনি বাকে কইবলাই রহনানি বাকে রংমারি নাংনাই খক রা হাই রং আবনি ইয়াগুলো নরক নরকনি কইবলাই রহরে মানে তে স্রাই স্রাই খেলায়ী সাইমানানি মসাইকে হাইন হাই সাপিরানে www.assamrifles.gov.in ওয়েবসাইটও হাবি নরক স্রাই স্রাই খেলায়ী সাবি মানে আবনো কারিগ চিনি তে কাইসা চিনি ইয়াফাব দঙ্গ অবংখা জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট ভারত সুপ্রিম কোর্ট ত্রিপুরানি যে বড় রক মুচুনাই সুপ্রিম কোর্ট সেবক খেলায় বরকব সাইটকই মানো পোস্টনি মূ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট অবনি বাকে বুকচা আচুকথাই দঙ্গ নৈরা বাচিহাই সিট আচু ভেকেন্ট তে অবনি বাকে রংমারি উনানি নাংনাই জেসা কলেজনি ফানো গসিজাক গ্রেজুয়েট উনানি নাংনাই তে কম্পিউটার টাইপিং এক্সপার্ট উনানি নাংনাই অবনি বাকে বড় রগনি উমর খাজাক দঙ্গ উমর চিজা

আসেক জরা সাধনারি আংনি খরাং রচাপ জাগ রচাপ মং খারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুনি কক বরক আওয়াই পান্ডা হায়ংনি খরাং পাইথাগ হাইন হাই যতনন হামবাই

সুপ্রভাত শ্রোতা বন্ধু, আজ 11ই অক্টোবর, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। আজ এমন একটা দিন যে দিনটি আমাদের মনে করিয়ে দেয়, একটি কন্যা শিশু কেবল একটি পরিবারের সন্তান নয়, সে একটি সমাজের স্বপ্ন, একটি দেশের সম্ভাবনা এবং আগামী পৃথিবীর অন্যতম নির্মাতা। কন্যা মানে শুধু একটি সম্পর্কের নাম নয়, কন্যা মানে একরাশ স্বপ্ন, এক বুক সাহস আর অসীম সম্ভাবনার কল্প। প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে কখনো ভেবে দেখেছেন, একটি ছোট্ট মেয়ের চোখে যখন স্বপ্নের জন্ম হয়, তখন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার কতটা ভালোবাসা, উৎসাহ এবং সহযোগিতার প্রয়োজন? হয়তো কেউ হতে চায় চিকিৎসক, কেউ শিক্ষক, কেউ বিজ্ঞানী, কেউ খেলোয়াড়, আবার কেউ হয়তো চায় নিজের কর্মদক্ষতা দিয়ে সমাজের পরিবর্তন ঘটাতে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে যদি সামাজিক বৈষম্য, দারিদ্র, শিক্ষার অভাব কিংবা বাল্যবিবাহ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার দায় কি শুধু সেই শিশুটির? না, তা কখনো নয়, বরং সেই দায় আমার, আপনার, আমাদের সকলের। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের সূচনা হয়েছিল 2012 সালের 11ই অক্টোবর। রাষ্ট্রসংঘের উদ্যোগে বিশেষ দিনটি পালনের মূল উদ্দেশ্যই ছিল কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা, তাদের শিক্ষার সুযোগ সুনিশ্চিত করা, স্বাস্থ্য ও পুষ্টিকর

খাবারের মাধ্যমে তাদের উন্নতি ঘটানো এবং সমাজে প্রচলিত লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একেবারে বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা। আজকের পৃথিবী অনেক এগিয়েছে বন্ধুরা, মেয়েরা মহাকাশে পৌঁছেছে, অলিম্পিকের মঞ্চে দেশের জন্য পদক জিতেছে, বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং প্রশাসন, শিক্ষা, চিকিৎসা এছাড়া শিল্প সংস্কৃতির প্রত্যেকটি ক্ষেত্রে আজ তাদের নিজেদের যোগ্যতার পরিচয় তারা দিয়েছে। তারপরেও সমাজের বহু প্রান্তে আজও কন্যা শিশুরা সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কখনো তাদের পড়াশুনো বন্ধ হয়ে করে দেওয়া হচ্ছে, কখনো অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আবার কখনো শুধুমাত্র মেয়ে হবার কারণেই তাদের মতামত এবং ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ একটি শিশুর কাছে তার শৈশব, শিক্ষা, নিরাপত্তা এবং নিজের মতো করে বড় হয়ে ওঠার অধিকার যে অমূল্য। আজকের এই বিশেষ দিনে আসুন আমরা নিজেদের কাছে একটি প্রশ্ন রাখি, আমরা কি আমাদের বাড়ির, পাড়ার এবং গ্রামের প্রত্যেকটি শিশুকন্যার জন্য এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি যেখানে সে নির্ভয়ে নিজের স্বপ্নের কথা বলতে পারে? জানি একেবারে সম্পূর্ণ ইতিবাচক যদি না হয় উত্তরটি, তাহলে চলুন না আজ থেকেই সেই পরিবর্তনের পথে হাঁটা শুরু করি আমরা। এবং আজকের এই দিনে আমরা যেন সংকল্পবদ্ধ হই, প্রত্যেকটি শিশুকন্যা যেন এগিয়ে যেতে পারে, মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে। চলুন সেই মতোই এগিয়ে চলি।

শ্রোতা বন্ধু, এবার চলুন আমরা ফিরে তাকাই ইতিহাসের পাতার দিকে। 1961 সালে আজকের দিনে অধ্যাপক খগেন্দ্রনাথ মিত্র তিনি প্রয়াত হয়েছিলেন। দর্শন শাস্ত্রে এমএ পাস করে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হয়েছিলেন তিনি। তিনি বহু বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হয়েও কাজ করেছেন। তিনি বহু লেখা লিখে গিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কীর্তন, নীলাম্বর।

বলি কানের দুল পদামৃত মাধুরী আর কত কি। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক, রবিবাসরের সভাপতি, রাধানগর সাহিত্য সম্মেলনের সভাপতি এবং আন্তর্জাতিক ভাষা কংগ্রেসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন। 1970 সালে আজকের দিনে বিশিষ্ট শল্য চিকিৎসক কনক সর্বাধিকারী তিনিও পরলোক গমন করেছিলেন। 1902 সালে আজকের দিনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ তিনি বিহারে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমেরিকার এক প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে এমএ পাস করেন। 1936 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত হন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি জেল থেকে পালিয়ে যায় এবং প্রতিষ্ঠা করেন মুক্তি সেনা দল। এই দলের উদ্দেশ্য ছিল ভারতের মধ্যে ঢুকে মুক্তি অভিযান শুরু করা। তাই তিব্বতের জন্য তিনি দলাই লামার কাজকে সমর্থন করেছিলেন। 1975 সালে দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য সর্বাত্মক বিপ্লবের ডাক দিয়েছিলেন তিনি। সমাজে তার এই গঠনমূলক কাজের জন্য ফিলিপাইন্স থেকে 1965 সালে তিনি ম্যাগসেসে পুরস্কার লাভ করেছিলেন। একেবারে শিক্ষা জগতে সমগ্র বিশ্বে সিডনি বিশ্ববিদ্যালয় একটি সুপরিচিত নাম। সিডনি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার একটি প্রাচীন, ঐতিহ্যবাহী এবং বিখ্যাত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1850 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকের দিনে 1852 সালে এর শিক্ষাদান কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি শহরে অবস্থিত। সিডনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার প্রসার ঘটানো এবং শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ প্রদান করা। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, গবেষণা, জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে কলা, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, আইন, প্রকৌশল, ব্যবসায় শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পড়াশুনোর সুযোগ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সিডনি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য আজও আসছেন। সিডনি বিশ্ববিদ্যালয় শুধু অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার ইতিহাসই নয়, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে। শ্রোতাবন্ধু, ভারতীয় চলচ্চিত্র জগতের তিনি একজন কিংবদন্তি অভিনেতা। একেবারে বলা যেতে পারে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে একজন অত্যন্ত জনপ্রিয় সম্মানিত শিল্পী। তার অসাধারণ অভিনয়, গম্ভীর কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব তাকে কোটি কোটি মানুষের হৃদয়ে বিশেষভাবে স্থান করে দিয়েছেন। তিনি অমিতাভ বচ্চন। 1942 সালের আজকের এই দিনে ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে, বর্তমান প্রয়াগরাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হরিবংশ রায় বচ্চন, যিনি একজন বিখ্যাত হিন্দি কবি ছিলেন। তার মাতার নাম ছিল তেজি বচ্চন। অমিতাভ বচ্চন দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন এবং 1969 সালে সাত হিন্দুস্তানি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন তিনি শুরু করেন। পরবর্তীকালে জঞ্জির, দিওয়ার, শোলে, ডান, আমর আকবর অ্যান্টনি এবং পায়ের মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে তিনি অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। 70-এর দশকে তিনি অ্যাংরি ইয়াং ম্যান নামেও পরিচিত ছিলেন। তিনি শুধু অভিনেতা হিসেবে নন, একজন দক্ষ সঞ্চালক হিসেবেও জনপ্রিয়। অভিনয় জীবনে অসামান্য অবদানের জন্য তিনি বহু সম্মান লাভ করেছেন। 1984 সালে তিনি পেয়েছেন পদ্মশ্রী, 2001 সালে পদ্মভূষণ, 2015 সালে পদ্মবিভূষণ এবং 2019 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। অমিতাভ বচ্চন জীবনে অধ্যবসায়, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরেই এগিয়ে চলেছেন। তাই আমরা বলি, অধ্যবসায়, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ অমিতাভ বচ্চন। জীবনের নানা বাধা অতিক্রম করে তিনি নিজের প্রতিভা এবং কঠোর

পরিশ্রমের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আজও অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। এবং আজকের এই 11ই অক্টোবর দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

এবার চলে যাই কিছু তথ্য প্রদানে। আসন্ন দুর্গাপূজা সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পূজোর দিনগুলিতে সারা রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং দর্শনার্থীদের সহায়তার জন্য 10,000-এরও বেশি পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হবে। দুর্গাপূজা আমাদের রাজ্যের সর্ববৃহৎ উৎসব, তাই এবছর সারা রাজ্যে এখনও পর্যন্ত জানা যাচ্ছে 2,905টি দুর্গাপূজার আয়োজনের তথ্য রয়েছে। আগামীতে হয়তো আরও এই সংখ্যা বাড়বে। গত বছর সারা রাজ্যে 2,948টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল, বর্তমানে তার সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুলিশ মহানির্দেশক আসন্ন দুর্গাপূজা সম্পর্কে বলেছেন যে এবছর আগরতলায় প্রায় 450টি দুর্গাপূজার আয়োজন করা হবে। পুজোর দিনগুলিতে আগরতলা শহরে দর্শনার্থীদের সুবিধার জন্য যানবাহনের ভিড় নিয়ন্ত্রণ করতে ট্রাফিক দপ্তর পরিকল্পনা গ্রহণ করেছে। পুজোর দিনগুলিতে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় সন্ধে 5টা থেকে রাত 1টা পর্যন্ত নো এন্ট্রি ব্যবস্থা থাকবে। বিশেষ প্রয়োজনের জন্য গ্রিন করিডোর করা হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং দর্শনার্থীদের সহায়তার জন্য 24 ঘন্টা পুলিশ কন্ট্রোল রুম চালু থাকবে। বিশেষভাবে মহিলাদের সহায়তার জন্য পুজোর দিনগুলিতে মহিলা পুলিশের সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি জানান, রেলযাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে রাজ্য পুলিশের বৈঠক সম্পন্ন হয়েছে। পুজোর দিনগুলিতে যেন সঠিক সময়ে বিমানবন্দর এবং রেল স্টেশনে যাত্রীগণ পৌঁছতে পারে, সেজন্য আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করতে তিনি যাত্রীদের প্রতিও আহ্বান জানিয়েছেন। অনূর্ধ্ব 14 থেকে 17 বছরের ছেলে মেয়েদের 3-দিনব্যাপী রাজ্যভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতা আগামী 12 অক্টোবর থেকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হতে চলেছে। এই প্রতিযোগিতাকে সফল করে তোলার লক্ষ্যে খোয়াই জেলা পরিষদের কনফারেন্স হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি বৈঠকে জানানো হয়েছে, রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতায় 200+ খেলোয়াড় বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সফল করে তোলার লক্ষ্যে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্তকে চেয়ারম্যান করে এবং জেলা ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথকে কনভেনার করে একটি মূল কমিটি ও 6টি উপকমিটি গঠন করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী 12 থেকে 14 অক্টোবর 14 বছর অনূর্ধ্ব ছেলেদের রাজ্যভিত্তিক ফুটবল স্কুল স্পোর্টস মিট বিলোনিয়ায় বিকেআই সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। আসন্ন রাজ্যভিত্তিক ফুটবল স্পোর্টস মিটে 153 জন খেলোয়াড় সহ তাদের কোচদের থাকা খাওয়া সহ স্পোর্টস মিটকে সাফল্যমণ্ডিত করে তোলার বিভিন্ন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আর তার জন্য একটি কার্যকরী কমিটি এবং বিভিন্ন উপকমিটিও গঠন করা হয়েছে। বন্ধুদের বাড়ি চলে আসি, সুস্থ থাকুন, আমরা চাই সুস্থ থাকুন প্রত্যেকে। আর বর্তমান সময়ে ডায়াবেটিস এমন একটা বিষয় যা প্রত্যেক ঘরে ঘরে একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ। বিশেষজ্ঞরা বলেন, নিয়ম করে চললে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। এজন্য খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ওষুধ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ভীষণ জরুরি। প্রথমত সুষম ও পরিমিত খাবার গ্রহণ করতে হবে। অতিরিক্ত চিনি, মিষ্টি পানীয়, কোমল পানীয়, কেক, বিস্কিট এমনকি অতিরিক্ত ভাজাপোড়া খাবারও এড়িয়ে চলতে হবে। ভাত বা রুটির পরিমাণ পরিমিত রেখে বেশি করে শাকসবজি, ডাল, স্যালাড এবং প্রয়োজন অনুযায়ী মাছ, ডিম এবং অন্যান্য স্বাস্থ্যকর প্রোটিন খাওয়া যেতে পারে।

নিয়মিত শারীরিক পরিশ্রম ভীষণ জরুরি ডায়াবেটিক পেশেন্টের জন্য। চিকিৎসকরা বলেন হাঁটা, সাইকেল চালানো বা অন্যান্য উপযুক্ত যে শারীরিক ব্যায়াম রয়েছে তা আমাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই বয়স, শারীরিক সক্ষমতা এবং অন্যান্য রোগের কথা বিবেচনা করে ব্যায়ামের ধরন ও মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা ভালো। চিকিৎসকদের দেয়া ওষুধ বা ইনসুলিন নিয়মিত গ্রহণ করতে হবে। নিজের ইচ্ছায় ওষুধের মাত্রা পরিবর্তন বা বন্ধ করা উচিত নয়। রক্তে শর্করা স্বাভাবিক মনে হলেও চিকিৎসকদের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না। রক্তে শর্করা নিয়মিত পরীক্ষা করাও ভীষণ জরুরি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতে গ্লুকোমিটার দিয়ে পরীক্ষা করুন এবং নির্দিষ্ট সময় পরপর চিকিৎসকদের কাছে গিয়ে HbA1c সহ প্রয়োজনীয় পরীক্ষাগুলি করানোর কথাও কিন্তু বলেন। একই সঙ্গে রক্তচাপ, ওজন, কোলেস্টেরল, চোখ, কিডনি এবং পায়ের স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করা দরকার ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের। এছাড়া ধূমপান, তামাকজাত দ্রব্য অবশ্যই পরিহার করা উচিত আর বিশেষভাবে পায়ের যত্ন নেওয়া জরুরি ডায়াবেটিসে। প্রতিদিন পা পরীক্ষা করা উচিত। কাটা, ফোসকা, লালচে ভাব বা কোনো ক্ষত রয়েছে কিনা তা ভালোভাবে দেখতে হবে এবং প্রয়োজনে আরামদায়ক জুতো পরিধান করতে হবে। এবারে জানিয়ে দিই আমাদের আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ শতকরা পরিমাণ পরিলক্ষিত হয়েছে 97% এবং সর্বনিম্ন 63%। এই ছিল আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস। শ্রোতা বন্ধুরা, সেই সাথে শেষ করছি আমাদের আজকের অভিজ্ঞাপন পর্ব। আজকের অভিজ্ঞাপন উপস্থাপনে আপনাদের সাথে ছিলাম আমি সত্যজিৎ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় চাষের কাজকে আরও উন্নত করার লক্ষ্যে চালু হওয়া প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ আজ খুলে দেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধ করতে ও সমঝোতা করতে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি পৌর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। উল্লেখ্য, পুনামাল্লি পৌর করিডোরটিতে 3.7 কিলোমিটার দীর্ঘ এক অনন্য ডাবল ডেকার ব্যবস্থায় চালকবিহীন ট্রেন পরিচালনার উপযোগী অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত 5টি স্টেশন পালানি, ভেলোর ক্যান্টনমেন্ট, আম্বাসামুদ্রাম, পরমাকুডি এবং নামাক্কাল সহ 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামোর প্রকল্প উৎসর্গ ও উদ্বোধন করবেন। উদ্বোধন পর্বের পাশাপাশি প্রধানমন্ত্রী পৌরহ্রদের কাছে অবস্থিত জালাকান্দেশ্বর মন্দিরে দর্শন করে পূজা করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদী এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় 100টি জেলাতে নির্দিষ্ট জেলা কর্মপরিকল্পনা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে, যা কৃষি উন্নয়নে সহায়তা করছে। এই প্রকল্পের উদ্দেশ্য কৃষি উৎপাদনশীলতা, সেচ ব্যবস্থার সুবিধা, কৃষি সংক্রান্ত ঋণ প্রাপ্তির সুযোগ এবং ফসল তোলার পরবর্তী পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। উল্লেখ্য, এই

0: কৃষিজীবীদের উৎসাহিত করেছে। এ ব্যাপারে 2025 সালে ডিসেম্বরে আয়োজিত PMDDKY ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন সংগমে 15টি রাজ্য ও প্রকল্পের আওতাভুক্ত 33টি জেলার 72টিরও বেশি কৃষক উৎপাদক সংগঠন একত্রিত হয়েছিল। সেই আলোচনায় অভিজ্ঞতা বিনিময়, কৃষি উৎপাদনশীলতা, কৃষিক্ষেত্রে বাজার ও আয় বৃদ্ধির সুযোগ সুবিধার কথা উঠে এসেছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ায় অ্যাডিস আবাবায় অ্যাটোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দুধরনের সদস্যপদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এর G20 সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তা উল্লেখ করেন।
1: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive, and more represented.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। ইতালীয় বাহিনীর বিরুদ্ধে 1896 সালে অ্যাটোয়াতে ইথিওপিয়ার বিজয় গাথা স্মরণ করে জয়শঙ্কর বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ওই জয় মানুষকে উজ্জীবিত করেছিল। ভারত জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত করা হবে। নতুন দিল্লিতে শিল্প সংগঠন PHDCCI এর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, আমেরিকার শুল্ক সংক্রান্ত নীতিতে পরিবর্তনের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি মাসে ঘোষিত চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। শারীরিক সুস্থতা, যুব ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজের বার্তা ছড়িয়ে দিতে আজ বারাণসীতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের আয়োজন করা হয়েছে। নমখা থেকে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দীক্ষামণ্ডপ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিকশিত ভারতের জন্য মাদকমুক্ত যুব সমাজের উদ্দেশ্যে আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য যুব সমাজকে স্বাস্থ্য সচেতন করা এবং মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে থাকতে তরুণদের উৎসাহিত করা। উত্তর রেলওয়ে জানিয়েছে, আজ সমস্ত রেল পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। অন্যদিকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও আবার চালু করা হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার কারণে গতকাল রাত 10টা পর্যন্ত 45টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। জাতীয় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিল্লি পুলিশ আজ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। এ কারণে সকাল 6টা থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লি অভিমুখী শঙ্কর রোড, বন্দে মাতারাম টি পয়েন্ট, ঝান্ডেওয়ালান পঞ্চিকুইলান মার্গ, গোলডাকখানা, প্যাটেল চক, মান্ডি হাউস, ভাইরন রোড, রিং রোড টি পয়েন্ট এবং লোধি রোড ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। এর সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এর বিষয় শুনবেন একটি আলোচনা। বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ সকাল 9টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে CJP-র ডাকা এই বিক্ষোভ নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর OHCHR যে উদ্বেগ প্রকাশ করেছে তা দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনিচ্ছাকৃত হস্তক্ষেপের সামিল বলে ভারত জানিয়েছে। জেনেভায় ভারতের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার যে দায়িত্ব OHCHR এর রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থাটির উচিত অন্যান্য জায়গায় বিক্ষোভের বিষয়েও মনোযোগ দেওয়া। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে বলেও স্থায়ী মিশন তার বিবৃতিতে জানিয়েছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধ করা এবং সেই লক্ষ্যে সমঝোতা করতে সক্ষম এমন একজন নতুন প্রেসিডেন্ট ইউক্রেনের নির্বাচন করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

0: এছাড়াও তিনি রাশিয়ার যেসব শোধনাগারে ডিজেল উৎপাদিত হয় সেগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের হামলা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। উল্লেখ্য, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক বার্তায় কয়েকদিন আগে তিনি জানান, রাশিয়া অবিলম্বে মার্কিন ও বিশ্ববাজারে 3 লাখ টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে এবং আগামী মাসগুলিতে সেই সরবরাহের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সময় অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানেও অনুরূপ আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে তারা। এছাড়া আজ উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন এবং গোয়ার কিছু কিছু এলাকায় গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আইএমডি জানিয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে জয়ী হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। দল ছেড়ে চলে যাওয়ার কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশন পিসিএফ সেদেশের জাতীয় দল থেকে আন্তর্জাতিক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাসপেন্ড করেছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তাদের শাস্তিমূলক তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তদন্তের ফলাফল গোপন রাখা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় চাষের কাজকে আরও উন্নত করার লক্ষ্যে চালু হওয়া প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ আজ খুলে দেওয়া হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলিমিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুনামাল্লী ও ভাদাপালানের মধ্যে 14.5 কিলোমিটার মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করতে চেন্নাই সফরে যাচ্ছেন। এই অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 5টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। তিনি মেট্রো রেলে পোরুর থেকে পুনামাল্লী পর্যন্ত যাত্রা শুরু করবেন এবং পোরুর বাইপাস স্টেশনে ফিরে আসবেন। পোরুর হ্রদের কাছে জলকান্দেশ্বর শিব মন্দিরে দর্শন ও পূজায় তাঁর অংশগ্রহণের কথাও রয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় চেন্নাইয়ে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রী আইআইটি মাদ্রাজের ব্রেইন সেন্টার পরিদর্শন করবেন। এরপর চেন্নাই কনভেনশন সেন্টারে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি আজ জয়গোপাল গারুদিয়া উদযাপনেও যোগ দেবেন। রাজ্যে 21টি পুরসংস্থার আসন্ন নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ গতকাল শেষ হয়েছে। দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 17ই অক্টোবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 4ঠা নভেম্বর। উল্লেখ্য, 21টি পুরসংস্থার খসড়া ভোটার তালিকায় মোট ভোটার রয়েছেন 6,31,388 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সারা রাজ্যে ট্রাফিক ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নিয়েছে। গতকাল এডিনগর পুলিশ গ্রাউন্ডে সড়ক নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি

0: কথা বলেন। এই অনুষ্ঠানে তিনি সড়ক নিরাপত্তা সামগ্রী, ব্রেথ অ্যানালাইজার, ট্রলি ব্যারিকেড, হেলমেট, রেইনকোট, রিফ্লেকটিভ জ্যাকেট, রোড ডিভাইডার পোল ইত্যাদি প্রদান করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সড়ক সুরক্ষা সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য 2024 সালের তুলনায় 2025 সালে পথ দুর্ঘটনা 9% এবং মারাত্মক দুর্ঘটনা 15% হ্রাস পেয়েছে। পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও প্রায় 13% কমেছে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, পরিবহন পরিষেবাকে আরও সুশৃঙ্খল, যাত্রীবান্ধব ও বিশ্বাসযোগ্য করে তোলার পাশাপাশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল পরিবহন দপ্তরের উদ্যোগে এমবিবি বিমানবন্দরে প্রিপেড ট্যাক্সি ও অটোরিকশা চালক ভাইদের মধ্যে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। অতিথি দেব ভবর মতো চিরন্তন ভারতীয় আদর্শকে পাথেয় করে প্রত্যেক যাত্রী ও পর্যটকের জন্য সৌজন্যপূর্ণ, মার্জিত ও সহযোগিতামূলক আচরণ করার জন্য প্রিপেড ট্যাক্সি ও অটোরিকশা চালকদের তিনি আহ্বান জানান। আগামী 13-17 অক্টোবর আগরতলার দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ র্যালি আয়োজিত হবে। 5 দিনব্যাপী এই নিয়োগ র্যালিতে অগ্নিবীর পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে। গতকাল ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, প্রত্যেক দিন ভোর 5টা থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের তরুণদের র্যালিতে অংশ নিতে আহ্বান করা হয়েছে। শব্দদূষণ রুখতে পুজো উদ্যোক্তাদের নিয়ে রাজ্যজুড়ে সচেতনতা অনুষ্ঠান করবে আইনসেবা কর্তৃপক্ষ। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড়ের নির্দেশে সর্বে ভবন্তু সুখিনা, অর্থাৎ সকলেই সুখী ও মঙ্গলময় থাকুন নামে বিশেষ আইনি সচেতনতা অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানগুলিতে জেলা ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নেওয়া হবে। এর উদ্দেশ্য হল পুজোর আনন্দে শব্দের দাপট যেন কারো প্রাণের ঝুঁকি না ডেকে আনে। সম্প্রতি উত্তরপ্রদেশে ডিজের তীব্র শব্দ ও কম্পনের ফলে 7 বছরের এক শিশুর হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর ঘটনার খবর সামনে আসার পর শব্দ দূষণ রোধে আইনি সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হচ্ছে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে এই ম্যাচটি হবে। মণিশঙ্কর মুরাসিং এর নেতৃত্বে রাজ্য দল এই ম্যাচে লড়াই করবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমানো রোগী অসেবনা হার নাই যত অন্য খাকা হামিয়া ভারত নুংতাইনি নিন্নুকুনি বড় রোগী শাকা হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিচি থাম তাং বদাং রাং নাংয়া উই চুবা মুগু উই দং ত্রিপুরা গনাঙ্গুই নো আয়ুষ্মান কার্ডস নামনা নি সামু খলাই জাগি দং কেম্প শাক হামনগো তাই নব নক চিনি বদল নি বড় রোগ খাঙ্গি দং নি নিন্নুকুন চুগুই তং খে তিনি নো আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিমতি এবা আয়ুষ্মান আয়ুষ্মান কার্ডস নামই মান নাই শাক হামনা রোগ না যত নি মান থাই আয়ুষ্মান উঙ্কুন যত নি নুকুন তেইব কাহামকে সিনা নিবাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3457 নাইন সেভেন ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতমা পড়েও বিনতা দেবর মা মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী তিনি পুনামাল্লিতেই বাদা পালানি নিবিশিং ত্রিব্রী দশমিক বা কিলোমিটার কলক মেট্রো রেল লাইট সুমুংন চেঙ্গেই রেনাবাগেই চেন্নাইও থাঙ্গানো ও মেলো ব ভিডিও কনফারেন্স নিয়ে অমৃত বারদ স্টেশন কাইবানো সঞ্চয় রুয়ানো ব মেট্রো রেল বাই পূর্ণি সিমি পুনামাল্লি জরা থাঙ্গানো তে পুরো বাইপাস স্টেশনও কিফিলি ফায়ানো তামিলনাড়ু মন্ত্রী অক্রা সি জোসেফ বিজয় চেন্নাইও মন্ত্রী বখরক নি মেলো মালজাকানো মন্ত্রী বখরক আইআইটি মাদ্রাস নি ব্রেন সেন্টার নক গুড়ি নায়ানো আবনি উল মন্ত্রী বখরক চেন্নাই কনভেনশন সেন্টার তাংবুতাং কিসাশকনীয় হলংথং কাইরওয়ানো হাস্তে নি কাই নি চি সা আউলি মথানী বুসকাং চংবাড়ি

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনলেন বাংলায় স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ। আকাশবাণী আগরতলা। এখন রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

রবিকিরণ পর্বে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কচি কাচাদের জন্য অনুষ্ঠান কাকলী।

0: শরতের আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে শিউলির মিষ্টি গন্ধ, মাঠের ধারে ধারে কাঁশ ফুলের দোলা। হ্যাঁ, পুজো প্রায় চলে এসেছে, শরৎ এসেছে তার সমস্ত সৌন্দর্য নিয়ে, আর আমাদের মনও যেন অপেক্ষায়। কখন আসবেন মা, কখন আলোই সেজে উঠবে চারপাশ, কখন শুরু হবে উৎসবের আনন্দ? সেই ছোট ছোট আনন্দ, গান, হাসি আর প্রতিভার গল্প নিয়েই আজকের কাকলি। নমস্কার, আজকের এই পুজোর আবহে সাজানো কাকলির আসরে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আর এই সুন্দর পুজোর আবহে আমাদের স্টুডিওতে চলে এসেছে ছোট ছোট বন্ধুরা। ওদের সঙ্গে একটু গল্প হবে, জানবো পুজো নিয়ে ওদের প্রস্তুতি কতটুকু হলো, আর তারপর শুনবো ওদের সুন্দর সুন্দর পরিবেশনা। তাহলে আর দেরি নয়, শরতেরই মিষ্টি হাওয়ায় আগমনীর সুরের হাত ধরে শুরু হোক আমাদের আজকের কাকলির যাত্রা। আর আজকের কাকলির প্রথম পর্বে আমাদের সঙ্গে রয়েছে একজন ছোট্ট বন্ধু, চলুন ওর সঙ্গে গল্প হোক। প্রথমে বলো তোমার নাম কি?
1: আমার নাম পূর্বী রায়।
0: আচ্ছা, কেমন আছো বলো?
1: ভালো, তুমি কেমন আছো?
0: আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো, পূজোর তো প্রায় চলে এসেছে, তো পূজোর প্রস্তুতি কতটুকু হলো? নতুন জামা কাপড় কেনা হয়ে গেছে?
1: না, করা হয়নি, করবো আস্তে আস্তে।
0: ঠিক আছে, আর বলো যে পূজোর মধ্যে সবচাইতে বেশি তোমার কোন জিনিসটা ভালো লাগে? নতুন জামা, ঠাকুর দেখা, নাকি বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, কোনটা বেশি মজার বলো? ঠাকুর দেখা। বেশ, আচ্ছা পুজো নিয়ে তোমার কি কোনো মেমোরি বা কোনো স্মৃতি রয়েছে যেটা আমাদের সঙ্গে মানে ভাগ করে নিতে চাও, এমন কোনো আনন্দের মুহূর্ত?
1: পুজোতে আমার প্রোগ্রাম থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে, ওখানে প্রোগ্রাম করতে ভালো লাগে।
0: বাহ, এটা তো খুব আনন্দের কথা। আজকে তুমি আমাদের কি শোনাবে বলো?
1: আগমনী গান শোনাবে।
0: আগমনী গান নিশ্চয়ই, চলো তাহলে শুরু করা যাক।

0: বাহ, কি সুন্দর পরিবেশনা। শ্রোতা বন্ধুরা, প্রথমেই যেটা বলছিলাম, শরৎ এলেই প্রকৃতি যেন অন্যরকম হয়ে যায়। মা আসছেন, কাশ ফুলের দোলা, শিউলির নরম গন্ধ আর আকাশে সাদা মেঘ, সবকিছুতেই যেন শোনা যায় আগমনী বার্তা। মায়ের আগমনের সেই আনন্দকে ঘিরেই তো আমাদের কত গান, কত সুর, কত আবেগ। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি। পূজো আসছে, এই কথাটা শুনলেই ছোটদের মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা কিন্তু মা কবে আসছেন সেটা নয়। প্রথম প্রশ্নটা হলো, নতুন জামাটা কবে পাব। তারপর শুরু হয় পরিকল্পনা, কোনদিন কোথায় ঠাকুর দেখতে যাব, কার সঙ্গে যাব, কোন প্যান্ডেলে কি কি সাজসজ্জা হয়েছে। কারো আবার পুজোর আনন্দ শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। নতুন জামা এসে গেছে কিনা, জুতোর বাক্স খোলা হয়ে গেছে কিনা, পুজোর ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার হবে কিনা, এসব নিয়ে চলতে থাকে আলোচনা। আসলে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, ছোটদের কাছে পুজো মানে অপেক্ষার আনন্দ। পুজো মানে একসঙ্গে অনেক মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। পুজো মানে পুরনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়া। পুজো মানে বাড়ির ব্যস্ততার মাঝেও একটু বেশি সময় পরিবারের সঙ্গে থাকা। আরো কত কি। আজ আমাদের স্টুডিওতে যে কচি কাচারা রয়েছে, আমাদের এই ছোট্ট বন্ধুদের চোখে পুজোটা আসলে কেমন, পুজো নিয়ে তাদের কি ভাবনা, পুজোর কোন মুহূর্তটা তাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়, আর এই উৎসবের সঙ্গে তাদের নিজেদের কি কি গল্প জড়িয়ে আছে। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
1: খুব ভালো।
0: আচ্ছা, তোমার কি নাম বলো?
1: আমার নাম স্বর্ণালী বণিক রায়।
0: বাহ স্বর্ণালী, কেমন আছো তুমি? ঠিক আছে। স্বর্ণালী, পুজো তো প্রায় চলে এসেছে, তো তোমার কি পুজোর জামা কেনা হয়ে গেছে?
1: না, শুরু করব।
0: শুরু করবে মানে কেনাকাটা, ঠিক আছে। আচ্ছা স্বর্ণালী, বলো তো পুজোর সময় তোমার সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা, কোন জিনিসটা করতে তোমার খুব ভালো লাগে পুজোর সময়?
1: আমি নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি, এটা সবচেয়ে থেকে আনন্দ হয়।
0: বাহ, আর ওইখানে সুন্দর সুন্দর সাজসজ্জা থাকে, মানে মায়ের এক এক জায়গায় এক এক রকম রূপ থাকে, সেটা দেখতেও খুব ভালো লাগে, তাই তো? বাহ ঠিক আছে। তো বলো,

0: যে আজকে স্বর্ণালি আমাদের কি শোনাবে?
1: একটা আগমনী গান, একটা আবৃত্তি।
0: একটা গান শোনাবে, একটা আবৃত্তি শোনাবে। প্রথমে কোনটা শোনাবে বলো?
1: গান।
0: প্রথমে গান শোনাবে? চলো তাহলে আমরা গানে যাই।

0: বাহ, কি সুন্দর করে গাইলে তুমি। আচ্ছা, তারপরে কি শোনাবে আমাদের বলো?
1: আবৃত্তি।
0: আবৃত্তি শোনাবে? ঠিক আছে, চলো শুরু করা যাক।
1: নমস্কার, আমার নাম স্বর্ণালী বণিক রায়। আমার নিবেদন, কবি ভবানী প্রসাদ মজুমদারের দুর্গা যাবেন বাপের বাড়ি, দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মীসুরও গণসাকে তো কোমর বেঁধেছে, ময়ূর, পাঁচা, হাঁস, ইঁদুর ওরাও সাথে যাবে। ছটা দিন তাকথিনাধীন মজা করে খাবে, বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে, হলিও ভঙ্গ ও দেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা, চপরোল ফ্রাই, চাউ মোগলাই, সাতকে পাগল করা, চিকেন, মটন, বিরিয়ানি, হাউ ফানি, হাউ লাভলি।

0: কোপ্তা কাবাব, কোরমা পোলাও, ফুচকা আলু কাবলি, বোঁদে গজা ভুজিয়া আর সর ভাজা সর পুড়িয়া, রসগোল্লা পান্তোয়ারাও আছে হৃদয় জুড়িয়া, পায়েস খাবো আয়েস করে মিহিদানা চমচম, দৈদানাদার দরবেশ বেশ খাবো সবাই কম কম। দুর্গাদেবী বললে, পেটুক স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর প্যাঁচাও হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস। দুর্গাদেবী বললেন, যাবি যাবি থামা কান্নার সুরে, চেঁচায় সবাই থ্যাংক ইউ মম হিপ হিপ হিপ হুরে। নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে, আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। পুজোর আনন্দ শুধু গান আর উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, কবিতার শব্দেও কখনো কখনো ধরা পড়ে পুজোর সেই আনন্দ। আর আজকের কাকু

0: হামাকান্নার সুরে চেঁচায় সবাই, থ্যাংক ইউ মম, হিপ হিপ হিপ হুররে। নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। পুজোর আনন্দ শুধু গান আর উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, কবিতার শব্দেও কখনো কখনো ধরা পড়ে পুজোর সেই আনন্দ। আর আজকের কাকুলিতে আমাদের সঙ্গে এমনই একজন ছোট্ট বন্ধু রয়েছে যে তার কণ্ঠে, তার কবিতার ছন্দে আমাদের শোনাবে তার পরিবেশন করা কিছু আবৃত্তি। তাহলে আর দেরি নয়, চলুন এবারে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বন্ধু, কেমন আছো বলো?
2: খুব ভালো আছি।
1: তোমার কি নাম?
2: আমি ইন্দ্রাক্ষী।
1: আচ্ছা ইন্দ্রাক্ষী, পুজো তো প্রায় চলে এসেছে, তো তোমার পুজোর কেনাকাটা হয়ে গেছে?
2: না, এখনো হয়নি, শুরু করব।
1: শুরু করবে, ঠিক আছে। বাকি বন্ধুদের যেটা প্রশ্ন করেছিলাম যে পুজোর এই দিনগুলোতে সবচাইতে বেশি কোন জিনিসটা তোমার পছন্দ, কারোর কাছে এই একটা পুজোর ভ্যাকেশন মানে ছুটি থাকে সেটা ভালো লাগে, কেনাকাটা তো সবারই ভালো লাগে, মানে পুজোর শপিং সবারই ভালো লাগে, তাছাড়া প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা সব কিছুই ভালো লাগে, তোমার কোনটা পছন্দ বলো?
2: পুজোর ভ্যাকেশনটাই ভালো লাগে।
1: পুজোর ভ্যাকেশনটা ভালো লাগে, ঠিক, একদমই। আজকে কি শোনাচ্ছ আমাদের?
2: ভবানী প্রসাদ মজুমদারের দুর্গতি নাশিনীর প্রতি।
1: ঠিক আছে।
2: নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের দুর্গতি নাশিনীর প্রতি। লেলিয়ে দেওয়া সিংহটা তোর কামড়ে ধরুক ঘাড়গুলো, রক্ত চোষা পিসাজগুলোর গুড়িয়ে দে মাহারগুলো, চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডি সার, গরিব দুঃখের রক্তে রেঙে সাজায় যারা গুলবাহার, কাড়ছে যারা অন্য মুখের, করছে দিবা রাত্রি পিষে, নীল হয়ে যায় দুনিয়া হায় তাদেরই নিঃশ্বাস বিষে। দশ হাতে দশ অস্ত্র নিয়ে থাকবে কি তুই সংসেচে? শুনছি মা ত্রিলোক নাকি উর্ত কেঁপে তোরতে যেই, জোদ্দারে আর মজুদ্দারে গিয়েছে আজ দেশ ফোরে, পাঠিয়ে দে মা জমগুলোকে সব শয়তানদের শেষ করে, অসুরও আজ ঘরে ঘরে বুক ফুলিয়ে ঘুরছে বেশ, অন্যায়ের আজ জগৎ জোড়া দেশ থেকে দেশ হয় না শেষ, নারায়ণের চক্রটা আজ লাগছে বল কোন কাজে, মহাদেবের ত্রিশূল কোথায়, তবে কি মা সব বাঁচে, ঝলসে উঠুক অস্ত্র তোদের থাকবে কত কাল থেমে, খড়গ হাতে স্বর্গ থেকে সংহারিণী আয় নেমে, দুষ্ট দমন করিস যদি পুষ্ট কেন হয় ওরা, আর কতদিন এমনি করে বেঁচে মরে রই মোরা, ঘুচিয়ে দে মা দুর্নীতি সব, মুছিয়ে দে মা দুঃখের বেশ, রক্ত চোষা পিসাজ গুলোর লম্ফ ঝম্ফ করে শেষ। নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। দুর্গাপুজো শুধু আনন্দের উৎসব নয়, এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শক্তি, সাহস আর অশুভের বিরুদ্ধে শুভের জয়ের বার্তা। মা দুর্গা আমাদের কাছে দুর্গতি নাশিনী, যিনি সমস্ত বাধা বিপদ দূর করে আমাদের মনে সাহস এবং আশার আলো জাগান। তারপরে ইন্দ্রাক্ষী, আমাদের আর কোন আবৃত্তিটা তুমি শোনাচ্ছ?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে মনে পড়া।
1: চলো শুরু করা যাক।
2: নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে, মা বুঝি গান গাইতো আমার ডোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনীতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে, কবে বুঝি আন্তমাসেই ফুলের সাজি বয়ে, পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে।

0: মনে হয় মা আমার পানে চাইছে অনিমিকে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই ছাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করতালি হোক। তো ছোট্ট বন্ধুরা, কাকলির আসরে আনন্দের রং কিন্তু এখানেই থেমে থাকছে না। এবারে কথার ছন্দ পেরিয়ে আমরা চলে যাব সুরের জগৎ। এবারে আমাদের সঙ্গে কিন্তু আরো একজন ছোট্ট বন্ধু রয়েছে। প্রথমে বলো, কি নাম তোমার?
2: আমার নাম প্রবালিকা দেব।
1: প্রবালিকা, কেমন আছো?
2: আমি ভালো আছি।
1: ঠিক আছে, আজকে তুমি আমাদের কি শোনাবে বলো?
2: আজকে আমি আগমনী গান শোনাবো।
1: ঠিক আছে, কথা পরে হবে, চলো আমরা গানে যাই প্রথমে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা প্রবালিকা, তুমি বলো যে পুজোর কেনাকাটা হয়ে গেছে?
1: না, কিনবো।
0: হ্যাঁ ঠিক আছে, এই তো সবে মহালয়া গেল, মানে পুজোর আনন্দটা জাস্ট শুরু হয়েছে। তো তোমার পুজোর প্ল্যান কি?
1: আমার সবথেকে ভালো লাগে পুজোতে প্রোগ্রাম করতে আর ঘুরতে।
0: ঘুরতে আর প্রোগ্রাম করতে, ঠিক আছে। মানে পরিবারের সাথে, মা বাবার সাথে ঘুরতে যেতে খুব ভালো লাগে, তাই তো? একদমই, পুজোর এই কটা দিন ঘরে বসে থাকতে তো একদমই কারো মন চায় না। ঠিক আছে, আমরা যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষের পথে চলে এসেছি, তো কথা আর বাড়াবো না, তারপরে তুমি আমাদের আর কোনো

আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবার জোরে একটা করতালি। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের কাকলির আসর একেবারে শেষের পথে। আশ্বিনেরই সুন্দর সকালে আমাদের ছোট্ট বন্ধুর গান আর কথায় যে আনন্দ আমরা ভাগ করে নিলাম, সেই ভালো লাগা থাকুক আপনাদের মনেও। আবারও ফিরব আগামী রবিবার। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে লেখাপড়া করবে।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:25 দেশাত্মবোধক গান শুনবেন দেশ বন্দনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:40 হিন্দি ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11:00 শুনবেন ফোন ইন অনুষ্ঠান বাংলা ও হিন্দি ছবির গানের অনুরোধের আসর। ফোন করবেন 03812326253 এই নম্বরে। বেলা 12:00 বুখুরি বদল, বেলা 12:30 খানিমারি, বেলা 1:05 অঙ্গনা, আজকের বিষয় সাজগোজ, এই নিয়ে বলবেন সীমা বনি। দুপুর 1:40 লোকগীতির শিল্পী নির্মলেন্দু চৌধুরী, দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী মিতালী রায়, দুপুর 2:30 বাংলা নাটক সোনার হরিণ রচনা চন্দন সেনগুপ্ত প্রযোজনা সোমেন বসু, বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়, সন্ধ্যে 6:06 কল্যাণী অনুষ্ঠান, সন্ধ্যে 6:30 জাগৃতি, পরে লোকগীতি শুনবেন মধুসূদন বৈরাগ্যের কণ্ঠে, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 পরিবেশ ভাবনা, রাত 8:15 হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীত, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 শুনবেন সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। দিল্লিতে সিজেপির টাকা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের উদ্বেগ প্রকাশকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ বলে বিবৃতি দিয়েছে নতুন দিল্লি। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশন আজ খুলে দেওয়া হয়েছে। ট্রেন পরিষেবা আজ স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে উত্তর রেল। সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় 12 জন নিহত, আহত 300-র বেশি। নবরাত্রির 9-দিনব্যাপী উৎসবের আজ সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি পৌর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। উল্লেখ্য, পুনামাল্লি পৌর করিডরটিতে 3.7 কিলোমিটার দীর্ঘ এক অনন্য ডাবল ডেকার ব্যবস্থায় চালকবিহীন ট্রেন পরিচালনার উপযোগী অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত 5টি স্টেশন পালানি, ভেলর ক্যান্টনমেন্ট, আম্বাসামুদ্রাম, পরমাকুডি এবং নামাক্কাল সহ 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদী এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় 100টি জেলাতে নির্দিষ্ট জেলা কর্মপরিকল্পনা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে, যা কৃষি উন্নয়নে সহায়তা করছে। এই প্রকল্পের উদ্দেশ্য কৃষি উৎপাদনশীলতা, সেচ ব্যবস্থার সুবিধা, কৃষি সংক্রান্ত ঋণ প্রাপ্তির সুযোগ এবং ফসল তোলার পরবর্তী পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। উল্লেখ্য, এই উদ্যোগ কৃষিজীবীদের উৎসাহিত করেছে। এ ব্যাপারে 2025 সালের ডিসেম্বরে আয়োজিত PMDDKY ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনস সঙ্গমে 15টি রাজ্য ও প্রকল্পের আওতাভুক্ত 33টি জেলার 72টিরও বেশি কৃষক উৎপাদক সংগঠন একত্রিত হয়েছিল। দিল্লিতে সিজেপির ডাকা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR উদ্বেগ প্রকাশ করেছে। যদিও নতুন দিল্লি বলেছে এই উদ্বেগ ভুল জায়গায় এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের শামিল। জেনেভায় ভারতের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে,

নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার যে দায়িত্ব OHCHR-এর রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সংস্থার উচিত বিশ্বের অন্যত্র সংগঠিত বিক্ষোভগুলির দিকে সমানভাবে নজর দেওয়া। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে। এখানে প্রশাসন আইন অনুযায়ী কাজ করে, যে কোনো অভিযোগ জানানোর জন্য দেশের আদালতের দরজা সকলের জন্য উন্মুক্ত বলেও বিবৃতিতে জানানো হয়েছে। উত্তর রেল জানিয়েছে আজ সমস্ত রেল পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। যদিও গতকাল উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেল স্টেশনগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল। অন্যদিকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও আবার চালু হয়েছে। জাতীয় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিল্লি পুলিশ আজ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। এ কারণে সকাল 6টা থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্যদিকে নতুন দিল্লি অভিমুখী শঙ্কর রোড, বন্দে মাতরম টি পয়েন্ট, ঝান্ডেওয়ালান পঞ্চকুয়ান মার্ক, গোলডাকখানা, প্যাটেল চক, মান্ডি হাউস, ভয়রন রোড, রিং রোড, টি পয়েন্ট এবং লোধি রোড ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং বিষয়ে শুনবেন একটি আলোচনা। বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ সকাল 9টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় 12 জন নিহত এবং 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট টার্মিনাল কমপ্লেক্সের এই হামলায় 4 জন সৌদি নাগরিক, 2 জন বাংলাদেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, সুদান ও প্যালেস্তাইনের 1 জন করে নাগরিক প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি বিমানবন্দরে চালানো হামলায় যে 3 জন নিহত হয়েছিল তার দায় হুতিরা স্বীকার করলেও সাম্প্রতিক এই হামলার বিষয়ে এখনও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে বোমা হামলার অভিযোগ তুলেছে হুতিরা। রিয়াধে আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি গোষ্ঠীর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, গতকাল এই হামলার ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। সমাজ মাধ্যমে এক বার্তায় গুতেরেস এই হামলার নিন্দা করে বলেন, সাধারণ মানুষ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান 3রা নভেম্বরের নির্বাচনের আগে আমেরিকার বিরুদ্ধে তাদের আক্রমণ আরও তীব্র করতে পারে। ওয়াশিংটন যুদ্ধ দ্রুত শেষ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। টেনেসিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে তেহরান সম্ভবত অতিরিক্ত কোনো পদক্ষেপ নেবে। ফেব্রুয়ারির শেষে সংঘাত শুরু হওয়ার পর থেকে 159টি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধ করা ও সেই লক্ষ্যে সমঝোতা করতে সক্ষম এমন কাউকে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি রাশিয়ার যেসব শোধনাগারে ডিজেল উৎপাদিত হয় সেগুলিকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে সতর্ক করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের হামলা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি রয়াত মামাদভের উপর হামলার ঘটনায় উদ্ধার 3 ভারতীয় নাবিক সাহিল সান্ধু, অশ্বিনী কুমার ও হরমন সিং রোমানিয়া থেকে ভারতে ফিরে আসছেন। বুখারেস্টের ভারতীয় দূতাবাস জানিয়েছে তাদের দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই হামলার ঘটনায় রোমানিয়ার কর্তৃপক্ষ আহত ভারতীয়দের উদ্ধার করে। অন্যদিকে ভারত এই হামলার নিন্দা করে বাণিজ্যিক নৌ চলাচল ও নাবিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে এ ধরনের হামলা বিশ্ব বাণিজ্য ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 9-দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে

0: সুখ শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকলে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সময় অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানেও একই রকম পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জয়প্রকাশ নারায়ণ সাধারণ মানুষকে নবজাগরণের মঞ্চে উজ্জীবিত করেছিলেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় 12 জন নিহত, আহত 300-র বেশি। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ আকাশবাণী আগরতলা। এখন দেশাত্মবোধক গান শুনবেন সমবেত কণ্ঠে, দেশ বন্দনা পর্বে।

এতক্ষণ শুনছিলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন উদিত নারায়ণ এবং সুনিধি চৌহানের কণ্ঠে ধুন ছবি থেকে।

আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবার এই গানখানি শুনবেন হামকো দিওয়ানা কারকে ছবি থেকে সোনু নিগম এবং তুলসী কুমারের কণ্ঠে।

গানখানি শুনছিলেন সোনু নিগম এবং তুলসী কুমারের দ্বৈত কণ্ঠে হামকো দিওয়ানে গার্গে ছবি থেকে। এবারের গানখানি শুনবেন অভিজিৎ এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে জানে হো গা ক্যা ছবি থেকে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান।
1: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
2: RBI একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
3: মডার্ন ডিজাইন, অ্যাডভান্স টেক, এক্সপ্লোর করুন মারুতি সুজুকি অল্টো কেটন, যাতে আছে মাইলেজ অফ 24.90 কিলোমিটার পার লিটার, স্মার্ট প্লে স্টুডিও, 15 প্লাস সেফটি ফিচার্স ইনক্লুডিং 6 এয়ারব্যাগস, নেক্সট জেন কে সিরিজ 1.0 লিটার ডুয়েল জেট, ডুয়েল ভিভিটি ইঞ্জিন আর স্পেশিয়াস ইন্টেরিয়র্স। ফাইন বেনিফিটস, গেট অ্যাট্রাকটিভ অফার্স আপ টু ₹62,500, অফার স্টক থাকা পর্যন্ত।
4: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
5: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart power tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just ₹10.49 lakh
3: and benefits up to ₹2,40,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
6: যত নন লামসগ হাই নহয় তিনি তো ককতিশাল সফাই ফিউকা হিন্দি তকে রেচাপং খানানি জরা আও চং পুইলান অ তকে নি রেচাপংনি বিশিংতি হাবলায়ানো তাবুক নি অ তকে নাহার জাখা নির্জা ফাইদিকে চং খানালায়ানো অ তকে নি পুইলা রেচাপং ন

আসিক জরা চিরজা অ তোকে নি রেচা পুন খাইখা পাইথাক ও রেচা পুঙ্গ খরংরিখা শেখর রবজিওয়ানি ফাইদি চাক তৈকিসা তোকে নি বিং হাবলাইন তাবুক নি অ তোকে নি বমুখা কিউকি ফাইদি চালায়ন।

आओ नरक खानाय दङ चिनियो पांडा न अबंखा सोंमंनि पांडा अब चेंजागो फुंनि दामचि तामै सति थामचिनि सिमि दामचिसा तामा जरा एबा बेबागै थामचि सति थामचि जरातै हाइके अर सोंमं तंनाय नरक न तिनिनि सोंमंब साजाखा तिनिनि सोंमंखा চিনি ও চিকনসা ত্রিপুরা হাসিনি পুইলা কক বরক তকে নিব মুংতাম খানাই তংনাই তাকুক বুকুক নরক তুমুং অসংমুং নি সৈকক কিফিলমুং রিনামু চংখাঙ্কে আং বাইকরঙ্গই মানো চিনি স্টুডিও নি কক ডুক নাম্বার অংখা 0381232625 আও নরক গরং না তাপক দি সিনে স্টুডিও নি কক দোক নাম্বার তেসে সাজা ফির 0381232625 ফাইদি চং কক দোক ফাইনানি সকাং অরচাপুং খনা লাইফিরানো তাপক নি অরচাপুং গ খরাং রিখা সকাং দেব বর্মা

আশিক জোড়া রেডিও কুইজ এবার সঙ্গমনি পান্ডা খনাবাইখা এবার খনারে জায়গায় তঙ্গ তিনি চীন স্টুডিও ককদুকনি লামা আশুক সাথায়া এবার ককদুক দেরামংলুক জাকমানি বাকি কল রক ফাইলিয়া হাইফানো ফাইনি হাতিও সঙ্গেসা মালাই ফিনাই আং অক কচারই তিনি অরণ্য বাজাসিনাই তিনি ন পান্ডান সংসাখা তৈ কমথিঙ্কা আং সীমা পাইথাগ যত্ন হাইনহাই হামবায়

এতক্ষণ লাইভ ফোন ইন অনুষ্ঠান রেডিও কুইজ শুনছিলেন আপনারা, সঙ্গে শুনছিলেন কিছু ককবরক গান, ককবরক সংযোজনায় আকাশবাণী আগরতলা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ফোন ইন বাংলা এবং হিন্দি ছবির গানের অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আমাদের ফোন নম্বর 2326255 2326255। এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের পছন্দের গানটি শুনতে চাইলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বাজিয়ে দেব আপনার পছন্দের গানটি। তো আমরা প্রতিদিনই আপনাদের ফোনের আশায় থাকি এবং এই অনুষ্ঠানটি আমাদের এই শীতকালীন আকাশবাণী আগরতলার অনুষ্ঠানমালার নতুন সংযোজন। আকাশবাণী আগরতলা তাদের অনুষ্ঠানমালাকে আরও সুসজ্জিত করে নিয়েছে এবং সেই সঙ্গে আমরা চাইছি আপনাদের সহযোগিতা। তো সহযোগিতা আপনারা এইভাবেই করবেন, ফোন মুঠোফোন বলুন বা ল্যান্ড ফোন বলুন, মুঠোফোনগুলিটা হাতে তুলে নেবেন আর ল্যান্ড ফোনের ডায়াল করবেন 2326255 এই নম্বরে। আপনাদের ফোনের অপেক্ষায় থাকতে থাকতে আমরা এই মুহূর্তে একটি গান চলুন শুনি, চলুন শোনা যাক গানখানি। বাংলা গান দিয়েই শুরু করছি আজকের এই অনুষ্ঠানের জার্নি।

শ্রোতা বন্ধুরা, গানখানি আমরা শুনছিলাম শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের কণ্ঠে অন্তহীন ছবি থেকে। তো এই মুহূর্তে আপনাদের ফোনের অপেক্ষায় আমরা রয়েছি 2326255, অত্যন্ত পরিচিত আপনাদের একটি নম্বর, যদিও আমরা ফোন পাচ্ছি না আপনাদের, হয়তো আপনাদের কাছে আমরা এখনও ঠিকভাবে পৌঁছতে পারিনি। যেহেতু এটা ফোন ইন বাংলা এবং হিন্দি ছবির গানের অনুরোধের আসর, তো এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একখানি হিন্দি গান, আজাদ ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। চলুন আমরা শুনি এই মুহূর্তে এই হিন্দি গানখানি।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আকাশবাণী আগরতলা।
0: আকাশবাণী আগরতলা,
1: শঙ্কর চক্রবর্তী পশ্চিম প্রতাপপুর থেকে বলছি।
0: হ্যাঁ শঙ্কর বাবু বলুন।
1: আমি ওই যে তুমি কেমন তুমি সুখের মাথা আয়না করো,
0: হ্যাঁ
1: পাশাপাশি আমি একটা আর একটা পুরানো গান শুনতে চাইছি, যেমন তুমি আজ কত দূরে।
0: হুম, তুমি আজ কত দূরে। আচ্ছা, এগুলো কি ছবির গান?
1: হ্যাঁ কি ছবির গান।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ ধন্যবাদ।

শ্রোতা বন্ধুতা, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা কিন্তু এই মুহূর্তে একখানি ফোন পেয়ে গেছি শঙ্কর চক্রবর্তীর কাছ থেকে। উনি দুটি গানের অনুরোধ করেছেন, একটি জাতিস্বর ছবি থেকে রূপঙ্কর বাগচির কণ্ঠের এ তুমি কেমন তুমি, এই গানখানি চলুন আমরা এই গানখানি আগে শুনে নিই।

শ্রোতা বন্ধুরা, এবারে শঙ্কর চক্রবর্তী যে গানখানির জন্যে অনুরোধ করেছিলেন, সেটি একটি অনেক পুরনো গান, আধুনিক গান। জগন্ময় মিত্রের কণ্ঠে এই গানখানি তিনি শুনতে চেয়েছেন। গানখানির গীতিকার হচ্ছেন প্রণব রায়। চলুন আমরা শুনি। আমরা তো একটা কথা জানি, ওল্ড ইজ গোল্ড।

সব সময়ের জন্য চিরায়ত এই গানখানি এবার এই মুহূর্তে আপনাদের জন্য।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি আমাদের এই পর্বের প্রথম শ্রোতা বন্ধু। সম্ভবত ফোন করেছিলেন শঙ্কর চক্রবর্তী, ওনার পছন্দের দুটো গান এই আমরা কিন্তু আপনাদের শুনিয়ে দিলাম। এই মুহূর্তে যেহেতু ফোন লাইনে কেউ নেই, এবারে আবার আমার পছন্দের একখানি গান শুনুন, হাউসফুল ছবি থেকে, গেয়েছেন মাইকা সিং, শঙ্কর মহাদেবন, সাজিদ খান, অরুণ ইংলে এবং সুনিধি চৌহান। চলুন এই মুহূর্তে আপনাদের জন্য এই গানখানি।

শুনছেন বাংলা এবং হিন্দি অনুরোধের গানের অনুরোধের আসর। অনুরোধের আসর যারা করবেন তারা কিন্তু একেবারে নিশ্চুপ হয়ে আছেন। একজন একটু কথা বলেছিলেন, তারপর সবাই চুপচাপ। হয়তো এই সময়টা খুব কাজের সময়, 2-3-2-6-2-5-5, তবে কাজের ফাঁকে ফাঁকে গান কিন্তু বেশ আনন্দ দেয়। কাজেই আপনারা ফোন করুন এই নম্বরে। আর এই মুহূর্তে যেহেতু আপনারা কেউ ফোনে নেই, তাই আবারও আমার একটি পছন্দের গান তুফান ছবি থেকে শুনুন এই গানখানি, অমিত কুমার এবং শক্তি ঠাকুরের দ্বৈত কণ্ঠে।

ফোন ইন অনুষ্ঠান বাংলা এবং হিন্দি গানের অনুরোধের আসর, ফোন পাচ্ছি না। সবে ধন নীলমণি একখানি ফোন আমরা পেয়েছিলাম শঙ্কর চক্রবর্তীর কাছ থেকে। আশা করব আপনারা ফোন করবেন 2326255 এই নম্বরে। এই মুহূর্তে তাহলে চলুন আরও একখানি আমাদের পছন্দের গান, শান ছবি থেকে কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর এবং অন্যান্যদের কণ্ঠে।

আপনারা 2326255 এই নম্বরে ফোন করবেন। এবারে ভাগ্যলক্ষ্মী ছবির গান অনুপম রায় এবং প্রস্মিতা পালের কণ্ঠে। এর আগে গানখানি শুনছিলেন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে কার্স ছবি থেকে।

জানি বন্ধু, আমি জানি জানি আপনারা আমাদের সঙ্গে আছেন। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে অবশ্যই আপনারা থাকবেন এই আশা নিয়েই কিন্তু আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

দীপর কাহাম আকাশবাণী আগরতলা তাবুক সেজাগ চিনি তিনি দীপর জরানী ককবরক আওয়াই পান্ডা পৈলানো খানাবাদি জরাইরকনি পান্ডা বখ্রি বদল পান্ডাও বরক দো চাচু পারানি তেও পান্ডানো কমথিং ইংখা সালিম দেববর্মা

0: হিঙ্কাই তিন তো ককটি সাল খম তিনি ফাইবু কাবা ফাদিকে চিং তাবুক চিনি বুকরি বদল পান্ডান চেংনা থাংলাই চিনি বুকরি বদল পান্ডা চেংনা সকাংন খরকসা তে খরকসা সিনমুংনা লাইগেন আং পুজো সকাংন সিনমুংনা নাই আনি ইয়াগ্রা বখাক বাসিং গো খাসু তমাই নিনি মুংতা মুং খাসালা
1: সাগর দেব্রুমা
0: সাগর নিগানা তংনাই
1: খাহাম দেব্রুমা
0: খাহাম নিগানা নি মুংখাইতা মুং খাসালা
2: বুজিরাম দেব্রুমা
0: বুজিরাম গানা তংনাই নিখাই
2: সাদিন দেব্রুমা
0: সাদিন নিগানা তংনাই আং বাই গানাখাই তংনাই খে
2: রিপন দেব্রুমা
0: ওকে তাবো হাইনা হাই আং সিনে মুংনানাই আনি ইয়াং ইয়াক সিগালা আয়ং বাসিংগো খাসু তংনাই মুংতা মুংখা
2: রূপালী দেব্রুমা
0: রূপালী গানা তংনাই খে সিয়ারি
2: দেব্রুমা
0: সিয়ারি নি গানা আং বাই গানা খাসুকজাক
2: বুদুলক্ষ্মী
0: দেব্রুমা কেনরং বেলাই না হামাই মারে ও নং সিনে মুংরিমা বাগৈ ফাইকে চিং তাবো সিনে পান্ডা ন চেংনা থাংলা চিনে নক বাহাইকে পূজা সাং ন পান্ডা চেংনা হানাই ন ন কোন ছলাই ফালাই কে নং নেপাল খাইলে সামন বিশিং তৈ দ নং পানান চেংলা লসা।

0: মাই চিনি পান্ডা বতাং শিয়ারি খোক দিবাইশা শিয়ারি নাকি তামর খানারি নাই
1: ককটাং
0: ধনি ককটাং মূ সাবই খানা তত কে সাই খানারি লাচা
1: আনি ককটাং নি মুখে শাক চালাই চালাই শাক বেকচা খাপাং খোলাসা খুপুরে সালাইয়া বখানে কংন চালাই শাক বেকচা হিমালয় কিষানে কগিয়া চালাই খা থাঁচা খাপাং খোলগৈ সামান কেবন সানা কগিয়া ফাজে চালাই রক ফাজে বাইয়ের রক সঙ্গে খাওয়া গদা কবুক তুই বলং হংনানি হিমদে চালাই শাক বেকচা খাপাং খোলাসা সালচানি সামুং সরাবসা বাইন পায়ো চালাই শাক বেকচা মালাই কক সালকে বুপুর সালথাং শিয়া খাপাং তংথমা বারান ককটাং রান পাখ্যা
0: হিংকাই শিয়ারি ককটাং বেলাকে খানা তো তপংখা নিনি আবো ককটাং মুংতাম সিংগাম
1: শাক চালাই
0: শাক চালাই গেনর শাক চালাই মা সাজামান জন যতন শাক বাকসা কতর উং দলাইমান বুঝিগেন রব তাক যতন শাক চালাই সেবংকা হিংকাই শাক চালাই হিংকাই যতন জন শাক বাকসা কাই খা বাকসা কাই সামুং খালাইলাই কেংকাই সামুং কবংমা তংফন জন সরাব সই পাই থাঙ্গু হিংকা বাকে খা থানসা খালাইয়ে শাক চালাই রক শাক বাকসা খালাইয়ে সামুং খালাইলাই নাঙ্গো নরক বাবা হাইকে ন গথালাইয়ে তংলাদি সামুং রব খালাইলাই দ বেলাকে হামাই মারিওয়া বাহাইকে খনা তো খনা তো সাই খনারি মানমানি বাগৈ ফাদিকে জন তাবো পেই চিনি পান্ডা বটাঙ্গ তামর খানালনিয়া দং খসং নাই নালিয়ানো নরক তাই তাম খানারি নাই নরক ফরক তামকাই রসা মং রসা বই খানারি নাই দখাই নং রসা মং খানারি লাসা খানা তো খাইয়ে।

0: लक्ष्मी देवर मना बुद्ध लक्ष्मी नंगता मर खनारे ना जाबो
1: तंग
0: हिंगे आय बुद्ध लक्ष्मी नंगता बो कक्तंग साई खनारे ना दानी कक्तंग मुंग रोग साई खनारे तो कोई साई खनारे ला सा
1: अनि कक्तंग मुंग रंग साक दिप्रा रंग साक दिप्रा हा माय पांग खुल पांग हा बुपांग वा पांग बुलाई बुथाई बुबाने हा दिप्रा हवा हम्या करे मुंग सा माने फना रंग साक रंग ला हवा दिप्रा हा रंग साक रंग ला हा हाजक बरमुरा हाटाई खुसुगा रंगसाक रंगला संग छौइ दङ अन ककटांग रन पाके
0: हिंगे बिनि ककटांग बेलाय के खाना तका नि ककटा मुंग ताम सिंगम
1: रंगसाक त्रिपुरा
0: रंगसाक त्रिपुरा हंके चिनि तिनि त्रिपुरा अंखा चिनि हा बेलाय रंगसाक हिंजा गबु जिखा चिनि हा त्रिपुरा हा बेलाय खेनि रंगसाक ओइ बक्सा खै जों सुसा जागो ब चिनि हाव मुंग साफन काई फलिया करे आं बागनि रंगसाक त्रिपुरा हा हिंजा गब अबन से लब साइ ककटांग सामबै खनारि मांका बन बेलाय के हामै मारिव फाटिके जों दाबो खानो हाय खाना लानो थांनाय जोंनि पान्डा बटांग नरक न आं कक सोंनायजो हेंके नरक सायमांखाबा साथि बुमा काब्रो रोग बुसा काब्रो रोग माबो ताम न हिन्न सायजोमान
1: आंसिमानो
0: न सालासा
1: जखाबाय खतै
0: जखाबाय खतै साब साखा बुदिराम ना हेंके आय बिना मसाखा बुमा खाय काब्रो रोग बुसा खाय काब्रो आबो जों सखांखाय बुमा हेंजाका खतै हेंके बुसा हेंजाका बुजिखा हेंके ते खेसा हानो हाय आं सिंबिनाय त्रिपुरानि जतनि साय हाथाय कसुग आबो खैतामन हिन
1: बेतलेंशिप
0: ए आबो साखा आंका आबो बुद्धिनाम साखाना हेंके आं हाना हाय ताबुक ताबुक आं हाना हाय सोंपि जाबोनाय हा बिसिंग बोरैबा मासा कर्म खै आसुगै दं आबो खैताम साजामा साबो साखा सागरदा ए सागरनि आबो साखा हेंके हाना हाय आं ता छै छै सोंबिनाय जाबुक सारै रिखाय कानिसा थमै रगै मसम सा अंगु आबो खैतामन हिनर साजामा
1: आंसेमानो
0: दसालासा জাল সব সাকা বরিপন এ সাকা বব ইনকে আং হানা হাইতে কেজে সংকি যাব নাই বা কাতাম ন হিনর আব সাই জামা
1: আংশমানো
0: ন সালাসা
1: মাতে মুচ তন মানে
0: এ আব বব সাকা গাব বরিপন ন সাকা বেলাকে হামাই মারিও ইনকে আং তে ছিসা হানা হাই তাক সংকি যাব নাই রেদু ও ন খাচি নি কক বড় কই তাম হিনর সাই জামা
1: আং সাইমেনো
0: ন সালাসা সাদে
1: আওয়াই খ
0: আওয়াই খ সাকা বব সব সাকা শিয়ারি না গাই বেলাকে হামবাই মারিও আইন হাই আং তাই ছেছে সিং বিজাব না তাবো সিনি বরক দ ফারং নি সামুং নি বিসিং গ সংমুং তাম তাম রক দং আবো সাবো সাই জামা
1: আং সেমেনো
0: দ সালাসা
1: গুদ সাকৈ মুইতুরো মসদে
0: তাই তাই তাম রক গবং মা তং সিন দ পদ প ছংগুই সিং সাম বেলাকে হামাই মারিও রোপালি ন ব থাজে থানি সাই খানাই মা বগে হেঙ্কে তাই ছেছে হানা আং সিং নাই তাবো নক বিশিং রংসক গু মার কা আবো তাম নহিন সাই জামা
1: আং সেমেনো
0: নে সালা
1: ওয়াই
0: এ সাখা আবো ব ইনকে আবো রূপালিন সাগানা ইনকে আং হানি হাইতে জে সঙ্গে না যাবো ত্রিপুরানি রাজা খর্ণ হংকাই সাবো সনাম গাবো নর সাই জামা
1: আং সেমেনো
0: নে সালা
1: বুবাগরা রাধা কিশোর মানিক
0: বুবাগরা রাধা কিশোর মানিক আবো ব সাখা বেলাকে হামাই মারি ও সাব সাখাও বুদ্ধ লক্ষ্মী না ইনকে আং হানি হাই তাবুক সঙ্গে যাবো নাই চিনি বরক দ ফারাওনি রি চুম রক যং তিসামানি মানে আবো তাম দং নরক সাইজামান সাইমি আবো খা সাইমি আবো খাং নন সাইখনাই রন আবো অংকাই নরক আবো তাবুক নম নুগলি আবো নর আসো সাইমানাল ক গিয়া হাইপন সাইমান তন দি আবো অংকাই চিনি ফুতরুপ জাপা আর রগন যং আগি ইংকাই চিনি বরক দ ফারক যং রীতি সালাই বুঝিখা তাবুক সে যং তাবুক সে কবমা আলমারি রক নিনি গোদরেজ রক সুকি রক কবমা অংকর বাইকি আগি খাই চিনি ওয়ারুক নি সনামজাক ওয়াউই ফুতরুপ তাই জাপা আর চিনি রি বেলাই নাচন নাচকে বেটে বেটে কাই থেবিতি সাইচন লাইও তাই আং নরং ন থাই থানি সংকা নরং সাইমাঙ্কা নরং বেলাকে হামাই মারিও ইংকে ফাটিকে সঙ্গ তাক চিনি পান্ডা বটাঙ্গ থাংলাই যাবো নাই তামর খানাই মান্নালেন সং চিনি পান্ডা বটাঙ্গ হানি হাই খানা লানিয়া থানাই খাহামনি খুপটি হয়েছে খানা লাইজাম নাই যাবো খাহাম নং তাই তাম খানারে নাই
2: আসাই মাহা ত্রিপুরা নি আসাই মাহা বেলাই নি চোখা বং হাতাই বুবর বাতাই যত বরক সব অকক তেসাব লাইয়া তিমা তিসা ইহা আনি তো কের তো লাই মায়ুং করাই মাসা লাইয়া তং থং মানে কুম্পুই খেলাং হিঙের লামসাং মনে লিয়া সুমুই ছাকা সুমুই খরাং মরি মরি হুজক লাই হুগ্র জনেং সিং সাপুঙ্গ সেসে মাজক বান্দা রাই খলাই বেড়াই পুঙ্গ নখা লিঙ্গ হামজক আন কক্তাং অরং বাকিয়া
0: বিং কক্তাং বেলাই খানা তকানি কক্তাং মুংতাম সিংকাম
2: আসাই মাহা
0: আসাই মাহা আসাই মাহা আঙ্কাই চিনি ত্রিপুরা হান বুঝিখা চিনি ত্রিপুরা হা ও যে কবং বুথাই রক বুফাং বাফাং রক কাহাম কাহাম নাচক নাচক নগৈ ব বাহাইকে লাভ সারি ককটাং খানারি মাংখা বনম বেলাকে হামাই মারিও হেঙ্কাই তাবু খাহামনি খক্তৈ খানামানি ইয়াগল খানানা থাংলাই যাবো না যাবো সাদিননি খক্তৈ বাইছে খানামানো সাদিন নাই তামানো খানার নাই যাবো ককটাং দখানি ককটাং সাইখানালাসা
1: আন ককটান মং সঙ্গে

0: आसिक जरा खनाबाय क्या स्राइरोगनि पांडा बखरि बदल ते बरगंखा चाचु पारानी तेओ पांडानो कम थिंका सालिम देव बर्मा आकाशवाणी आगरतला बिनि आगलो दाबो खनाबायदि खानिमारी पांडाओ खनाबायदि सुजाता देव बर्मानि खरांबाय रोजाबजा रोजा मंरक তেও পাদানো কম থিং নাই ইংখা উষা দেব বর্মা
1: হাপুং জাদুনি মাইজাউই খলাই আনো পগানো নর তৈবুক জাদুনি তৈ নঙি খলাই আনো পগানো নর হাজার খাতাঙ্গি লামসগি দংব পাইনা দমানি বাড়া ও আনি রংচকনি সুরাং রক রুক ফাইনি কান্তা বখিরি রক হাপুং জাদুনি মাইতা চাওই দি তৈবুক মাইনি তৈতা নঙি দি মারিন নর পগি থাঙ্গানো নিরকনি খানি মারি নরক বেলাই নবন হামজাগু নরক নবন সামু নরক নবন লাং মারু নরক নাক তলৈ হামজাক মারু আবু নিবাগৈ নথাগৈ মায়া জঙ্গ কিফিল কিফিলি মা ফায়ু তিনি নরক নিবাগৈ কক থাইবাই খরাং নরাগিনি বুদুগ সুবুই রোচামুক সামুই তুই ফাইখ্যা বুকুক সুজাতা দেব বর্মানি রোচা

আও খনবাকে শুক্রমণি দেবরমানি বা সীতামানি খরং আকাশবাণী আগরতলা অপনি লগিন পাইখ্যা চিনি তিনি দীপুরজরানী ককবরক আওয়াই পান্দা হাইনহাই সারিক দামছিনি দামপুর খনাবাদি ফিয়াবা তাবো খনাবাদি দিল্লি কেন্দ্রনি সিমি দাদাক সিদাক ককতমা বুবাগ্রক

0: 500 অফার স্টক থাকা পর্যন্ত
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত প্রযোজ্য।
2: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান অঙ্গনা। অঙ্গনায় সাজগোজ নিয়ে আলোচনা করছেন সীমা বণিক। অনুষ্ঠান সংযোজনায় রয়েছেন স্মিতা ভট্টাচার্য।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অঙ্গনার আসর। পুজোর আর মাত্র হাতে গোনা কটা দিন, আর পুজো মানে কি? পুজো মানে নতুন জামা নয়, পুজো মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। সারা বছর আমরা সংসার সামলাই, কিন্তু পুজোর এই চারটে দিন আমরা নিজের জন্যে সাজি। আজকের অঙ্গনায় আমরা কথা বলবো, এই সাজগোজটা কি শুধু দেখানোর জন্য, নাকি এই সাজের মধ্যেই লুকিয়ে আছে আমাদের ঐতিহ্য, আমাদের আত্মবিশ্বাস আর আমাদের স্বাবলম্বী হওয়ার গল্প। এ নিয়ে কিন্তু আজকের আসরে আমরা বিস্তারিত আলোচনা করব। স্টুডিওতে আজ আমার সঙ্গে আমন্ত্রিত হয়ে যিনি এসছেন একজন বিউটিশিয়ান, সীমা বণিক। নমস্কার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর শুরুতেই যে কথাগুলো বললাম যে সাজগোজ মানেই আমাদের আত্মবিশ্বাস, আমাদের সেই সঙ্গে কিন্তু আমাদের স্বাবলম্বী হয়ে ওঠারও একটা গল্প রয়েছে এর মধ্যে। এ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আপনার সাথে। প্রথমেই যে বিষয়টা, যে পুজোতে আগে যে একটা সাজগোজের ব্যাপার ছিল, যা আমাদের মা ঠাকুরমারা একরকমভাবে সাজতেন, আলতা সিঁদুর হাতে বানানো গয়না, আর যুগ বদলেছে, যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের ট্রেন্ডটা অনেকটা বদলে গেছে, এই পার্থক্যটা কোথায় যদি একটু বলেন?
4: হ্যাঁ, পার্থক্যটা যদি বলতে হয়, আগে যেরকম ছিল যে মা ঠাকুমা ওরা সাজতো একরকম, পায়ে আলতা পরতো চৌড়া করে, সিঁথিতে সিঁদুর দিত চৌড়া করে, শাখা পলা পরতো, এখন অনেকটাই পাল্টে গেছে, কিন্তু হারিয়ে যায়।
3: ঠিক,
4: কারণ কেন বলছি, অনেকে আলাদা করে নিজেকে দেখানোর জন্য এখনো আলতা পরছে, আলতাটার মধ্যে একটু কলকা করছে,
3: মানে একটু নতুনত্ব,
4: একটু নতুনত্ব ছোঁয়া, চুল কাল করছে, কালার করছে, মেহেন্দি করছে।
3: আচ্ছা,
4: আগে ঠাকুমারা কিন্তু এরকম করতো না, মা ঠাকুমারা এরকম করতো না।
3: ঠিক, মানে নিজের দিকে অতটা সময় দেওয়ার সুযোগ ছিল না।
4: ছিল না, হ্যাঁ, এটা কিন্তু পুরান আর নতুনের একটা মেলবন্ধন।
3: ঠিক, মানে যেই মেয়েগুলো বা যেই মহিলারা সারা বছর খুব আধুনিকতার ছোঁয়ায় গা ভাসিয়ে চলে, তারাও কিন্তু এই পুজোর কটা দিন সেই সাবিকি আনায় সাজিয়ে তুলতে নিজেকে পছন্দ করছে।
4: পুজোর মধ্যে সেই লাল পাড়ি শাড়ি আলতা পরে মোটা করে সিঁদুর দিয়ে ইউ কাট করে, ভি কাট করে, এরকম করে সিঁদুর দিয়ে আগের দিনের ছোঁয়া একদমই হারিয়ে যায়নি।
3: ঠিক, মানে সেই সাবেকি আনার একটা ছবি কিন্তু আবার ফিরে ফিরে আসছে, দুটো মিলে মিশেই কিন্তু একাকার এই পুজোর দিনগুলোতে। কিন্তু আমরা ওইভাবেই নিজেকে সাজিয়ে তুলতে ভালোবাসি। বিশেষ করে আপনি একটু আগেই আমার সাথে কথা বলছিলেন যে সেই দশমীর দিনটা বিশেষ করে বা ষষ্ঠীতে প্রতিমা আনা হয়, তখনও কিন্তু সেই সেজে তারা কিন্তু প্রতিমা নিয়ে আসতে পছন্দ করে।
4: সেই সাবেকি আনার সাজ এখনো হারিয়ে যায়নি,
3: সেটা কিন্তু অবশ্যই একটা ভালো লাগার একটা বিষয়। আর এবার যে কথাটা বলছি যে সাজগোজ মানে কি, সাজগোজ করলে মন ভালো থাকে, আমরা যখন একটু সেজে গুজে আয়নার সামনে দাঁড়াই, তখন কি আমাদের আত্মবিশ্বাসটা অনেক গুণ বেড়ে যায়?
4: হ্যাঁ, অবশ্যই বেড়ে যায়, নিজের উপর যেটা আমি হারিয়ে যাইনি।
3: ঠিক,
4: আমি হারিয়ে যাইনি, আমার সৌন্দর্য হারিয়ে যায়নি, আমি আছি, এই জিনিসটা যখন সেজে গুজে নিজের হাতে বা সাজিয়ে বা অন্য কেউ সাজিয়ে দেয়, নিজেকে যখন আয়নার সামনে দাঁড় করে না, তখন ওই জিনিসটা ফিরে আসে বারবার, আমরা অনেকটা এগিয়ে। কেন বলবো, আগে কিন্তু এটা ছিল না, এখন কি হচ্ছে, আমাদের হাতে আজকে সময় আছে, ছেলে মেয়ে স্কুলে গেছে, হাজবেন্ড বিজনেস বা জবে গেছে, আমি ঘরে একা, কিছু করতে ভাল লাগছে না, নিজেকে একটু তৈরি করলাম, সেজে গুজে আয়নার সামনে দাঁড়ালাম, কি করলাম, আমাদের সুযোগটাকে একটা সেলফি তুলে রাখলাম, এটা রেখে দিলাম পরবর্তী সময়ের জন্য, নিজেকে ওই দিন এইরকম ভাবে সাজ করব। আগে কিন্তু এটা ছিল না,
3: একদম একদম, মানে এখন কিন্তু সুযোগ অনেকটাই বেড়ে গেছে, তাই
4: আমাদের সুযোগ আছে, এটা যদি আমরা সদ্ব্যবহার করি।
3: যেমন অনেক সময় আমাদের মনে হয় যে কি হবে, অত সেজে গুজে কি হবে, আমাকে তো সেই আমার যে কাজের দায়িত্ব সেটাই পালন করতে হবে, আমার সন্তান মানুষ করাই আমার দায়িত্ব, আমাকে অফিসে যেতে হবে, টাকা রোজগার করতে হবে, কিন্তু পাশাপাশি যে সাজগোজের যে একটা গুরুত্ব আছে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পারি, যেমন আমরা যখন নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলি, একটা পছন্দ মতো পোশাক পরি, আমরা যখন স্কিন কেয়ার করি, তখন কিন্তু মনে হয় আত্মবিশ্বাসটা অনেক গুণ বেড়ে যায়, আর নিজেকে যদি রেসপেক্ট করতে পারি, তাহলেই কিন্তু আমরা বেশ কিছু ভালো কাজে মনোনিবেশ করতে পারবো, সেই আমার সংসারই বলুন

0: বা চাকরির ক্ষেত্রেই বলুন,
1: সব জায়গাতেই নিজেকে গুছিয়ে রাখা, সাজগুজ বলতেই যে মেকআপ করলাম, লিপস্টিক করলাম, সেটা না, নিজেকে গুছিয়ে রাখাটাও, নিজেকে একদম তৈরি করে রাখা। আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাব, আমি যে কোনো ভাবে চলে গেলে কিন্তু একটা ভালো লাগলো না দেখতে। বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে গেলেও নিজেকে একটু গুছিয়ে যেতে হয়,
0: ঠিক, তাতে করে নিজের আত্মবিশ্বাসটা অনেকটা বাড়ে।
1: ওইটাও কিন্তু আমার সাজগুজের মধ্যেই পড়ছে। আর স্কিন কেয়ার তো অবশ্যই, ওইটা না করলে তো একদম চলছে না।
0: ঠিক, তাহলে আপনি যখন স্কিন কেয়ারের বিষয়ে চলে এলেন, এবার বলি যে মানে সবার পক্ষে তো মানে দামি দামি বিউটি পার্লারে গিয়ে স্কিন কেয়ার করা সম্ভব হয় না, সময় সুযোগ দুটোরই অভাব হয় অনেক সময়। তো ঘরে বসেই আমরা হাতের নাগালের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে কি স্কিন কেয়ার করা সম্ভব?
1: হ্যাঁ অবশ্যই, অনেকেই আছে যারা দামি দামি প্রোডাক্ট কিনতে পারে না। আমাদের রান্নাঘরে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেগুলো আমরা রোজ ইউজ করছি ওগুলোর মধ্যে থেকে আমাদের পায়ের নখ থেকে মাথা অবধি আমরা যত্ন করতে পারবো।
0: আচ্ছা,
1: কিন্তু ওইগুলো একটু আস্তে আস্তে রোজ রোজ আমাদের করা দরকার।
0: আমি একটু অভ্যস্ত হতে হবে,
1: হ্যাঁ এগুলো অভ্যস্ত হতে হবে, আমার ডেইলি রুটিনের মধ্যে এগুলো ফেলতে হবে। আমি পায়ের নখের থেকেই বললাম, আমাদের সৌন্দর্য বলতে মুখই না, হাত পাও সুন্দর থাকতে হবে, শরীরও সুন্দর থাকতে হবে। আমি রং নিয়ে বলছি না, যেন স্কিনটা যেন ভালো থাকে। আমি নখের কথাই যদি বলি, আমাদের নখ পরিষ্কারের জন্য আমরা লেবু রোজ দিন আমরা ইউজ করছি খাওয়ার সময়, ঠিক আছে? তো আমরা ওই লেবুটা আমরা ওটার মধ্যে একটু খাওয়ার যে সোডা থাকে, সবার বোঝানোর জন্য আমি বলছি, খাওয়ার যে সোডা থাকে ওটা লেবুর এক দু চিমটি দিয়ে আমরা নখগুলো পরিষ্কার করতে পারবো, পায়ের স্কিন গুলো পরিষ্কার করতে পারবো, সেম হাতের নখগুলো, হাতের স্কিন গুলো হালকা করে পরিষ্কার। এর মধ্যে যদি আমরা কোনো একটা যে কোনো ব্র্যান্ডের একটা শ্যাম্পু দু তিন ফোঁটা ফেলতে পারি, বা যদি শ্যাম্পু না ফেলি পেস্ট, যেটা আমরা রোজ দিন ইউজ করি, পেস্ট আমরা সবার ঘরে ঘরে পেস্ট আছে, টুথপেস্ট সবার ঘরে ঘরে আমরা ঘুম থেকে উঠে এটা আমাদের লাগে, এটা আমরা সাথে একটু ইউজ করি, আমাদের স্কিন একদম ঝকঝকে হয়ে যাবে।
0: আচ্ছা, মানে সেটা কি আমরা রোজই করতে পারি?
1: এক দুদিন পর, রোজ দিন করার দরকার নেই, দু তিন দিন পরে পরে, সপ্তাহে দুদিন করলাম,
0: ঠিক হাতের নাগালের মধ্যে
1: নাগালে সবার সম্ভব। তারপর কি করলাম, ওই নারকেল তেল সবার ঘরে থাক, ঠিক আছে? নারকেল তেলের মধ্যে আমি এক দুই ফোঁটা অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ প্রায় বাড়িতে আছে,
0: একদম
1: যে এলো কিনতে পাওয়া যায়, যাই যদি আমি বাড়ির কথাই বলবো, এক দুই ফোঁটা মিশিয়ে আমি হাতে পায়ে লাগিয়ে দেব, ওইটা আমার ময়েশ্চারাইজারে কাজ করবে।
0: এর মধ্যে কিন্তু একেবারেই মানে ঔষধি গুণও রয়েছে, একেবারেই মানে কেমিক্যাল ফ্রি বিষয়টা। হ্যাঁ,
1: অ্যালোভেরাতে অনেক গুণ,
0: অনেক গুণ রয়েছে, আমরা সবাই জানি কম বেশি।
1: তাও যদি আমি যদি নারকেল তেল যদি না হয়, নিজের ঘরে নারকেল অনেকেই খায়, অনেকে ইউজ করে, ওই যে আমরা নারকেলটা যে যখন আমরা মানে কি বলে
0: মানে নারকেলটা আমরা কুড়িয়ে নিই,
1: কুড়িয়ে নিয়ে যখন করি তখন দেখা যাবে এটাকে যখন আমরা এরকম মুটমুট করে করব,
0: মানে এর থেকে রসটা
1: বের হবে, ওই রসটাও যদি অ্যালোভেরার সাথে মিশিয়ে আমরা,
0: আচ্ছা যেটা নারকেলের দুধ বলে থাকি
1: আমরা, বলে থাকি, হ্যাঁ ওটাও ময়েশ্চারাইজারে কাজ করবে।
0: আচ্ছা,
1: ওটা স্কিনের জন্য খুবই ভালো, শুধু হাতে পায়ে না, আমি বডিতেও ইউজ করতে পারবো।
0: আচ্ছা,
1: এতে আমার বডি খুব সফট থাকবে, স্কিন খুবই সফট থাকবে, হাত পায়ের কথা বলছি খুবই সফট থাকবে। তারপর আসছি আমি মুখের কথা বলছি, আজকালকার দিনে প্রচন্ড রৌদ্র, অনেকেই পিগমেন্টেশনের জন্য ভুগছে, চোখের নিচে কালো দাগে ভুগছে, তো এটার জন্য আমরা কি করা উচিত, সবার ঘরে আলো আছে, ওই আলোর রস সাথে একটু দুধের সর,
0: আচ্ছা
1: একটু শশা, আর দু তিন ফুটোর বেশি না, ফুটার বেশি না, জায়ফল, জায়ফলটা তো রস করা যাবে না, একটু হাতের নাগালের বাইরে হতে
0: মানে গুঁড়ো করে নিতে,
1: না গুঁড়ো না, এটা চন্দন পাতা আমার ঘরে আছে, ওটাতে ঘষে,
0: আচ্ছা
1: ঘষে যে চন্দনের মতো যে আসবে রসটা, ওইটা এটার সাথে মিশিয়ে চোখের নিচে পিগমেন্টেশনের জায়গাতে আমরা যদি লাগাই, তাহলে ওইটা আমাদের পিগমেন্টেশন আমি একদম শিওর দিয়ে বলবো তোমার 3 মাসের মধ্যে ওটা চলে যাবে, এটা এত ভালো কার্যকর জিনিস। কিন্তু মনে রাখতে হবে জায়ফলের যে
0: রসটা
1: ওইটা 2-3 ফুটার বেশি না, এটাই আমার মেন জিনিস, যেটা আলুর রস আর এটা শশা, যেটা এটা সফট রাখবে। তারপর যেরকম আছে তোমার ড্রাই স্কিন যারা,
0: আচ্ছা
1: ওরা কি করবে, ওরা অয়েলি স্কিনটাকে অয়েলি করার জন্য যেমন দুধের সর, মধু, ঠিক আছে, একসাথে ভালো করে পেস্ট করবে, মুখে মাখবে, ড্রাই স্কিনের প্রবলেম শেষ হয়ে যাবে।
0: আচ্ছা, মানে স্কিনটা অনেকটাই সফট
1: হয়ে যাবে। এরকম আরো অনেক আছে। তারপর যেমন আমি যদি দাঁতটা মনে করি যে দাঁতটাও আমার সুন্দর দেখতে হবে, হাসি দিলে যেন দাঁতও ভালো লাগে,
0: ঠিক
1: ওই ক্ষেত্রে সেম পেস্ট, যখন আমরা দাঁত ব্রাশ করি ওটাতে 1 ফুটা লেবুর রস দাও,
0: আচ্ছা
1: পেস্ট যখন দাঁত ব্রাশ করবো 1 চিমটি খাওয়ার সোডা দাও, বা অনেকে যদি বেশি প্রবলেম হয় 2-3 ফোঁটা গুঁড়া, আস্তে আস্তে আস্তে আস্তে ব্রাশ করতে লাগবে, সফট

0: কোনো ব্রাশ,
1: মানে সেক্ষেত্রে কি হবে, মানে অনেকে পান খাওয়ার অভ্যেস থাকে, অনেকে দাঁতে একটু কালো কালো স্পট দেখা যায়, সেটা কি চলে যাবে পরিষ্কার হয়ে যাবে?
0: একদিনে যাবে না, আস্তে আস্তে আস্তে আস্তে রেগুলার ইউজ করলে চলে যাবে। সেরকম আমরা যেরকম চুলে আমরা কি করছি, স্পা করছি আজকালকার দিনে, ম্যাক্সিমাম স্পা করছি। আমি বলবো স্পা যদি না করে যদি ঘরোয়া পদ্ধতিতে করো সেটা আরো অনেক ভালো হবে। যেরকম আমরা শ্যাম্পু ইউজ করছি, ঠিক আছে, অনেক ব্র্যান্ডের শ্যাম্পু আছে। তো তারপরে যদি অনেকে যদি মনে করে যে না আমি ঘরোয়া উপায়ে আমি শ্যাম্পু ইউজ করব, সেই ক্ষেত্রে রিঠা আমলা শিকাকাই এনে রাতে ভিজিয়ে রাখো, পরের দিন এটা শ্যাম্পুর মতো ইউজ করো, হয়ে গেল আমার শ্যাম্পু। তারপর আমি চুলে স্পা করব, কলা, সবার ঘরে কলা আছে, যে কোনো কলা ভালো করে ফেটিয়ে, ভালো করে ফেটিয়ে যেন দানা টানা না থাকে, মেথি একদম পেস্ট করে,
1: আচ্ছা,
0: সাথে টক দই দিয়ে মাথার মধ্যে চুলের মধ্যে, স্ক্যাল্পে লাগলেও কোনো প্রবলেম নেই, এটা ঘরোয়া পদ্ধতির জিনিস, চুলে মাখো ভালো করে, চুলে মিনিমাম 15 থেকে 20 মিনিট চুলের গোড়া থেকে আগা অবধি টেনে টেনে টেনে টেনে যেরকম সহ্য হয় টেনে টেনে টেনে টেনে ম্যাসাজ করো,
1: আচ্ছা,
0: 20 মিনিট রাখো। 20 মিনিট রাখার পর ফুটন্ত গরম জলে তোমার সহ্য হয় এরকম একটা টাওয়াল ভিজাবে,
1: আচ্ছা,
0: ভিজিয়ে যেরকম সহ্য ওই টাওয়ালটা মাথায় 10 মিনিট
1: বেঁধে
0: রাখো,
1: আচ্ছা,
0: 10 মিনিট পর খুলো, নর্মাল জল দিয়ে চুলটা ওয়াশ করো,
1: ব্যাস
0: হয়ে গেল। তারপর কি করবে, তোমার চুলের পরিমাণ বুঝে তুমি জল নাও, জলটাকে ফুটন্ত গরম জলে 2 চামচ ভালো কোনো চা পাতা দাও, ওই চা পাতার লিকারটা দিয়ে চুলটা ধুয়ে ফেলো। আবার হালকা যখন চুলটা শুকাবে চুলের কন্ডিশনের কাজ করবে, ঘরোয়া পদ্ধতিতে করো তোমার চুল ওটা 100% কমবে। তুমি ইউজ করো কিন্তু একদিনে কাজ হবে না, 3 মাস তোমার কাজ করতেই হবে।
1: মানে এটা কতদিন বাদে বাদে করা উচিত?
0: এটা 15 দিন বাদে বাদে করো, 15 দিন বাদে বাদে করো। তারপরে মাঝখানে মাঝখানে তোমার যদি প্রচন্ড পরিমাণে খুশকি থাকে, কিছুতেই খুশকি যাচ্ছে না, তো আমি সেটার ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমি ঘরে বানানো টক দই, বাজারের কিনা না, ঘরে বানানো টক দই সাথে মেথি পেস্ট। আর অনেকের অ্যালোভেরাতে একটু অ্যালার্জির প্রবলেম থাকে, যদি না থাকে তাহলে একটু অ্যালোভেরা দাও,
1: অ্যালোভেরা এটা কি করব আমরা,
0: টেস্ট করে চুলে প্যাক হিসাবে ইউজ করব।
1: আচ্ছা, মানে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে,
0: রেখে দাও বেশ কিছুক্ষণ রেখে দাও, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো। এটা চুলের খাওয়ার আমাদের,
1: মানে আমরা যেটা স্পা শুনে থাকি, মানে স্পা করা মানেই অনেক ব্যয়বহুল একটা ব্যাপার বা সময় সাপেক্ষ পার্লারে যেতে হবে, কিন্তু সেটা কিন্তু অনায়াসে আমরা ঘরেই করতে পারি,
0: হয়ে যাচ্ছে, ঠিক। তারপর আমরা আসছি টোনার, আমরা টোনার বিভিন্ন ব্র্যান্ডের টোনার কিনছি, অনেক প্রবলেম হচ্ছে আমাদের, আজকাল প্রচুর কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট বের হয়ে গেছে। আমি বলবো টোনারটা যেরকম কমলার রস বা মুসাম্বির আছে ওইটার রস, এই যে রসটা বা যেমন আমাদের আপেল, আপেলের রস খুব ভালো টোনারের কাজ, খুবই ভালো।
1: সেটা কিভাবে প্রিপেয়ার করব,
0: কিভাবে এটা তুমি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে না, 2-3 দিনের জন্য তুমি রাখতে পারবে। কমলার রসটা তুমি নরমালি তুমি ছেঁকে নিয়ে নাও, দানা টানা নেবে না, নিয়ে নাও,
1: জাস্ট রসটা ছেঁকে নিলাম,
0: হ্যাঁ, নিলে মুসাম্বিরের রস সেম, আপেলেরও রস সেম, নিয়ে তুমি একটা স্প্রে জাতীয় একটা বোতলে রেখে দাও, মুখে স্প্রে করো, বা কটন বল,
1: আচ্ছা,
0: বা কটন বল না কিনতেও পাওয়া যায়, বা নর্মাল কটনও পাওয়া যায়, এটাতে লাগিয়ে মুখেতে আলতো আলতো আলতো আলতো করে চাপ দিয়ে লাগিয়ে দেবে, 10 মিনিট পর একটু হাওয়া করে, ব্যাস, ধুতে হবে না, এটা গোলাপ জল দেবে, হ্যাঁ, গোলাপ জলটা কি করে বানাবে ঘরে, সেটা তুমি অনেকদিন সংরক্ষণ করতে পারবে। তুমি গোলাপের পাপড়ি আনো, গোলাপের পাপড়ি এনে তুমি ঘরে এটা ভালো করে ফুটিয়ে নাও জল,
1: মানে আমাদের দেশি গোলাপ যেটা হয় সাদা বা লাল,
0: তুমি গোলাপ জল, গোলাপ বলতে আমরা সেই লাল গোলাপ বা গোলাপি গোলাপ যেটা,
1: আচ্ছা,
0: সাদা গোলাপের জলটা কালো হয়ে যাবে,
1: আচ্ছা,
0: হলুদ গোলাপের জলও কালো হয়ে যাবে, আর গোলাপি আর রেড কালারের যে জলটা,
1: রেড অথবা গোলাপি,
0: হ্যাঁ, ওইটাই একমাত্র গোলাপি কালার হবে,
1: আচ্ছা।
0: দেশি গোলাপ যদি হয় তাতে খুবই ভালো, তোমার বাড়ির যদি গোলাপ গাছ হয় সেটা খুবই ভালো। পাপড়িগুলো ওই মাঝখানে যে রেনোটা থাকে সেটা না,
1: সেটা ফেলে,
0: শুধুমাত্র পাপড়ি, ওইটা তুমি গরম জলে ফুটিয়ে ছেঁকে রেখে দাও, বেশিক্ষণ ফোটাবে না, যেন পাপড়িগুলো যেন একদম জাস্ট রং ছেড়েছে, ওই সময় ছেঁকে রেখে দাও, ঠান্ডা করে তুমি ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবে,
1: সেটা কিন্তু স্কিনের জন্য অনেকটাই
0: খুবই ভালো, খুবই ভালো। তুমি বাজারের কেনা গোলাপ জল থেকে এটা অনেক অনেক গুণ ভালো। আমি টোনার বললাম, তারপর বললাম কি, এখন বলবো স্কাবারের কথা। স্কাবার কি করে ইউজ করব, কাঠবাদাম আছে, কাঠবাদাম যদি না পারো, আমরা যে চীনা বাদাম ইউজ করি ওটা একটু গুঁড়ো করে নাও, বা ওটাও যদি তুমি না পারো, চিনি, আমরা সবাই চা খাই ঘরে, আমরা চা খাই, ওই চিনি হাফ চামচ, না গুঁড়ো করতে হবে না, যেরকম আছে এরকম হাফ চামচ বা

0: এক চামচ তুমি নিলে, সাথে কফি পাউডার নিলে, সাথে তুমি একটু মধু দিলে, দিয়ে এটা একটা পেস্টের মতো হবে। তুমি এটা মুখে মাসাজ করো, একটু সময় 1-2 মিনিট মাসাজ করার পর এটা স্কাবারের কাজ করবে। তুমি চিনির বদলে চালের গুঁড়ো দিতে পারো, সাথে মধু দিতে পারো, চন্দনের বাটা দিতে পারো। কফি পাউডারটা দিলে খুবই ভালো হয়, যদি কফি পাউডার থাকে কফি পাউডার তুমি ইউজ করো। কফি পাউডার আমাদের স্কিনের জন্য অনেক কাজে লাগে, স্কিনের ময়লা উঠাতে সাহায্য করে, স্কাবারের কাজ করে, স্কিনটাকে সফট করে, গ্লো করে,
1: আচ্ছা
0: খুব কাজে লাগে।
1: ঠিক,
0: তুমি এগুলো ইউজ করতে পারো স্কাবারের। টোনার বললাম, স্কাবার বললাম, এবার আসলাম ম্যাসাজ কি করে করবে। আমি কিন্তু ফেসিয়ালের কথা বলছি, এবার ম্যাসাজ তুমি কি করবে, টক দই নাও, মধু, মুলতানি মাটি, চন্দন বাটা।
1: মুলতানি মাটি মানে সেটা আমরা কোনো সাজগোজের দোকানে গিয়েই
0: বললেই হবে,
1: পেয়ে যাব।
0: মুলতানি মাটি, চন্দন বাটা, মধু, টক দই, চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়া,
1: চালের গুঁড়ো,
0: হ্যাঁ চালের গুঁড়োটা কিন্তু একদম মিহি হতে হবে।
1: আচ্ছা, আমরা গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারি,
0: স্কাবারের ক্ষেত্রে একটু দানা দানা দানা হবে, যখন আমরা
1: ম্যাসাজ করব
0: ম্যাসাজের ক্ষেত্রে একদম
1: পেস্ট হতে
0: হবে।
1: আচ্ছা,
0: একসাথে মিশে এটা একটা ক্রিম জাতীয় তৈরি হবে।
1: আচ্ছা, কি বললেন আবার একটু যদি বলেন,
0: টক দই, চন্দন, মধু, চালের গুঁড়া, মুলতানি মাটি। যদি কারোর বেশি ড্রাই স্কিন হয় মুলতানি মাটিটা দেবেন,
1: অ্যাভয়েড করতে হবে,
0: দেবেন। একসাথে পেস্ট করব, পেস্ট করে আমি মুখে কিছুক্ষণ ম্যাসাজ করব, নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো, ম্যাসাজের কাজ হয়ে গেল। লাস্ট আসবে আমাদের ফেস প্যাক লাগানো, ফেসিয়ালে তিনটা যাব হয়ে গেল।
1: বেশ কতক্ষণ ম্যাসাজ করব?
0: ম্যাসাজ মোটামুটি 10-15 মিনিট করা দরকার,
1: করতে হবে,
0: করতে হবে। আর যদি পিম্পল থাকে তাহলে অতটা করবে না, আর পিম্পল থাকলে ম্যাসাজ অ্যাভয়েড করাই ভালো। তো সেই ক্ষেত্রে পিম্পল যাদের আছে সেই ক্ষেত্রে বলবো শুধু নিম, কাঁচা হলুদ ওগুলো দিয়েই ম্যাসাজ করা,
1: তাতে করে পিম্পল গুলো সেরে যাবে।
0: হ্যাঁ, পিম্পল গুলো সেরে যাবে, বা ম্যাসাজটা না করাই সব থেকে ভালো পিম্পলের ইয়াতে,
1: কারণ ওই পেস্ট গুলো আমরা লাগিয়ে রাখি।
0: হ্যাঁ, ওগুলো লাগাতে পারবো, যেরকম টোনারটা আমরা ইউজ করতে পারবো, গোলাপ জলের যে টোনারটা এটা ইউজ করতে পারবো। স্কাবার আর ম্যাসাজটা না করাই ভালো পিম্পলের ক্ষেত্রে, সেটা আরো বেড়ে যেতে পারে। তারপর আসবো ফেস প্যাক। ফেস প্যাক এর ক্ষেত্রেও আমরা যেরকম ঘরোয়া উপায়ে যেটা বলবো, মুলতানি মাটি নিতে পারো, তা চন্দন বাটা নিতে পারো, মধুটা মাস্ট নিয়ে একসাথে, কাঁচা হলুদ যারা ইউজ করো ঘরের, যে বাজারে কিনা হলুদ না, কিন্তু
1: মানে কাঁচা হলুদ যেটা পাওয়া যায় বাজারে পাওয়া যায় সেটা কিনে নিয়ে আসবে।
0: ঘরের বাড়িতেও অনেকের থাকে কাঁচা হলুদ গাছ, অনেকে যারা শখিন গাছপালা লাগায় ওরা কিন্তু আদা
1: কিচেন গার্ডেনে,
0: কিচেন গার্ডেনে কিন্তু থাকে, ওখান থেকে এক টুকরো নিয়ে এনে পেস্ট করে এটা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারো। কিন্তু লাস্ট এটা ফেস প্যাক উঠে গেল, একটু এলোভেরা জেল ক্রিমের মতো অল্প পরিমাণে নিয়ে মুখে তুমি মেখে দিলে,
1: ম্যাসাজ করে দিলাম,
0: এটা তোমার ময়েশ্চারাইজার কাজ হয়ে যাবে, তোমার ফেসিয়াল কমপ্লিট।
1: আর এটা একটা মানে আমাদের একেবারেই হাতের নাগালের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, একেবারেই কোনো রকম টাকা পয়সার ঝুঁকি নেই এর মধ্যে, প্রতিদিনের আমাদের রান্নাঘরেই বিষয়গুলো কিন্তু থাকে এই জিনিসগুলো।
0: আরেকটা জিনিস আমি বলছি, অনেকেরই প্রবলেম থাকে ঘাড়ে কালো কালো থাকে, কুনুয়ে থাকে,
1: ঠিক
0: হাঁটুতে থাকে কালো দাগ, তো ওগুলো আমরা কি করে সারাবো? প্রবলেম থাকে অনেকেরই, প্রবলেম থাকে তো হাতের নিচে অনেকে থাকে কালো দাগ, স্লিপলেস অনেকে পড়তে পারে না, সেই ক্ষেত্রে জাম, যখন জামের আমরা আছে বিচি টানা, জামের যে
1: রস বা খোসা সহ বাকি
0: খোসাটা ওটা পেস্ট করব, ওটার সাথে আমি একটু পরিমাণে একটু দুধের সর দেব,
1: আচ্ছা
0: গাজর, এই তিনটা জিনিস আমরা একসাথে মিশিয়ে, মধুটা সব কাজে লাগে, তুমি চাইলে মধু সব কাজে তুমি ব্যবহার করতে পারো,
1: একেবারে উপকারী একটা উপাদান,
0: একদম উপকারী জিনিস। আর ঘরোয়া যদি কিনা থেকে যদি আমি এমনিতে যেটা
1: চাক ভাঙা মধু সেটা
0: যদি পাই তাহলে ওটা পরিমাণ কিন্তু অনেকটাই কম দিতে হবে, 1-2 ফোঁটার বেশি না। ওই জিনিসটা আমরা একসাথে পেস্ট করে চোখের নিচে আমি লাগিয়ে রাখলাম, ওই ঘাড়ে আমি জামের এটা খোসাটা ঘষালাম, ওতে কিন্তু কালো দাগ ওটাতে
1: কালো দাগ ছোপ কিন্তু একেবারে অনায়াসেই চলে যাবে,
0: চলে যাবে। আর তার সাথে সাথে মাস্ট বি বলবো কি, খাওয়া দাওয়ারও একটু
1: ঠিক ঠিক একেবারেই যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই সঙ্গে কিন্তু বাহ্যিক যে মানে রূপচর্চাগুলো সেগুলো তো আমরা জেনেই নিলাম, একেবারে হাতের নাগালের মধ্যে যা আছে সেগুলো দিয়েই সম্ভব, সেই সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনা করতেই হবে আমাদের।
0: অবশ্যই আমরা বাইরের দিক করলাম, ভিতরের দিকও কিন্তু আমাদের করতে হবে, যেরকম অতিরিক্ত তৈলাক্ত জিনিস, ভাজা বড়ি এগুলো একটু অ্যাভয়েড করা দরকার, প্রচুর পরিমাণে জল খাও, একটু শশা খাও, টমেটো খাও, গাজর এগুলো খাও, বিট গাজর আমাদের কালো দাগ থেকে অনেকটা মুক্ত করে,
1: মুক্ত করে।
0: তো এই বলবো,
1: অবশ্যই মানে ভেতর থেকে যে বিষয়টা কিন্তু এটা একেবারে লক্ষ্য করার বিষয়, ভেতর থেকে কিন্তু আমাদের পুষ্টিটা গ্রহণ করতে হবে, তাতে করেই কিন্তু আমাদের স্কিনের জেল্লাও বাড়বে, যেমন শারীরিক সুস্থতাও কিন্তু আমরা বজায় রাখতে পারবো, অনেক রোগ

0: ব্যাধির প্রকোপ থেকেও কিন্তু আমাদের নিজেদের মুক্ত করতে পারবো। আর সেই সঙ্গে সব কিছুর একটা পুজো মানেই একটা আনন্দ সাজগোজ, সেই সঙ্গে এর একটা বাণিজ্যিক দিকও থাকে, সেটাও কিন্তু অবশ্যই আমরা বিবেচনায় রাখবো। এগুলো কিন্তু যাদের পক্ষে সম্ভব না, যে বিষয়গুলো মনে রাখারও একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আমরা বাণিজ্যিকভাবেও ঘরোয়া উপাদানে বা আমরা বলি যে হার্বাল প্রোডাক্ট দিয়ে আমরা যেভাবে করি মাসাজ বা এগুলো করতে পারি, চুলের কেয়ার করা যেতে পারে না, তাতে করে অনেকের কিন্তু একটা মানে লাভের দিকটা ওরা পেতে পারে না। পুজোকে কেন্দ্র করে অবশ্যই আমাদের চারদিকটাই খেয়াল করতে হয়, আমাদের একটু টাকা পয়সা রোজগারের বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। সেটা ভেবে কিন্তু অনেকে এই প্রোডাক্টগুলো দিয়ে, ঘরোয়া জিনিসগুলো দিয়ে,
1: অনেকেই যেরকম আমাদের কাছে আছে যে আসে যে ফুট ম্যাসাজ করব, তারা কেমিক্যাল ইউজ করতে চায় না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তখন ফুট ম্যাসাজের সম্পূর্ণটা একদম পিওর ফুট দিয়েই কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যাসাজটা ওদের একদম টোনার থেকে শুরু করে ম্যাসাজ, তারপরে ফেস প্যাক, আমরা সবটাই কিন্তু ফ্রুটের উপরেই কিন্তু করে থাকি।
0: মানে যেমন কেউ কেমিক্যালটা এভয়েড করতে চাইছে, তারা যদি বলে যে আমরা এইসব ঘরোয়া উপাদান দিয়ে আমাদের নিজেদেরকে সাজিয়ে তুলতে চাই,
1: আমরা কিন্তু সবসময় বলি 25 এর নিচে যদি আসে কোনো আমাদের কাছে ক্লায়েন্ট আসে, তাহলে কিন্তু আমরা বলি যে কেমিক্যাল ইউজ করো না, ফ্রুট ম্যাসাজ করো।
0: ঠিক, একদম একদম,
1: ফ্রুট ম্যাসাজ করো। আমি বলবো যে 25 এর উপরে যারা আছে তারা করো।
0: ঠিক, অবশ্যই বিভিন্ন ফল টল দিয়ে, গাছের ভেষজ জিনিস দিয়ে কিন্তু সেটা সম্ভব। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে হবে। আপনার কাছ থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইতিমধ্যেই জেনে নিলাম। শ্রোতা বন্ধুরা, আমরা যেটা বুঝলাম, সাজগোজ মানে শুধু বাইরের রং নয়, সাজ মানে হলো আমি ভালো আছি, আমি নিজেকে ভালোবাসি। এই পূজায় আমরা সবাই সাজবো, কিন্তু সাথে একটা প্রতিজ্ঞা করব, আমরা আমাদের ঐতিহ্য কে সঙ্গে নিয়েই আমরা সাজবো, আর সবাইকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব। এই বার্তার সঙ্গে কিন্তু আজকের মতো অঙ্গনা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। স্টুডিওতে আমার সঙ্গে এতক্ষণ সাজগোজ নিয়ে যিনি বললেন সীমা বণিক, উনি ছিলেন এতক্ষণ। সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকেও আপনাকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আগমনীর আগাম শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আজকের মতো কিন্তু আসর শেষ করতেই হবে। আর আজকের এই আলোচনায় যে বিষয়টা উঠে আসলো, আমরা বুঝলাম সাজগোজ মানে শুধু বাইরের রং নয়, সাজ মানে হলো আমি ভালো আছি, আমি নিজেকে ভালোবাসি। এই পূজায় আমরা সবাই নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলব, কিন্তু আমরা একটা কথা মনে রাখব, আমাদের ঐতিহ্যকে সঙ্গে নিয়েই কিন্তু আমরা সাজগোজ করব, ঐতিহ্যকে আমরা ভুলে যাব না। আর সবাই মিলে একত্রে আমরা আনন্দে মেতে উঠব এই শারদ উৎসবকে কেন্দ্র করে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আলাপচারিতায় স্টুডিওতে আমার সঙ্গে ছিলেন বিউটিশিয়ান সীমা বণিক। আপনাকে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আসন্ন শারদ উৎসবের দিনগুলো আপনাদের সবার জন্যে সুখের বার্তা বয়ে আনুক, এই শুভকামনার সঙ্গেই কিন্তু শেষ করছি আজকের মতো অঙ্গনার আসর। নমস্কার শ্রোতা বন্ধুরা,
2: অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অঙ্গনায় আজ শুনলেন সাজগোজ নিয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করলেন সীমা বণিক, অনুষ্ঠান সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। দিল্লি বিমানবন্দর থেকে গতকাল আটক করা সিজেপির অভিজিৎ জিৎকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বন্ডে মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ ভুয়ো। এ ধরনের কোনো ভিডিও সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 9 দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা। প্রধানমন্ত্রী নবরাত্রিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি-20

আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালানো এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো ও ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চলতে দিতে হবে। এছাড়া আদালত নির্দেশ দিয়েছে যে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে তারা সব পক্ষের বক্তব্য শুনবে এবং নিশ্চিত করবে যাতে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন যে 10ই অক্টোবর মেট্রো নেটওয়ার্কের 303টি স্টেশনের মধ্যে মাত্র 45টিতে প্রবেশ ও প্রস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সুপ্রিম কোর্ট জোর দিয়ে বলেছে যে শান্তিপূর্ণ সমাবেশ, মানুষের চলাচল এবং আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে যেন অহেতুক বাধা সৃষ্টি না করা হয়। তবে আদালত এও উল্লেখ করেছে যে এই কার্যক্রমগুলো অবশ্যই প্রযোজ্য আইন ও ট্রাফিক বিধিমালার আওতাধীন থাকবে। গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, 1 বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে 50,000 টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশ আজ জানিয়েছে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার প্রয়াণের খবরটি গতকালই যথাযথ সংবেদনশীলতার সঙ্গে তাঁকে দ্রুত জানানো হয়েছিল। পুলিশ আরও জানায়, তাঁকে শেষকৃত্যের নির্ধারিত সময়ও জানানো হয়, সেই সঙ্গে মানবিক কারণে নিজ শহরে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সবরকম সহায়তার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি সেই সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানান। উত্তর রেলওয়ে ঘোষণা করেছে যে আজ সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছতে নির্ধারিত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথগুলি এখন খুলে দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলিতে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও এখন চালু রয়েছে। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে অতীতের কোনো ঘটনা, অন্য রাজ্যের ঘটনা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি করা ভিডিও। দিল্লি পুলিশ জনসাধারণকে এ ধরনের পোস্ট বা খবর শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে এ ধরনের বিভ্রান্তিকর ও যাচাইহীন পোস্ট শেয়ার করার ফলে সংশ্লিষ্ট প্রোফাইল মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIRA নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে চেন্নাই পৌঁছেছেন। সেখানে তিনি 13,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, তার মন্ত্রিসভার সহকর্মীরা এবং AIADMK এর সাধারণ সম্পাদক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এড্ডাপ্পাদি পালানিস্বামী প্রমুখ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। চেন্নাইয়ের পোরোরে আয়োজিত অনুষ্ঠানের পথে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন। সেখানে তিনি পোরোর থেকে কুনামাল্লি পর্যন্ত মেট্রো রেল পরিষেবার সূচনা করবেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে মেট্রো রেলে ভ্রমণ করবেন। 14.5 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল পরিষেবায় রয়েছে 3.7 কিলোমিটারের এক অনন্য দোতলা কাঠামো এবং অত্যাধুনিক সিগন্যালিং। প্রধানমন্ত্রী 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ ও উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী IIT ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে জলাকান্দেশ্বর শিবমন্দিরে পুজো ও দর্শন করবেন। তিনি IIT মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারের উদ্বোধন করবেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মানালি শোধনাগারে একটি লুব অয়েল বেসড স্টক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও শ্রী মোদী কামারাজার বন্দরে কয়লা ওঠানামার জন্য একটি অতিরিক্ত বার্থ

0: প্রকল্পের উদ্বোধন করবেন। দিল্লি রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী জয়গোপাল গারোডিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনেও অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় অমিত শাহ বলেন, জয়প্রকাশ নারায়ণের সমগ্র জীবন দেশ ও সমাজের সেবা উৎসর্গীকৃত ছিল। স্বাধীনতা সংগ্রামে যুবশক্তিকে সংগঠিত করা থেকে শুরু করে স্বাধীনতার পর গ্রামীণ ভারতের ক্ষমতায়ন ও সর্বোদয়ের লক্ষ্যে কাজ করা পর্যন্ত, তিনি বলেন, লোকনায়কের এই নিষ্ঠা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাতে থাকবে। আজ ভোরে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বাড়ি ভেসে যাওয়ার পর নেপাল সরকার গোর্খা জেলার বুড়িগণ্ডকী নদীর তীরবর্তী বসতিগুলোর বাসিন্দাদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জগৎ এলাকায় নদীর ধারে থাকা 5 থেকে 7টি বাড়ি ভেসে গেছে এবং আরও বেশ কয়েকটি বাড়ি ভাটির টানে হেলে পড়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান 3রা নভেম্বর নির্বাচনের আগে আমেরিকার বিরুদ্ধে তাদের আক্রমণ আরও তীব্র করতে পারে। ওয়াশিংটন যুদ্ধ দ্রুত শেষ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রাণঘাতী হামলার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে এই হামলায় 12 জন নিহত এবং 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকালের এই হামলা ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের অংশ হিসেবে মনে করা হচ্ছে। এই হামলার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। তিনি সমাজমাধ্যমের এক বার্তায় বলেছেন, এই ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। উল্লেখ্য, নিহতদের মধ্যে সৌদি নাগরিকরা ছাড়াও বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, সিরিয়া প্রমুখ দেশের নাগরিকরাও আছেন। হুথি সংগঠন অবশ্য এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। 9 দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা। প্রধানমন্ত্রী নবরাত্রিকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় রাঁচিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 6 উইকেটে পরাজিত করায় 5 ম্যাচের এই সিরিজটি এখন 1-1 সমতায় রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। দিল্লি বিমানবন্দর থেকে গতকাল আটক করা সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বন্ডে মুক্তি দিয়েছে। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি, শিল্পী ছিলেন নির্মলেন্দু চৌধুরী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতালী রায়।

তুমি বিজ্ঞান পড়বে, বুঝলে বাবা? আইনস্টাইনের মতো তুমিও আবিষ্কার করবে, পৃথিবীর লোক ছুটে আসবে তোমার কাছে, তোমার কত নাম হবে, অর্থ হবে, সম্মান হবে, তাই না বাবা?

0: লেখা পড়া।
1: কাল নাতিকে নিয়ে ছেলে ছেলের বউ এসেছিল।
2: হ্যাঁ হ্যাঁ, সে তোমার মাথার নতুন টুপিটা দেখেই বোঝা উচিত ছিল। ঘুষ?
1: কি বললে?
2: কেন এসেছিল? নিশ্চয়ই টাকা চাইতে?
1: আরে না না, ওরা এসেছিল আমাদের দেখতে।
2: দেখতে? যে ছেলে বউয়ের জন্য বাবা মাকে ত্যাগ করে চলে যায়, তার আবার বাবা মাকে দেখতে আসার দরকারটা কি?
1: কে বলেছে তোমাকে যে বউয়ের জন্যে বাড়ি ছেড়েছে?
2: সবাই জানে

0: সেই থেকে তো ভেবেই চলেছ, কি এত ভাবছ? হ্যাঁ,
1: কর্মসূচি।
0: কর্মসূচি?
1: হ্যাঁ, একটা নিখুঁত একটা কর্মসূচি করতে হবে, বুঝেছো? কোথাও কোনো ত্রুটি রাখলে চলবে না, সবার আগে এটাই দরকার।
0: এটাই দরকার?
1: হ্যাঁ, ছেলেকে মানুষ করতে হবে না?
2: খোঁজো খোঁজো খোঁজো আহা, খোঁজো খোঁজো খোঁজো আহা, খোঁজো খোঁজো খোঁজো সবে বের করো পট্টা, সদরে ঠেকলে দেখো পেছনের রাস্তা, কি করতে চাও তুমি, কি করতে চাও তুমি, কিসে পাবে লাভটা, হিসেবে রেখো না ত্রুটি, হিসেবে রেখো না ত্রুটি, যেন ওইটাই।

0: লেখা পড়া
1: পাইলট নাকি ইঞ্জিনিয়ার ডাক্তার নাকি জাহাবাজ উকিল খুবই গোলমেলে চিন্তা তাই না হচ্ছে কি মুশকিল নিশিদিন এই সব উদ্বেগ আকুলতা নিশিদিন এই সব উদ্বেগ আকুলতা হায় রে কি ভীষণ টেনশন কি ভীষণ টেনশন বাড়ছে অজি।

0: বংশ বংশ বুঝলে বৌমা, এই বংশে প্রথম সন্তান ছেলেই হয়। হ্যাঁ, তা আমার যে নাতি আসছে তা আমি আগে থেকেই জানতাম, বুঝলে বৌমা। কটে কটে কটে দাদু ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বৌমা, কি নাম রাখি বলো তো?
1: নাম?
0: হ্যাঁ, আমার নাম সুশান্ত, আমার ছেলের নাম প্রশান্ত, ওর নাম কি হবে? হ্যাঁ, সুশান্ত প্রশান্ত, এই এবে ভাবতে গেলে যে বৌমা অশান্ত ছাড়া কিছুই মনে আসছে না।
1: অশান্ত?
0: দেখো দেখো, হ্যাঁ কি অশান্ত, দেখো পাগুলি কেমন ঝাঁকাচ্ছে দেখো। হ্যাঁ, তুমি দেখে নিও, ও বড় হলে বিরাট সাঁতারু হবে। হ্যাঁ, কোটে কোটে কোটে দাদু ভাই।
2: বাবা শুনা, বাবা শুনা।
0: কিরে কিরে খোকা,
1: হ্যাঁ বাবা,
0: তুই কিছু বলছিস না যে?
2: কি ব্যাপারে বলো তো?
0: আমার আমার দাদু ভাইয়ের কি নাম রাখবো? হ্যাঁ,
2: নাম
0: কোটে কোটে,
2: তুমি একটা কিছু ভালো রেখে দাও।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ঠিক বলেছিস। হ্যাঁ, এই বে এই রে, দিল দিল দিল
1: দিল, আমার কাছে দিন, আমার কাছে দিন।
0: এ নাও না, এই বে আমি আমি আমি যাই। হ্যাঁ, ওই বে শব্দঘোষ ঘেটে একটা দাম ঠিক করি, কি বলিস? হ্যাঁ, ওই আমাদের নামের সাথে মিলিয়ে রাখবো। হ্যাঁ,
1: শুনছো? ও সমস্ত পুরনো নাম না,

0: একটা নতুন, একটা স্মার্ট, একটা আধুনিক নাম রাখতে হবে।
1: নিশ্চয়ই, একদম যুগোপযোগী।
0: হ্যাঁ,
1: নয়তো বন্ধুদের মধ্যে না ওর মনে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স চলে আসবে। আচ্ছা, কি নাম রাখা যায় বলো তো দেখি। ইয়েস, টনি।
0: টনি?
1: হ্যাঁ, ওই ওই টনি গ্রেক থেকে টনি। হাউ ফাইন!
0: ওই বাড়ির কুকুরটার নামও টনি। আরে ভাবো ভাবো, এমন একটা নাম যা আমাদের এই সোনা মনা ছাড়া আর কারণ নেই। না না না না, কাঁদে না কাঁদে না সোনা, কাঁদে না বাবা, বাবা কাঁদে না। সোনা ঘুমায় রে পাড়া জুড়ে। এই
1: না না না না, এই এই থামাও থামাও, ও ওসব গান না, ওই গানটা করো না। ওই যে আমি লিখলাম,
0: ধ্যাত আমার লজ্জা করে।
1: না না, লজ্জা করলে চলবে না। শোনো শোনো, ওই ইংরেজি শব্দগুলো না এখন থেকেই খোকার মাথার ভেতরে ঢুকে।
0: না না না, কাঁদে না, ঠিক আছে গাইছি। না না, কাঁদে না কাঁদে না বাবু। আলু হলো পটেটো, বেগুন হলো বিঞ্জাল।
1: ভুল ভুল উচ্চারণ।
0: ভুল?
1: হ্যাঁ, ব্রি ব্রি, ব্রিঞ্জাল
0: ব্রিঞ্জাল।
1: হ্যাঁ, না না না না, তোমাকেও একটা ওই ইংরেজি শেখার স্কুলে ভর্তি করাতে হবে।
0: আবার গাইছি,
1: গাও দেখি।
0: আলু হলো পটেটো, বেগুন হলো ব্রিঞ্জাল।
1: রাইট রাইট।
0: কুমড়ো হলো পামকিন, শশা শশা শশা হো শশা শশা যেন কি গো?
1: কিউকাম্বার। ওহ, আর কতবার বললে তুমি মনে রাখতে পারবে? হ্যাঁ,
0: আর মনে থাকতে হবে না।
1: কেন কেন?
0: খোকা ঘুমিয়ে পড়েছে।
1: ও ও, তাই বলো,
0: আসতে বলো।
1: রাখো রাখো নি।
0: এই যে সোনা বাবা আমার, কত লক্ষ্মী ছেলে। হাই, কি ভাবছো গো?
1: না, ভাবছি যে খোকাকে কোন স্কুলে ভর্তি করাবো, কিভাবে করাবো, এসব আর কি।
0: খোকাকে স্কুলে? আরে খোকা তো সবে মাত্র।
1: সবে মাত্র? জীবনে জীবনে কখনো তুমি এভারেস্টের চূড়ায় উঠেছো?
0: সেখানে উঠে চূড়া
1: ডিস্কো নেচেছো?
0: ডিস্কো?
1: হ্যাঁ,
0: এসব কি?
1: শোনো, ওই এভারেস্টের চূড়ায় উঠে ডিস্কো নাচা আর খোকাদের ভালো স্কুলে অ্যাডমিশন করানো একই ব্যাপার। শোনো শোনো, খোকাকে যদি এখন থেকে তেনজিং করতে হয় না, তাহলে সমস্ত পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিতে হবে।
0: আরে আমার দিদি তো তার ছেলেকে ব্যাকডোরেই ভর্তি করিয়েছে।
1: করিয়েছে, কিন্তু তার জন্য কত টাকা খসেছে সেই সম্পর্কে তোমার ধারণা আছে?
0: আরে খসলে খসবে, আমরাও দেব।
1: আমরাও দেব মানে?
0: হ্যাঁ।
1: আমরা কোত্থেকে দেব? আরে তোমার বাপের বাড়ির জমিদারিটা কি সঙ্গে করে নিয়ে এসেছো নাকি?
0: খবরদার খবরদার বলছি, তুমি যদি ফের বাপের বাড়ি নিয়ে কোনো কথা বলো না, আমি যা তা কাণ্ড বাঁধিয়ে দেবো। কথায় কথায় বাপের বাড়ি।
1: আমি এত টাকা ঢালতে পারবো না।
0: কেন কেন পারবে না? আমার জামাই বাবু যদি ঢালতে পারে, তা তুমি পারবে না কেন?
1: তোমার জামাই বাবু?
0: হ্যাঁ,
1: ও তো একটা চোর, চোরাকারবারি, স্মাগলার।
0: কি কি বললে তুমি? আমার জামাই বাবু চোর? ঠিক আছে, আমার জামাই বাবু যদি চোর হয়, তাহলে তুমিও চোর।
1: আমি চোর?
0: আমি কি জানি না?
1: আমি
0: একজন কেরানি কোত্থেকে এত পয়সা আসে?
1: ওই মিউজিক্যাল কনসার্টটাকে থামাও তুমি।
0: কেন, তুমি থামাতে পারো না?
1: না, আমি থামাতে পারবো না, আমার নানা রকমের কাজ রয়েছে।
0: আমার নানা রকমের কাজ রয়েছে? না না না বাবা, বাবা কাঁদে না, শোনা শোনা বাবা কাঁদে না।

0: এই শুনছো
1: কি
0: শশা জানো কি?
1: শশা তো
0: হ্যাঁ
1: আমার মাথা,
0: এটা একটা বিদঘুটে ইংরেজি, আমি কিছুতেই মনে রাখতে পারি না, নিজে জানে বলে একেবারে বেশি বেশি। ও মা, দেখো দেখো আমাদের খোকা কি সুন্দর ঘুমিয়ে গেছে।

0: সোনা লক্ষ্মী বাবা আমার। এই তো, এই শুনছো, আমরা কিন্তু খোকাকে আঁকার স্কুলে ভর্তি করাবো, কেমন? দেখেছো তো দিদির ছেলেটাকে, কি সুন্দর আঁকে! দেখবে আমাদের খোকা সবার থেকে ভালো আঁকবে।
1: আমি ভেবেছিলাম যে খোকাকে আমরা গোড়া থেকে একটা প্লে সেন্টারে ভর্তি করিয়ে দেবো।
0: প্লে সেন্টার?
1: হ্যাঁ, ও ক্রিকেট আর টেনিস খেলবে। একবার যদি দাঁড়িয়ে যেতে পারে না, হ্যাঁ, শুধু টাকা আর টাকা,
0: তাই নাকি?
1: হ্যাঁ, আজকাল দেখো না ওই টিভির বিজ্ঞাপনগুলোর মধ্যে ওই খেলোয়াড়াই তো পুরোটা সময় ধরে রাখে।
0: হ্যাঁ হ্যাঁ, এই শোনো, সবাই না ওদের বাচ্চাদের আবৃত্তির স্কুলেও ভর্তি করায়। হ্যাঁ গো, আর কি সুন্দর উচ্চারণ, সুর করে করে এমন ভাবে ছড়াগুলি বলে না! শোনো না, ওকে কিন্তু আমরা আবৃত্তির স্কুলে ভর্তি করাবো, কেমন?
1: আবৃত্তি?
0: হ্যাঁ
1: ঠিক আছে, তোমার যখন ইচ্ছা করানো যাবে। কিন্তু দেখো তুমি, এই যে যুগটা না, এটা হচ্ছে গিয়ে তোমার কথা বলার যুগ।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কথা বলতে হবে। হ্যাঁ, দাঁড়ালে একেবারে একেবারে গড়গড় গড়গড় গড়গড় করে কথা বলতে হবে। তো আমি ভাবছিলাম এই কথা বলার আর্টটা শেখার জন্য খোকাকে যদি আমরা ওই ডিবেট এক্সট্যাম্পো সমস্ত ট্রেনিং ক্লাসে ভর্তি করিয়ে দিই।
0: ঠিক আছে, কোনোটাকেই ছাড়বো না, আমাদের খোকা কারোর থেকে পিছিয়ে থাকবে না। ওকে আবৃত্তি, আঁকা, গান, নাচ সব সব শেখাবো।
1: হ্যাঁ, সব তো শেখাবো, কিন্তু অনেক টাকার দরকার।
0: সে তুমি ভাববে না তো, আমরা খাই বা না খাই খোকাকে তো মানুষ করবই, তাই না?
1: নিশ্চয়ই, আমরা যা হতে পারিনি, যা আমরা হতে চেয়েছিলাম, খোকা খোকা আমাদের সব ইচ্ছাকে পূর্ণ করবে।
0: স্বপ্ন সত্য হবে তো? পারবে তো, পারবে তো খোকা আমাদের স্বপ্নকে পূর্ণ করতে?
1: নিশ্চয়ই পারবে, তুমি দেখে নিও, খোকা তার মায়ের ইচ্ছা, তার বাপের ইচ্ছা।
0: আই আই আই, চুপ! তুমি বাপ বাপ করবে না তো, যত সব ওল্ড ল্যাঙ্গুয়েজ, একেবারেই চিপ। না না না না, হ্যাঁ, ও তোমাকে বাপি ডাকবে।
1: কি
0: বাপি?
1: বাপি বাপি কি একটা ইয়ে হলো নাকি?
0: আজকাল সবাই তাই ডাকে।
1: না না, আমি আমি নেবো না, আমি কিছুতেই নেবো না। আমার এক বন্ধু রয়েছে বাপি নামে, আমি নেবো না বাপি। দাঁড়াও আমি বলছি, এই শোনো না গো, ও আমাকে ডাকবে ড্যাড বলে।
0: ড্যাড?
1: হ্যাঁ, আমার বসের ছেলেটা না আমার বসকে ড্যাড বলে ডাকে।
0: তাই? কি সুন্দর ডাক! ও আমাকে কি ডাকবে গো?
1: তোমাকে তাই তো, দাঁড়াও দাঁড়াও বলছি তো, তোমা কেন, তোমাকে বসের ছেলের মতোই তোমাকে ডাকবে, মাম।
0: মাম? মাম্মি? ও কি মিষ্টি! এই খোকা, তুই আমাকে মাম্মি ডাকবি? দেখো দেখো, হাত দুটো কিরকম মুঠো করে রেখেছে, ও কি ধরে রেখেছে গো!
1: ও ধরেছে আমাদের স্বপ্নকে।
0: স্বপ্ন?
1: হ্যাঁ, ওই ওই স্বপ্ন মুঠি ধরেই তো আমরা এগোবো না।

0: নমস্কার।
1: নমস্কার নমস্কার।
0: আচ্ছা, এখানে কি আবৃত্তি, আঁকা, গান এসব শেখানো হয়?
1: নিশ্চয়ই, এই যে শিল্পলোক, সব শিল্পের সাধনালয়। তা দাঁড়িয়ে কেন, বসুন।
0: ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কি শেখায়, আপনি কি শেখান?
1: প্রতিষ্ঠানটা আমার, শেখাতে হয় বই কি। তা আপনি কি শিক্ষার্থী?
0: না না না, আমার ছেলে।
1: ও,
0: তবে ওই আপাতত তাকে আমি আবৃত্তি এবং আঁকাটাই শেখাবো।
1: গান নয় কেন?
0: না মানে ওর বয়স তো 2+, এই বয়সে কেউ গান শিখতে পারবে?
1: শিল্প সাধনার জন্য কি কোনো নির্দিষ্ট বয়স আছে নাকি? সব বয়সেই শিখতে পারে, চাইলে আপনিও।
0: আমি?
1: হ্যাঁ। আপনার আপনার কণ্ঠস্বর শুনেই মনে হচ্ছে যেন সঙ্গীত সাধন পথে আপনি ছিলেন তীর্থযাত্রী সাধিকা। নিশ্চয়ই চর্চা ছিল।
0: না না না, তবে ছোটবেলা থেকে না আমি নিজে নিজে গান গাইতাম।
1: ও,
0: সবাই অবশ্য প্রশংসাই করত।
1: আমিও করছি, ভারী মিষ্টি গলা আপনার।

0: আপনি আমার প্রশংসা করছেন?
1: হ্যাঁ,
0: কিন্তু কই, আপনি তো কোনো গান শোনেননি আমার।
1: কোনো প্রয়োজন নেই, রতনে রতন চেনে।
0: ও,
1: আপনার গলার ওই মধুর ধ্বনি যেন যেন সঙ্গীতের তান, বড় আশ্চর্য, মন ব্যাকুল করে দেয়।
0: জানেন, আমি না কোনোদিন গান শেখার সুযোগও পাইনি, তাই সুর টু সব কিরকম হারিয়ে গেছে।
1: এমন বলে না, সব রয়েছে আপনার আপনার ইচ্ছার গভীরে, আপনার ধ্যানে, আপনার আপনার স্বপ্নে।
0: হ্যাঁ, স্বপ্নে, এখন একটাই স্বপ্ন, আমার ছেলেকে নিয়ে। তাকে আমি মস্ত বড় এক আর্টিস্ট করতে চাই। আপনিও কি আর্টিস্ট করে দিন।
1: করবো করবো, আপনার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না।
0: জানেন, মাঝে মাঝে আমার কি মনে হয়, মাঝে মাঝে মনে হয় ছোটবেলা থেকে যদি আমি আবার ফিরে পেতাম, তাহলে আমি গাইতাম, আমি আবার নাচতাম।
1: নাচ? আপনি আপনি নাচতেও পারেন?
0: ওই, ছোটবেলায় কত নাচ নেচেছি সবার অলক্ষে, জানেন, আর কত চোখের জল মুছেছি।
1: আমি ধন্য, আমি আমি ধন্য, আজ প্রকৃত শিল্পীর সাথে কথা বলছি।
0: না না না,
1: আমি ধন্য,
0: এভাবে বলবেন না,
1: আমি ধন্য।
0: আচ্ছা,
1: আমি আমি ধন্য,
0: আমার ছেলেকে যদি না শেখাই।
1: আমি ধন্য, আমি আমি ধন্য।
0: এই যে শুনছেন, আমার ছেলেকে যদি নাচ শেখাই।
1: নিশ্চয়ই, নৃত্যের আদি পিতা নটরাজ্যে পুরুষ ছিলেন, সেটাই ভুলে গেলেন?
0: না না না, সে ভুলবো কেন? তবে মানে ওই কোথায় শেখাবো, কার কাছে শেখাবো, যদি দয়া করে একটু বলে দেন।
1: কেন, এখানে
0: এখানে?
1: আপনি জানেন না?
0: না।
1: হ্যাঁ, অনুমানও করেননি?
0: না তো।
1: আমাকে দেখেও বুঝতে পারেননি?
0: না, মানে ওই
1: আমি যে নৃত্য, গীত, চিত্র, সর্বশিল্প বিশারদ, এ শহরে আমি একমাত্র সেই ব্যক্তি।
0: এ মা, ছি ছি ছি ছি, আমার আগেই বোঝা উচিত ছিল।
1: তাতে কি, তাতে কি, সবাই কি সব কিছু বুঝতে পারে নাকি?
0: সেই তো।
1: আপনি আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আপনি নিশ্চিন্ত মনে আপনার ছেলের সব ভার আমার উপর ছেড়ে দিতে পারেন।
0: ঠিক আছে,
1: আমিও সব ভার নিলাম।
0: আচ্ছা,
1: তবে মানে সব কথা এক কথা।
0: কি কথা?
1: ওই ওই ছেলেকে নিয়ে, মানে মানে ছেলেকে নিয়ে। রোজ আপনি আসবেন তো?
0: হ্যাঁ, আমি ছাড়া আর কে আসবে বলুন।
1: সেই ভালো,
2: মে আই কাম ইন স্যার?
3: ইয়েস, কামিং। বলুন, আপনার জন্য কি করতে পারি?
2: স্যার, আমি এসেছি অনেক আশা নিয়ে, মানে আমার একটা স্বপ্ন।
3: সেন্টেন্সটা কমপ্লিট করুন।
2: আপনার স্কুলের সুনাম, যশ,
3: এসব কথা আমি জানি।
2: আপনার মতো একজন বিদগ্ধ পণ্ডিত, খ্যাতিমান অধ্যক্ষ যে স্কুলে,
3: এসব কথাও আমার জানা।
2: আগে আগে স্যার,
3: স্পিক প্রিসাইজলি।
2: মানে আমি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করাতে চাই স্যার।
3: নেভার মাইন্ড, আপনার ইনকাম কত?
2: আগে
3: আমাদের স্কুলটা কিন্তু সবার জন্য নয়, শুধু ডোনেশনের ব্যাপার নয়, আছে মেরিটেরও প্রশ্ন। তাছাড়া আমাদের স্কুলের টিউশন ফি কত জানা আছে কিছু? প্রতি সাবজেক্টের জন্য প্রাইভেট টিউটর ধরতে কত টাকা খরচ করতে হবে, সেই সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? তাছাড়া রয়েছে স্কুলের পোশাক, স্কুলের টিফিন, স্কুলের কম্পিউটার চার্জ।
2: স্যার, আমি পারবো স্যার, এসব খরচ চালাতে আমি পারবো।
3: এবার বলুন, আমি আপনার জন্য কি করতে পারি
2: স্যার? দয়া করে যদি, মানে যদি আপনি,
3: ঠিক কি বলতে চান আপনি?
2: মানে যদি একটা উপায় যদি বলে দিতে পারেন স্যার, আমি দেব, মানে যত টাকা লাগে আমি।
3: যত টাকা লাগে? আই সি। অ্যাডমিশন ফর্ম নিয়েছেন?
2: আগে হ্যাঁ স্যার।
3: আপনি জানেন কতজন অভিভাবক আছেন যারা আপনার মতো অ্যাডমিশন ফর্ম নিয়ে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন? জানেন কতজনকে টপকে আপনার ছেলেকে অ্যাডমিশন করাতে হবে?
2: আগে
3: খুবই

0: তীব্র প্রতিযোগিতা, তাই না?
1: হ্যাঁ নিশ্চয়ই স্যার।
0: বলুন বলুন, কি করতে পারি আপনার জন্য?
1: একটা উপায় স্যার, আপনি যা বলবেন আমি তাই করব স্যার। আমি আমি ঠিক তাই করব। আমি টাকা জোগাড় করব, আমি দরকার হলে।
0: হ্যাঁ, কিন্তু সেই সবের আগে অ্যাডমিশনের জন্য আপনার ছেলেকে তো প্রস্তুত করতে হবে। হ্যাঁ, আর সেটা কে করবে, আপনি?
1: না না, আমি তো স্যার প্রশ্নই আসে না স্যার। না আপনি যদি বলেন স্যার, তাহলে আমি প্রয়োজনে শহরের সেরা শিক্ষকের মধ্য থেকে কাউকে মানে
0: একজনের নাম অবশ্য আমি রিকমেন্ড করতে পারি।
1: আচ্ছা স্যার,
0: ইজ এ ভেরি গুড টিচার, শুধু শুধু আপনার জন্য। তাছাড়া অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শগুলো ওই আপনাকে দেবে। তবে পুরো ব্যাপারটা নির্ভর করছে আপনার ওই আর্থিক সঙ্গতির উপর, মানে ব্যাপারটা আবিট কস্টলি।
1: কস্টলি?
0: ইয়েস, নর্মাল রেটের থেকে 5 times more.
1: 5 times more?
0: ডোনেশনটা অফকোর্স দ্বিগুণ হয়ে যাবে।
1: দ্বিগুণ
0: শুধু আপনার জন্য। আপনার ছেলের ক্রমিক সংখ্যাটা 1017 থেকে 10 নিয়ে আনার জন্য বোধ হয় কিছুই না, খুবই চিপ, কি বলেন? হ্যাঁ,
1: কিন্তু মানে এত স্যার?
0: বেটার ইউ গো টু বেঙ্গলি মিডিয়াম স্কুল, সেখানে অ আ ক খ শিখে বিনা বেতনে পড়তে পারবে। যান যান, হাতে আমার সময় কম, তাই শেষবারের মতো বলছি, বলুন কি করতে পারি আপনার জন্য।
1: দেব স্যার, আমি যত টাকা লাগে আমি খরচ করব স্যার।
0: গুড,
1: আপনি শুধু ভর্তির ব্যবস্থাটা করে দেবেন।
0: গুড, এই তো প্রকৃত অভিভাবকের মতো কথা মশাই। হ্যাঁ, দেশে রিয়েল অভিভাবক নেই, নেই মশাই, তাই তো দিন দিন উচ্ছন্ন যাচ্ছে দেশটা, বুঝলেন? আপনার টেলিফোন নম্বরটা রেখে যান।
1: টেলিফোন
0: নেই?
1: কই গো, এই যে নাও ধরো, সমস্ত ব্যবস্থা একদম পাকা করে এসেছি।
2: তাই নাকি?
1: হ্যাঁ, আজকের থেকে শুরু হচ্ছে আমাদের নিউ কোর্স অফ অ্যাকশন, অপারেশন অ্যাড।
2: অপারেশন অ্যাড মানে?
1: মানে হচ্ছে গিয়ে অপারেশন অ্যাডমিশন টেস্ট।
2: ও,
1: দেখি এক গ্লাস জল দাও তো।
2: দাঁড়াও, দিচ্ছি।
1: কোথাও কোনো খুঁত রাখেনি, বুঝেছো?
2: তাই নাকি?
1: হ্যাঁ, একেবারে নিশ্ছিদ্র ব্যবস্থা, জয় আমাদের অবশ্যম্ভাবী।
2: এই নাও। এই আমাকে আমাকে সব খুলে বলো না গো, আমি শুনব।
1: হ্যাঁ শুনবে?
2: হ্যাঁ,
1: তাহলে বসো। শোনো, একেবারে ডিপ ডিফেন্সে রেখেছি তোমার দিদিকে।
2: দিদি?
1: হ্যাঁ, আমাদের ব্যাকডোরের প্রধান কারিগর।
2: কিন্তু টাকা?
1: ওহো, নো কমেন্ট, নো কমেন্ট। আর আর ওই ব্যাকলাইনে কারা থাকছে জানো? ব্যাকলাইনে থাকছে এই শহরের 3 জন বাছাই করা প্রাইভেট টিউটর।
2: কিন্তু টাকা?
1: ও, ডোন্ট ডিস্টার্ব মি। আর আর স্টপারে কে থাকছে জানো?
2: কে?
1: শুনলে তুমি একবার লাফিয়ে উঠবে।
2: আহা, বলো না কে।
1: অনেক কষ্টে রাজি করিয়েছি। প্রথমে রাজি হতে চাইছিল না। আমাদের ডিফেন্স লাইনকে মজবুত করতে স্টপারে থাকছে এই লাইনের জীবন্ত কিংবদন্তি মেগাস্টার দালাল সিং।
2: এই শোনো শোনো, আমার ভীষণ ভয় করছে, এত টাকা?
1: নো ভয়, নো ভয়, ডু ফুর্তি। এবার আসুক, আসুক ঝড়, আসুক তুফান, দলে দলে আসুক হাজার হাজার প্রতিদ্বন্দ্বী, করুক যত খুশি ইনস্টেপ আউট স্টেপ ড্রিবলিং। আরে মারুক না, ইন সুইং আউট সুইং সুইভিং শট। আরে আমাদের ডিফেন্স লাইনকে ভাঙে কার সাধ্যি?
2: কিন্তু এত টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে একবার ভেবে দেখেছ?
1: করে ফেলেছি।
2: করে ফেলেছ? কিভাবে গো?
1: লোন, লোন ফ্রম প্রভিডেন্ট ফান্ড এন্ড আদার্স।
2: লোন? তুমি আবার ধার করেছ?
1: করেছি। এই শোনো, আরে বাবা এত মন খারাপ করার কি হলো? হ্যাঁ, আরে আমাদের দেশ যদি ধার করতে পারে তাহলে আমি ধার করলে কি ক্ষতি আছে বলো? আর শোনো, এই ধারের প্রশ্নটা না এখন থেকে এটা কন্টিনিউয়াস টেন্স, এটা শুধু বেড়ে যেতেই থাকবে,
2: বেড়ে যেতেই থাকবে।
1: হ্যাঁ, এই যে দেখো না, খোকা স্কুলে ভর্তি হলো, ভর্তি হওয়ার পর তাহলে লাগবে প্রত্যেক সাবজেক্টে একজন করে প্রাইভেট টিউটর, লাগবে তার বই, লাগবে তার বাস ভাড়া, লাগবে তার কম্পিউটার চার্জ, লাগবে তার রেইনকোট।
2: শোনো শোনো শোনো,

0: এটা লাগবে সেটা লাগবে, এই সংসারটা চলবে কি করে একবার ভেবেছ?
1: দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন। একটা উপায় অবশ্য আপাতত হাতে আছে।
0: আছে কি উপায়?
1: ভেবেছি ওই সুমনকে টাকা পাঠানোটা বন্ধ করে দেব।
0: এ মা, নিজের ছেলের পড়ার জন্যে ছোট ভাইয়ের পড়ার খরচ তুমি দেবে না? বাবা শুনলে তার রাগ করবেন না?
1: তা আমার ছেলের যে এখন ভর্তির জন্য এতগুলো টাকা দরকার হচ্ছে কি সেটা আমাকে কে দিচ্ছে বলো? ওর কোনো ভবিষ্যৎ নেই। আমার বাবা না হয় তার দায়িত্ব অস্বীকার করেছেন, কিন্তু আমি একজন আধুনিক।
0: শোনো শোনো শোনো, ওসব কথা আমাকে না বলে তুমি তোমার বাবার কাছে গিয়ে বলো, যাও।
1: ঠিক আছে, আমি তো বাবাকেই বলবো, আমি তো বাবাকেই বলতে চেয়েছিলাম। এই খোকাকে দেখতে পাচ্ছি না, ও কোথায়?
0: বাবার সঙ্গে গেছে।
1: বাবার সঙ্গে গেছে? কোথায় গেছে?
0: মাঠে গেছে।
1: মাঠে গেছে? কেন কেন মাঠে কেন?
0: আরে বাবা, মাঠে কেন, মাঠে খেলতে গেছে।
1: খেলতে?
0: হ্যাঁ।
1: ও, এটা কি খেলার সময়? হ্যাঁ, আজকে বাদে কালকে হচ্ছে তার অ্যাডমিশন।

0: না, ও কোথায়?
1: বাবার সঙ্গে গেছে।
0: বাবার সঙ্গে গেছে? কোথায় গেছে?
1: মাঠে গেছে।
0: মাঠে গেছে? কেন কেন মাঠে কেন?
1: আরে বাবা, মাঠে কেন, মাঠে খেলতে গেছে।
0: খেলতে?
1: হ্যাঁ।
0: ও, এটা কি খেলার সময়? আজকে বাদে কালকে হচ্ছে তার অ্যাডমিশন টেস্ট। এখন এখন যুদ্ধ যুদ্ধ
1: যুদ্ধ
0: যুদ্ধ ফোকার জন্য যুদ্ধ। ডিফেন্স লাইনটাকে মজবুত করে সাজাতে হবে না।

0: ওদের দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ওরা কিচ্ছু জানে না, সব তুমি জানো। আচ্ছা মামনি বলো তো গলদা চিংড়ির কটা পা?
1: সবাইকে হারিয়ে দিয়ে শুধু তুমি ফার্স্ট হবে, কেমন? পারবে তো?
2: শুনছেন, এই পরীক্ষা নেওয়াটা নাকি পুরোটাই ব্লাফ, লোক দেখানো, মিথ্যে।
3: আহ, দেখছেন না আমি আমার ছেলে নিয়ে ব্যস্ত আছি।
1: হ্যাঁ হ্যাঁ, দেখেছো তো তোমার ড্যাডকে কত টাকা খরচ করছে তোমার জন্য। হ্যাঁ, পারবে তো? সবাইকে হারিয়ে দিয়ে তুমি ফার্স্ট হতে পারবে তো? বা বাবা, লোক কি ছেলে আমার, সোনা বাবা আমার। বাবা বলো তো, ঢ্যাঁড়স ইংরেজি কি? হ্যাঁ, আজকে সকালবেলায় তো তুমি আমাকে বলেছিলে, বলো দেখি। চুপ করে থাকে না, বলো বলো বলছি, বলো। চুপ করে থাকছো কেন, বলো। লক্ষ্মী ছাড়া বাদর?
3: না না,
1: কি কথা বলছিস না কেন? এই খোকা, আমি যে এখন কি করি, তোর ড্যাড এখনো আসছে না কেন?
2: বিড়ালের গায়ে ডোরা কেটে দিলে কি হয়? খুব সোজা প্রশ্ন।
1: দেখেছ কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, এখন কি হবে গো?
4: ও দাদা, দেখুন তো কটা বাজে, সময় তো হয়ে গেছে, ঘন্টা পড়ছে না কেন?
0: কই দাদা, এখনো তো অনেক সময় বাকি। আপনার ঘড়ি
4: কই? দেখি,
0: এই তো আপনার ঘড়ি।
2: শুনো,
1: কি হয়েছে?
2: ওর নাকি শরীর খারাপ লাগছে, বমি বমি ভাব করছে, এখন কি করি বলতো?
1: একটু বাদে যে পরীক্ষা, আমি যে কি করব না।
2: এই আমার শরীর খারাপ লাগছে গো, আমার মাথে ঘুরছে, এত টাকা, এত দৌড়োদৌড়ি, সব কি জলে যেতে বসেছে গো।
1: এখন কি সব ভাবার সময়? যাও যাও, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও।
2: ডাক্তার? ডাক্তার কেন?
1: আহা, তোমার জন্য নয়, খোকার জন্য।
2: ও, খোকার জন্য? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
1: খোকাকে দিয়ে যাও।
2: ও, ওকে রেখে যাবো?
1: হ্যাঁ হ্যাঁ,
2: আচ্ছা ঠিক আছে, ধরো।
1: শোনো, তুমি তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে।
2: হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু এখানেই থাকবে। হ্যাঁ
1: ঠিক আছে,
2: আমি আমি যাবো আর আসবো।
1: আচ্ছা আচ্ছা।
5: শোনো বাবা, মাস্টারমশাই যা বলবেন মন দিয়ে শুনবে, হ্যাঁ, ভেবে সময় নিয়ে উত্তর দেবে। মনে রেখো, তিনজন মাস্টারমশাই তোমার জন্য রেখে দিয়েছি। হ্যাঁ, এরপরও যদি খারাপ কিছু হয় না, হ্যাঁ জানো তো, হ্যাঁ, মামুনিকে মানু মামুনিকে চেনো তো বাবা, আমি কিন্তু তখন শেল্টার দিতে পারবো না।
2: ও দাদা, ও দাদা, শুনছেন, এখানে নাকি স্বজন পোষণ
5: করছে। ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। তারপর যা বলছিলাম, তোমার তোমার মামুনিকে তো মনে আছে তো বাবা, আমি কিন্তু তখন শেল্টার দিতে পারবো না, মনে থাকে না।
6: ম্যাডাম, এখানকার টোটাল এডুকেশন সিস্টেমটাই বাজে।
5: বলো দেখি,
6: রদ্দি, ব্রিটিশের ফেলে যাওয়া উচ্ছিষ্টের কোনো মৌলিক পরিবর্তনই হলো না ম্যাডাম।
1: আপনি কি আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাবেন?
6: অগত্যা, অবশ্য যদি চান্স পায়।
1: আপনার ছেলেটি ভারী স্মার্ট।

0: ও নিশ্চয়ই চান্স পাবে।
1: আশা তো তাই করছি। স্বয়ং সিএম যেখানে, ও উনি বুঝে আমাকে ডাকছেন। হ্যাঁ আসছি দাদা, আসছি। উইশ ইউ বেস্ট অফ লাক মাই বয়। ওকে চলি।
0: ঠিক আছে আঙ্কেলকে টাটা করে দাও বাবা।
1: টাটা টাটা টাটা।
2: কই গো, নাও নিয়ে এসছি এই যে এক কুড়িয়া ওষুধ দিয়ে দিয়েছে, বলেছে যে এটা খাওয়ালে ঠিক হয়ে যাবে। ওই খুব স্ট্রেন যাচ্ছে তো, তার নার্ভাস একটুখানি ইয়ে হয়ে গেছে। এই শোনো তো গো, এই বলো তো হাঙরের কটা দাঁত?
0: হাঙর কেন বলো তো?
2: ওই ওই ওদিকে আসার সময় না এক ভদ্রলোক তার পাশের জনকে জিজ্ঞেস করছিল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন, আমার মনে হচ্ছে আউট হয়ে গেছে।
0: এ মা, আমি তো জানি না এখন কি হবে গো।
2: দাঁড়াও একটু, ওদের কাছ থেকে কাঁদা করে জেনে নি।
0: ঠিক আছে তুমি জিজ্ঞেস করো।
2: আচ্ছা দাদা, ও দাদা, এই যে আপনাদের, হ্যাঁ আপনাদের কারোর ওই গ্রাজুয়েশনে জুলুজি ছিল দাদা।
3: কেন দাদা, কেন দাদা?
2: আচ্ছা ওই হাঙরের কটা দাঁত বলতে পারেন? হ্যাঁ হাঙর।
3: ও দাদা, এই শুনছেন, এই আপনাকে
2: কি বলুন তো দাদা, ওই হাঙরের ব্যাপারটা তো।
3: আরে না না, এই হাঙর টাঙ্গর কিছু না।
2: তাহলে
3: আপনি কি কিছু শুনেননি? ওই যে আপনার পেছন দিয়ে যাবো,
4: বন্ধুগণ আমার সঙ্গে চলুন।
3: কোথায় যাবো, কোথায় যাবো,
5: কোথায় যাবো?
4: লড়তে লড়তে। হ্যাঁ হ্যাঁ, ফাইট টু ফিনিশ। আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে। বন্ধুগণ আপনারা জানেন, আপনারা জানেন এখানে দুর্নীতি চলছে।
3: হ্যাঁ শুনেছি।
4: এখানে নেপোটিজম চলছে।
3: হ্যাঁ
4: এখানে করাপশন চলছে। এই দুর্নীতির বিরুদ্ধে, এই করাপশনের বিরুদ্ধে, এই নেপোটিজমের বিরুদ্ধে আমাদের আমাদের লড়তে হবে।
6: কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধুগণ, আমরা কিভাবে লড়বো?
4: বন্ধুগণ আমরা প্রথমে আইন অমান্য করবো, আমরা মিছিল মিটিং করবো, প্রয়োজনে অ্যাসেম্বলি ঘেরাও করবো। আর তাতেও যদি না হয় বন্ধুগণ, তাতেও যদি না হয় বন্ধুগণ, আমরা আমরা মৃত্যু অনশন করবো। যাবেন না, যাবেন না, যাবেন না বন্ধুগণ।
7: এই দেশটার কি হবে? যোগ্য নেতা আছে অথচ ফলোয়ার্স নেই, এই দেশটার কি হবে রে, এই দেশটার কি হবে?
8: কি নাম তোমার খোকা, নামটা বলো।
0: বলো বলো, আঙ্কেলকে নামটা বলে দাও।
8: এ মা, খোকা নাম বলতে পারে না।
0: বলছো না কেন, বলো বলো। বলছি
8: না না, কাঁদে না, বড় হলে সব ঠিক হয়ে যাবে, কাঁদে না।
9: কি নাম তোমার খোকা?
10: দিগন্ত রক্ষিত।
9: বাহ চমৎকার, দারুণ নাম তো। কোন ক্লাসে পড়ো তুমি?
10: ক্লাস ওয়ান।
9: বাবা ক্লাস ওয়ান।
0: আঙ্কেলকে একটা রাইম শোনাও তো বাবা। বলো লক্ষ্মী ছেলে আমার, বলো বাবা। বলবে না, জেদ হয়ে গেছে, কথায় কথায় জেদ হয়ে গেছে লক্ষ্মী ছাড়া। বলো বলো বলছি।
9: ছি ছি ছি ছি ছি, মারবেন না মারবেন না, ছেলে মানুষ, বড় হলে বলবে বলবে।
8: দিগন্ত, এবার তোমার কোন ক্লাস?
10: ক্লাস ফাইভ।
8: ক্লাস ফাইভ।
0: আঙ্কেলকে একটা স্টোরি শোনাও তো বাবা। বলো বলো না, ওই স্টোরিটা বলো।

0: কোনটা?
1: ওই যে ওয়ান্স আপন এ টাইম।
0: ও ওইটা?
1: হ্যাঁ,
0: Once upon a time, there is a man named Jill Vengin. Jill Vengin was an ex-convict who had served a 19-year sentence for...
1: Robbery.
0: He was 19-year sentence for robbery and had been released from jail just 4 days earlier. He was very hungry and wanted him for leaving.
2: Baba, ki darun ingreji bole.
3: শোনো বাবা, আজ কুইজ কম্পিটিশনে তোমাকে কিন্তু ফার্স্ট হতেই হবে, বুঝেছ? অনেকবার পড়ানো হয়েছে সমস্ত প্রশ্নগুলো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখি শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলো তো দেখি ক্যাকটোস পিজা প্যালেটা কি?
0: ভলক্যানো।
3: ননসেন্স, দেখলে তোমার ছেলের কাণ্ড, এতবার করে শেখানো হচ্ছে তবু
1: ভুল করবে না? ভাবে কোনো উত্তর দিতে, ঠোঁটে যা আসে তাই বলে দেয়। অথচ ওই বান্টুকে দেখো কত ধীর স্থির, তুই তো ওকে দেখেও কিছু শিখতে পারিস।
0: বান্টুর বাবার গাড়ি আছে, 180 নেনি, 3,17,000 টাকা দাম।
1: ও মা, দেখো ওসব কথা তো খুব মনে থাকে। হ্যাঁ, আর পড়ার বেলা মনে থাকে না কেন? দেখবো, আজ বাদে কাল তো তোর পরীক্ষা, আমি দেখবো তোর রেজাল্টটা কি।
3: ঠিক আছে, এবার থামো। শোনো, তোমাকে শেষবারের মতো বলছি, ক্যাকটোস পিজে পালিটা হচ্ছে গালাপাগা দ্বীপপুঞ্জের একটা পাখি, ফিঞ্চ পাখি, ঠিক আছে? এবার বলো তো দেখি পিয়ারি জুলিয়াস সিজার কে ছিলেন?
0: ফরাসি জ্যোতির্বিজ্ঞানী।
3: এই তো পেরেছিস, চমৎকার। এবার বল দেখি
4: কি ব্যাপার দাদু ভাই?
0: দাদু?
4: হ্যাঁ, আজ যে তুমি এখনো বাড়িতে, এমনটা তো হবার কথা নয়।
0: এমা, ছি ছি, দাদু কিচ্ছু জানে না।
4: হ্যাঁ,
0: আমার আজকের রুটিন দাদু একদম জানে না।
4: আমি জানি না, অসম্ভব। আজ হলো গিয়ে বুধবার। হ্যাঁ, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত তোমার স্কুল, দুটোই তোমার যাওয়ার কথা ছিল ম্যাথমিসের বাড়ি, তুমি যাওনি কি? ঠিক বলেছি? হ্যাঁ, তারপর 3:30 তোমাকে ছুটতে হবে ওই জিউ স্যারের বাড়ি কি, 4:40 হলো গিয়ে তোমার গান।
0: না না না, হয়নি।
4: না না, ভুল বলেছি, দাঁড়াও বলছি, আজ হলো তোমার আবৃত্তি শেখার ক্লাস। হ্যাঁ, কি সব ঠিক বলছি তো? হ্যাঁ, 5:30 ছবি আঁকা।
0: না না, আবার হয়নি,
4: আবারও ভুল বলছি, দাঁড়াও বলছি। হ্যাঁ, আজ হলো তোমার ডিবেট এন্ড এক্সট্রাম্পর ট্রেনিং ক্লাস। হ্যাঁ, তারপর 6:45 বাড়ি। হ্যাঁ, এবং এসেই চলবে মায়ের সাথে যুদ্ধ। রাত 10:30 পর্যন্ত মায়ের সঙ্গে তুমি করবে হোম টাস্ক। হ্যাঁ, তা কি ব্যাপার দাদু ভাই, আজ যে তুমি গেলে না ম্যাথমিসের বাড়ি?
0: সে কি তুমি জানো না?
4: না তো।
0: আজ সন্ধ্যায় যে আমার কুইজ কম্পিটিশন, মস্ত বড় প্রাইজ।
4: ও,
0: তার জন্যই তো বাবা আজ হাফ ডে ক্যাজুয়াল লিভ নিয়েছে।
3: আহ, আজেবাজে কথা বলে সময় নষ্ট করো না তো। দেখি বলো দেখি, ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড কে লিখেছে?
0: রবার্ট লুইস স্টিভেনসন।
3: উডনাডাটা কোথায়?
0: সাউথ অস্ট্রেলিয়া।
3: আর
0: রাইমা ভ্যালি?
4: হ্যাঁ, রাইমা ভ্যালি বলো কোথায় দাদু ভাই?
5: তাড়াতাড়ি করো, সময় হয়ে গেছে।
3: বাবা, এসব সিলি কোয়েশ্চেন, ওর কম্পিটিশনে কোনো কাজ দেবে না। দেখি আমাকে বলতে দাও, বলো তো দেখি বাবা, মাংকি ব্রেড কাকে বলে?
0: বাউবাউ গাছ, এর ফল বানরের খুব প্রিয়, এসেছে আফ্রিকা থেকে।
3: গুড, এবার বলো লেপিসেনথিস টেট্রাফোলিয়া কি
0: গাছ?
3: কখন ফুল ফোটে?
0: মার্চ থেকে এপ্রিল মাসে।
3: ফাইন।
4: আর কাশফুল কোন ঋতুতে ফোটে দাদু ভাই?
0: কাশ?
4: হ্যাঁ, বলো তো দেখি
3: বাবা।
4: হ্যাঁ,
3: তুমি আমাকে পড়াতে দাও।
0: কাশ বলে কিচ্ছু নেই, আছে বাঁশ গাছ।
1: এই চলো, সময় হয়ে গেছে, আর দেরি করা যাবে না।
3: সময় হয়ে গেছে? দাঁড়াও, আর দুটো প্রশ্ন চট করে বলতো দেখি, পোপেস্টা মেটেলটা কি?
0: ধূমকেতু।
3: ওহ, আবার ভুল। আর

0: কতবার বললে তুমি শিখতে পারবে? হ্যাঁ, ওটা হচ্ছে ভলকানো মেক্সিকোয়।
1: তুমি শুধু শুধু লিপটা নিলে, ওকে দিয়ে কিচ্ছু হবে না। ওই বান্টু যখন তোমার সামনে দিয়ে মস্ত বড় প্রাইজটা গটগট করে নিয়ে যাবে না, তখন তুমি হা করে দাঁড়িয়ে দেখবে, হোপলেস কোথাকার। চলো,
0: থাক থাক, এখন আর বকাঝকার দরকার নেই,
1: নাও ব্যাগটা ধরো।
0: শোনো, তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, হ্যাঁ? শুধু জিওটাই আজকে পড়ে আসুক, আর তোমরা আসার পরে আমি আবার একটা কুইজের রিভিশন দিয়ে নেব।
1: উফ, তোমার কুইজ কুইজ শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না।
2: দাদু, টাটা।
3: টাটা।
1: আসছি বাবা, আসছি গো।
3: এই সব করে করে ওকে কি বানাতে চাও তোমরা? হ্যাঁ,
0: মানে
3: ওর বয়স কত? 8, 10? এই বয়সে ওর মগজে এসব উত্তর ঢুকিয়ে দিয়ে ওকে কি বানাতে চাও? একটা ওয়েল প্রোগ্রামড রোবট?
0: রোবট?
3: হ্যাঁ হ্যাঁ, রোবট। সেলফ সেন্টার্ড, সেলফিশ, একটা ওয়েল প্রোগ্রামড রোবট। ওকে তোমরা তাই করছো।
0: আচ্ছা, আজকের এই যুগটা কি তোমার চোখে পড়ছে না বাবা? তোমাদের সেই যুগটা নেই।
3: ভুল ভুল বুঝেছো, এটা সবটাই ভুল। এটা ঋণবন্দী শ্রমিক হয়ে থাকার যুগ, বুঝেছো? ওরা তোমাদের হাতে ঋণবন্দী শ্রমিক মাত্র, এক বন্ডেড লেবার।
0: বন্ডেড লেবার?
3: হ্যাঁ হ্যাঁ, তা নয় তো কি? হ্যাঁ, তা নয় তো কি? ওদের ইচ্ছাকে তোমরা কেড়ে নিয়েছ, ওদের ওদের শৈশবকে তোমরা ছেঁটে ফেলেছ, ওদের আপন ভূমি থেকে উৎপাটিত করে তোমরা তোমাদের ক্ষুধার্ত ইচ্ছার কৃত্রিম টবে ওদেরকে সযত্নে বনসাই করে রেখেছ।
0: আর আমরা কি বানিয়েছো তুমি আমাদের? বনসাই, বন্ডেড লিভার, এসব কথা বলতে তোমার লজ্জা করে না বাবা?
3: প্রশান্ত,
0: হ্যাঁ, কি হয়েছে আমরা বলো?
3: প্রশান্ত,
0: অতি অতি সাধারণ, অতি নগণ্য, স্বপ্নহীন, আপনি বেড়ে ওঠা কতগুলো আগাছার মতো বড় হয়েছে।
3: প্রশান্ত, প্রশান্ত, তোমরা তোমরা তুমি আগাছার মতো বড় হয়েছ।
0: নয়তো কি বলো, কি তোমার নিষ্পৃহ নির্লিপ্ত উদাসীনতায় তুমি ছেঁটে ফেলেছো আমাদের ভবিষ্যতের সমস্ত সম্ভাবনাগুলোকে।
3: প্রশান্ত,
0: তাই তুমি
3: থামবে না, থামবে না, থামবে না, বলো বলো, তুমি বলো।
0: হ্যাঁ, তুমি শোনো বাবা, আমার ছেলেকে আমি তোমার মতো করে বড় করবো না।
3: প্রশান্ত,
0: ওকে আমি অসাধারণ কিছু তৈরি করব, অসাধারণ, সবার থেকে আলাদা।
3: আমি আমি কিচ্ছু করিনি তোমাদের জন্য, কিচ্ছু না, আগাছার মতো বড় হয়েছ তোমরা। আজ আমি সব অধিকার হারিয়েছি। তবু তুমি শোনো, তুমি যা করে চলেছ সেটা ভুল।
0: ভুল?
3: হ্যাঁ হ্যাঁ, ভুল। তুমি তুমি ছুটে চলেছ এক সোনার হরিণের পেছনে।
0: সোনার হরিণ?
3: হ্যাঁ হ্যাঁ, সোনার হরিণ, এক মায়া হরিণ। আর ওই ছুটে চলার পেছনে তুমি বাজি রেখেছো তোমার বিবেককে, তোমার বিবেচনা বোধকে, তোমার একমাত্র ছেলেকে। যদি যদি একদিন সব মিথ্যে হয়ে যায় প্রশান্ত
0: বাবা।
3: হ্যাঁ হ্যাঁ প্রশান্ত, আমি তোমাকে সতর্ক করছি প্রশান্ত, এখনো সময় আছে।

0: ভিক্ষে শব্দটা অশ্লীল। বেচার বেচার লোন বলা হবে
1: যাও যাও এখান থেকে,
0: পঞ্চাশ।
1: আই সে গেট লস্ট।
0: লেটস কম্প্রোমাইজ 30। হ্যাঁ,
1: তুমি যাবে কি যাবে না?
0: কোথায় কোথায় যাব?
1: যেখানে খুশি, জাহান নামে জাহান নামে যাও।
0: সেখানেই তো যাচ্ছি। বাট নট এট অল ইজি। ইট বিকামস ভেরি কস্টলি নাও। তাই তো হেল্পের প্রশ্ন করবেন করবেন। হেল্প অনলি অনলি 30।
1: তবে রে,
0: ছি ছি ছি, মানায় না মানায় না, বৃদ্ধদের ঘর তুমি মানায় না। আশ্চর্য, আমার আমার বাবার মাথায় ওটা ঢুকে না কিছুতেই। কেবল বলে বড় মানুষ হও, ইউনিভার্সিটির শেষ ডিগ্রি। আনকাইন্ড, ক্রুয়েল।
1: যা যা এখান থেকে, নেশাখোর মাতাল।
2: কি ব্যাপার সুধাময়?
1: হ্যাঁ,
2: ওদিকে কি দেখছো?
1: ওই যুবকটা আমাকে,
2: ও তো ভাস্কর, মহিমের ছেলে, MSc পাশ করে 7 বছর বেকার, বড় ব্রিলিয়ান্ট ছিল ছেলেটা, এখন ড্রাগস ধরেছে।
3: আর মাত্র 2 দিন বাকি, এখন রিভিশনই হলো না, কি যে হবে না, আমার ভীষণ ভয় করছে।
4: হবে হবে, সব হবে সব হবে, তুমি চুপ করো তো দেখি, চুপ করো। খোকা তুমি পড়ো বাবা, পড়ো, খুব মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, আর শোনো, তুমি মনে মনে একটা কথাই শুধু জপ করবে, যে আমাকে ফার্স্ট হতেই হবে, বুঝেছো? ফার্স্ট হতেই হবে। হ্যাঁ, ঠিক আছে তো?
3: আর বান্টুকে হারানো চাই
4: চাই চাই। চলো চলো, আমরা ও ঘরে যাই, ও পড়ুক।
3: শোনো বাবা, আমরা কিন্তু পাশের ঘরেই আছি, তোমার যা দরকার তুমি আমাকে ডেকে ডেকে বলবে, কেমন? আরে শোনো, জোরে পড়বে, হ্যাঁ, আমি যাতে ওই ঘর থেকে শুনতে পাই, কেমন? চলো চলো, আমার ভীষণ ভয় করছে গো, কি যে হবে না। না
4: না, সব ঠিক হয়ে যাবে, আমি দেখে নেব।
5: আফটার দ্যাট ডায়ালগ নরমাল ইয়ানি ডটল লুইস মিডল লনি ইয়ানি স্টুডিও রাউন্ড।
6: দিগন্ত, জোরে পড়ো, আমি শুনতে পাচ্ছি না।
5: হ্যাঁ হ্যাঁ, আপনাদের ডায়ালগ নরমাল ইয়ানি ডটল লুইস মিডল লনি
7: ইয়ানি
8: তোমাকে ফাস্ট হতে হবে।

0: কি হয়েছে দাদু ভাই, কি হয়েছে বৌমা, এমন করে বসে আছো কেন? হ্যাঁ,
1: ওকে জিজ্ঞেস করুন না, অসভ্য বাদুর।
0: কি করেছো তুমি দাদু ভাই, মা বকছে কেন?
2: আমার না, আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি আমি
0: ও বুঝেছি, পাস করতে পারোনি তো?
2: আমি আমি পাস করেছি তো।
0: হ্যাঁ,
2: আমি পাস করেছি।
0: তবে
1: অনলি 42% পেয়েছে। আসুক আসুক আজর ড্যাড, দেখবি তখন কি কাণ্ড ঘটে।
2: দাদু,
0: প্রশান্তর আবার আসার সময় হয়ে গেল না, যাই পার্ক থেকে একটু ঘুরেই আসি।
2: আমিও তোমার সাথে যাব দাদু।
0: হ্যাঁ,
2: আমিও আমিও তোমার
0: সাথে।
2: হ্যাঁ,
0: দাঁড়াও দাঁড়াও,

0: এই বৌমা, দাদু ভাইকে নিয়ে না হয় একটু ঘুরেই আসি।
1: জানি না, আমি কিচ্ছু জানি না।
0: চলো চলো চলো,
2: ওই ড্যাড আসছে দাদু, চলো চলো।
3: কি ব্যাপার? খোকাকে দেখলাম বাবার সঙ্গে বেরিয়ে যেতে, ডাকলাম উত্তরই দিল না, কি ব্যাপার, কি হয়েছে তোমার?
1: ও রেজাল্ট বেরিয়েছে।
3: বেরিয়েছে? বলবে তোর কি হয়েছে ফার্স্ট? তার মানে এবারও সেই ঘৃণিত রাইভাল বান্টু, তাহলে নিশ্চয়ই সেকেন্ড।
1: তোমার ছেলে কিচ্ছু হয়নি, কিচ্ছু না, অনলি 42% পেয়েছে, বুঝেছ?
3: 42? অ্যাবসার্ড। হ্যাঁ এই তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো?
1: ঠাট্টা করলে তো বেঁচে যেতাম। নাও নাও দেখো, তোমার গুণধর ছেলে রেজাল্ট শীট দেখো। মিলেছে, তোমার হিসাব মিলেছে, স্বপ্ন তোমার সফল হয়েছে।
3: তুমি চুপ করবে?
1: তোমার কি, তুমি তো উপদেশ দিয়েছ আর স্বপ্ন দেখিয়েছ, উপদেশটা কই? দিচ্ছ না কেন উপদেশ, দাও।
3: এই এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
1: কেন, সহ্য করতে খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না?
3: না হচ্ছে না, হচ্ছে না, কারণ কারণ এই সমস্ত কিছুর জন্য তুমি দায়ী।
1: বাহ চমৎকার, তারপর?
3: কেন ওর পড়া ফেলে ওকে নাচ গান সমস্ত পেছনে তুমি ছুটিয়েছো, কেন প্রশ্রয় দিয়েছিলে, কেন?
1: তুমি দাওনি?
3: তোমার মতো মত্ত হয়ে আমি নাচিনি,
1: তোমার মতো আমি কুড়ে হয়ে বসে থাকিনি, আমি খেটেছি, আমি রাত জেগে জেগে ওকে হোম টাস্ক করিয়েছি।
3: হোম টাস্ক করিয়েছি? ওই তো হোম টাস্কের নমুনা, 42%।
1: যার ছেলে অন্য মনস্ক, ছন্ন ছাড়া, তাকে হাজার হোম টাস্ক করালেও কিচ্ছু হবে না।
3: মাতৃদোষে ছন্ন ছাড়া
1: আর পিতৃদোষে মূর্খতা।
3: শাট আপ, অজ্ঞ অশিক্ষিত মেয়ে মানুষ কোথাকার, কিভাবে কথা বলতে হবে তুমি এখনো শেখোনি?
1: কি কি বললে তুমি, আমি অশিক্ষিত? আর তুমি, তুমি বিদ্বান, পণ্ডিত, একেবারে বিদ্যাসাগর।
3: স্টপ স্টপ স্টপ অল দ্যাট ভালগার টকিং।
1: কেন কেন চুপ করবো? বান্টুর বাবা তো কন্ট্রাক্টর, তার ছেলে যদি 99% পেতে পারে তা তোমার ছেলে পায় না কেন? হ্যাঁ
3: কেন পায় না জানো না?
1: কেন পায় না?
3: পায় না কারণ বান্টুর মা তোমার মতো মূর্খ নয় বলে।
1: তুমিও বান্টি বাবার মতো সমর্থ নও।
3: হোয়াট,
1: বান্টুর বাবা যা করেছে তা তুমি কিছুই করনি। ওরা ওকে ভালো ভালো টিউটার রেখে দিয়েছে, ভালো ভালো খাইয়েছে, নিজেদের গাড়ি করে ওরা রোজ স্কুলে যাতায়াত করেছে, উইকেন্ডে এখানে সেখানে ঘুরতে গেছে, ভ্যাকেশনে লং ট্যুরে সমস্ত ভারতবর্ষকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আর তুমি, তুমি কি করেছে? হ্যাঁ কম্পিটিশন করতে গেছিলে ওদের সঙ্গে, বামুন হয়ে আকাশে চাঁদ ধরতে গেছিলে, লজ্জা করে তোমার।
3: কি বললে?

0: এই তো, এই তো তোমার আসল রূপ। আমি কিনে তোমাকে,
1: এই শোনো লক্ষ্মীটি, এই লক্ষ্মীটি শোনো, তুমি আমার মাথার কিছু ঠিক ছিল না, তুমি তুমি শোনো প্লিজ, তুমি তুমি
0: যাবে না, যাবে না তুমি আমাকে। এতদিন আমি তোমাকে চিনতে পেরেছি,
1: তুমি মাথা গরম করবে না প্লিজ, তুমি শোনো, তুমি দেখো আমি মানে তুমি এইভাবে বলছিলে যে আমি
0: তোমার স্পর্শ থেকে আমি অনেক দূরে চলে যাব।
1: শোনো তুমি তুমি তুমি
0: ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো বলছি।
1: এই শোনো,

0: বসব। আপনাদের সঙ্গে বসে একটু প্রেয়ার করব। ডেড বডি দুটো তো আমি প্রথম দেখলাম।
1: কি কি যেন নাম ছিল দাদুর, কি কি কি নাম কি
0: ছিল না, বাড়িতে কেউ ছিল না, ওই তুলতুলে ছেলেটাও না। গিয়েছিলাম লোন চাইতে, কেউ নেই, শুধু ধোঁয়া, একটা অদ্ভুত গন্ধ, গাঁজা নয়, কোনো ড্রাগসেরও নয়, একটু এগোতেই একটা একটা জ্বলন্ত চিতা, দুটো দেহ নর এবং নারীর চলছে একসঙ্গে, জ্বলছে, জড়াজড়ি করে।

কি নাম ছিল ওই ছেলেটার, কি নাম, কি নাম ছিল, ইয়েস, দিগন্তরক্ষিত। জানেন, ওর বাবা মা ওকে ডাক্তার করতে চেয়েছিল, ইঞ্জিনিয়ার করতে চেয়েছিল, তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করে যা লোন দেবেন, লোন কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট ইউরসেলফ, কনসেন্ট্রেট।

শুনলেন নাটক সোনার হরিণ, রচনা চন্দন সেনগুপ্ত, পরিবেশনায় ছিল নাট্যভূমি। নাটকটি প্রযোজনা করেছেন সৌমেন বসু। আকাশবাণী আগরতলা, আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩.২ ডিগ্রি এবং ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭%, সর্বনিম্ন ৫৫%। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। এই মুহূর্তে আবহাওয়ার কোনো সতর্কবার্তাও নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি বিকেল ৫:১০। ভক্তিগীতি শুনবেন নারায়ণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে বিকেল ৫:৪৫। সন্ধে ৬:০৫ কল্যাণী অনুষ্ঠান।

সন্ধে 6:30 অনুষ্ঠান জাগৃতি। এরপর শুনবেন লোকগীতি শিল্পী মধুসূদন বৈরাগ্য। ককবরক অনুষ্ঠান 7:00। রাত 8:05 জানা অজানায় সাপ নিয়ে কিছু কথা বলবেন গোপা হালদার। রাত 8:15 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। হাস্যরসাত্মক অনুষ্ঠান রসে বসে রাত 8:30 শুনবেন কৌতুক নকশা স্বর্গীয় ডেপুটেশন। রাত 9:00 যন্ত্রসঙ্গীত সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শ্রীমান ও শ্রীমতী রাত 9:30। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:33 হয়ে 46 সেকেন্ড।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: চিত্রগীতি অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন মোহাম্মদ রফি কণ্ঠে, প্যার কা মৌসুম ছায়াছবি থেকে।

0: গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বাহারো কে স্বপ্নে ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে অমর প্রেম ছায়াছবি থেকে।
1: কব হুয়া আব ক্যা সুনায়ে

হরে রাম হরে কৃষ্ণ ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং ভূপিন্দর সিং এর দ্বৈত কণ্ঠে সিতারা ছায়াছবি থেকে এই গানটি।

গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে খুশবু ছায়াছবি থেকে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে, বাহারো কে সপনে ছায়াছবির এই গানটি।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়।

0: এর জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিশেষ এক ব্যক্তিত্ব, পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজ রয়েছে সেলফ ডিফেন্স ট্রেনার শ্রীমতী মুক্তা দেবনাথ, যে ইন্টারন্যাশনাল কিক বক্সিংয়ে মেডেলিস্ট। স্বাগত জানাই মুক্তা আপনাকে। এবং আমরা আজকে সার্বিকভাবে কথা বলবো যে আমাদের মেয়েদের যে প্রত্যেক দিন চলাফেরা করতে হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার বা বিভিন্ন এমন মুহূর্তের সম্মুখীন হতে হয় যেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। সেই ক্ষেত্রে আমাদের যদি কিছু সেলফ ডিফেন্স টেকনিক জানা থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে প্রতিহত করতে পারি। সেই সম্পর্কেই আজ আপনার থেকে একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমি যে বিষয়টি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই যে সেলফ ডিফেন্স, সেইটা বলতে মানে আমরা কী বুঝি?
1: নমস্কার, আমি বিগত অনেক বছর, প্রায় 10 বছরের উপর হবে, আমি মেয়েদের নিয়ে কাজ করছি, বিশেষ করে এই সেলফ ডিফেন্স নিয়ে। তো এই সেলফ ডিফেন্স বলতে আমরা বেসিক্যালি যখনই আমরা শুনি, তখনই আমাদের মনে হয় ব্যাপারটা নিশ্চয়ই ফিজিক্যাল কোনো ব্যাপার, যে শারীরিকভাবে তোমাকে সক্ষম হতে হবে বা তুমি স্ট্রং হতে হবে, ফিজিক্যালি স্ট্রং হতে হবে। বাট যদি আমি বলি, বেসিক সেলফ ডিফেন্স কিন্তু শুধু ফিজিক্যাল জিনিসটাকেই ম্যাটার করে না, সেটা বিশেষ করে ডিপেন্ড করে আমাদের মেন্টালিটির উপর। আমরা মেন্টালি স্ট্রং কি না সেটার উপরও ডিপেন্ড করে। আমি ফিজিক্যালি স্ট্রং বাট আমি মেন্টালি উইক, সেই জায়গায় কিন্তু আমি ডিফেন্স করতে পারবো না। আমি যদি সেলফ ডিফেন্সটাকে বলতে চাই, সেলফ ডিফেন্স মিন্স কি, সেলফ ডিফেন্স মানেই হলো যে নিজেকে রক্ষা করা, শুধু নিজেকেই রক্ষা করা নয়, নিজের আশেপাশে যদি কারোর প্রয়োজন হয় তার রক্ষা করা, প্লাস কোনো প্রপার্টি হতে পারে, সে বাড়ি হোক, অফিস হোক, তোমার নিজের পার্সোনাল কোনো জিনিস, ব্যাগ হতে পারে, গলার চেইন হতে পারে, সেই সব কিছুকে রক্ষা করা, সব কিছুই সেলফ ডিফেন্সের ভেতর আসে।
0: একদম। আর সার্বিকভাবে আমাদের যে একটা ধারণা রয়েছে যে সেলফ ডিফেন্স শেখা মানে আমাকে একটা ট্রেনিং কোর্স শিখতে হবে, মানে প্রশিক্ষণ নিতে হবে, তাহলেই বোধহয় আমি মানে কোনো একটা বিপদ থেকে নিজেকে বের করে আনতে সক্ষম। কিন্তু সেইটা তো আর সবসময় সম্ভব নয়, মানে আমরা অনেক সময় কর্মব্যস্ততার জন্য যে গিয়ে সঠিক প্রশিক্ষণ নিতে পারবো তা তো আমাদের হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আজকের মতো এই অনুষ্ঠানগুলো আমাদের জন্য খুব প্রাসঙ্গিক, যেখানে আপনি রয়েছেন যে 10 বছর ধরে মেয়েদের নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন, আমি যতদূর জানি, বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে বা বিভিন্ন ক্যাম্প করে আপনি শেখান সেই ক্ষেত্রে বাচ্চাদের যে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। তো এই বিষয়টাই আমি একটু আসছি যে এইটার জন্য কি মানে নিজেকে রক্ষা করতে কি আমাকে শুধু ট্রেনিংটাই শিখতে হবে, না আমি ছোট্ট ছোট্ট কিছু কৌশল জেনেও নিজেকে রক্ষা করতে পারি?
1: ফিজিক্যাল ট্রেনিংটা নিয়ে অত অতি আবশ্যক, কারণ আমাদের বলা হয় যে মেয়েদেরকে ছোট থেকে, মেয়েই নাই শুধু, ছেলেদেরও বলবো, কারণ বেসিক্যালি আমরা সেলফ ডিফেন্স কথাটা বলতে গেলে মেয়েদের নিয়েই কথা বলি। বাট আমরা যখন সার্ভে দেখেছি, বিভিন্ন বহুত বছর আমরা সার্ভে যখন ঘেঁটে দেখলাম, তখন দেখতে পেয়েছি আমাদের ক্রাইম এগেনস্ট গার্লস যেরকম আছে, ক্রাইম এগেনস্ট ও ম্যান সেই লেভেলেই বেড়ে চলছে। তো সেই জায়গায় আমি স্পেসিফিক্যালি ওমেনদের জন্যই বলবো না, ম্যান যারা আছে ওদের জন্য বলবো, আমাদের চেষ্টা করতে হবে ছোট থেকেই বাচ্চাদের একটু কিছু না কিছু একটা স্পোর্টস বা এনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজ রাখা। তাতে কি হবে, তারা যে কোনো কিছু বডির সাডেন মুভমেন্টে এই জিনিসগুলো কাজে আসবে। তাছাড়া বলবো যে এটি শিখতেই হবে ম্যান্ডেটারি সেটা না, সে যদি মেন্টালি প্রিপেয়ার থাকে, সে যদি বাড়িতে কিছু নর্মাল, আমরা যেরকম আজকে কথা বলবো বিভিন্ন টেকনিক নিয়ে, সেই টেকনিকগুলো যদি সে বাড়িতে একটু চর্চা করে নেয় তাও হয়ে যাবে। কিন্তু সময়ের মতো সেটাকে কাজে লাগানোর জন্য আমাদের তো ফিজিক্যালি রেডি হতেই হবে।
0: একদম, একদম। আর সেই ক্ষেত্রে একটু আসি, যেহেতু আপনি বললেন যে টেকনিক্সের কথায় আমরা আসবো, টেকনিক্সের কথাই আসি, মানে একদম বেসিক থেকে যদি শুরু করি, যে ধরুন আমি আজকে আপনার থেকে জানার চেষ্টা করছি, আমি সেলফ ডিফেন্স সম্পর্কে কিচ্ছু জানি না, আমি যদি একেবারে শুরু থেকে, গোড়া থেকে শুরু করি, কোত্থেকে আমাকে শুরু করতে হবে?
1: আমাদের শুরু করতে হবে, আমাদের বেসিক জানতে হবে যে আমাদের বডির উইক পার্ট কোনগুলো, যেখানে সেখানে মেরে দিলাম তাতে কি হবে, তাতে আমাদের এনার্জি ওয়েস্ট হবে, প্লাস আমি যদি ভুল জায়গায় অ্যাটেক করি দেন সেটাই রিপিট হবে, রিভার্স হবে এবং আমি নিজে ইনজিউর্ড হয়ে যাব। তো সেই জায়গায় আমাকে যেটা দেখতে হবে যে তার বডির উইক পার্ট কোনগুলো আছে। যেরকম আমি যদি ফেসে টার্গেট করি দেন আমরা দেখব চোখ, আমরা চোখের খুব উইক পার্ট থাকে, আমাদের নাক, আমাদের কান, চিকস, তারপরে কি বলবো, গলায়, লোয়ার অ্যাবডোমিন, গ্রোয়িং, সেগুলো হলো আমাদের উইক পার্টস প্লাস আমাদের জয়েন্ট। আমাদের বডি যে জয়েন্টগুলো আছে সেগুলো আমাদেরকে, আমাদের অপোজিটে যদি কোনো ব্যক্তি থাকে তাকে ডিসব্যালেন্স করার জন্য খুব কাজে আসে। আর একটা জিনিস কি, যে তুমি যদি কেউ একজন দাঁড়িয়ে আছে তাকে তুমি যদি দাঁড়ানো অবস্থা থেকে নিচে ফেলে দাও, তাহলে কিন্তু তার সেলফ কনফিডেন্স কিন্তু অনেক নিচে নেমে যায়। তখন তোমার জন্য আরও ইজি হয়ে যাবে যে সেই

0: থেকে নিজেকে প্রোটেক্ট করে বেরিয়ে যাওয়া। তো সেই কিছু টেকনিক আছে, সেগুলোকে ইউজ করতে হয়, রোটেশনাল টেকনিক, ব্রেকিং টেকনিক, প্রেশার পয়েন্টে যে টেকনিকগুলো আছে সেগুলো ইউজ করতে পারা যেতে পারে, একদম সিম্পল সেই জিনিসগুলো।
1: আচ্ছা, এইবার ধরুন যে কোনো একটা মেয়ে কোনো বিপদে হঠাৎ পড়ে গেল, মানে তার উপর একটা কোনো আক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে তার প্রথম করণীয়টা কী থাকবে?
0: তাকে প্রথমে যেটা করতে হবে, তাকে প্যানিক করলে চলবে না, তার নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে, যাই হোক আমি ম্যানেজ করব, বেরিয়ে যাব। যদি সে একবার প্যানিক করতে শুরু করে, তাহলে কিন্তু তার হাত পা সেখানেই পুরো একদম স্টপ হয়ে যাবে, সে এখান থেকে নড়তেই পারবে না। সেজন্য তোমার প্রথমেই যেটা করতে হবে, যে নিজের মধ্যে বলতে হবে, বারবার রিপিট করতে হবে যে আমি পারবো, আমি বেরিয়ে যাব, যাই হোক দেখে নেব। প্লাস সঙ্গে যদি সে যদি মনে হচ্ছে যে সে খুবই ভয় পাচ্ছে, দেন জোরে শ্বাস নিয়ে তার ব্রিথটাকে কন্ট্রোল করতে হবে নেক্সট পজিশনের জন্য। প্লাস তাকে কি করতে হবে, সেই জায়গায় সময় নষ্ট করা চলবে না, যাই করবে সে সেকেন্ডের মধ্যে করে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। কারণ আমি যদি সে জায়গায় সময় নেই, দেন আমার সামনে যে ব্যক্তিটা থাকবে তার কাছে সুযোগ বেড়ে যাবে। তো তাকে সুযোগ দেওয়া চলবে না, আমাকে সেই জায়গায় সাডেন মুভমেন্ট করতে হবে, কুইক মুভমেন্ট করতে হবে, সেখান থেকে বেরিয়ে যেতে হবে। আমাকে আশেপাশে যে যদি থাকি, এরকম আমি পাবলিক প্লেসে আছি, বল তুমি বলেছিলে গাড়ির কথা, বা যখন আমরা পাবলিক কোনো ট্রান্সপোর্টে কোথাও যাই বা আসি, তখন আমাদের আশেপাশে নিশ্চয়ই মানুষ থাকে, আমাদের কি করতে হবে, ওদের অ্যাটেনশনটা নিতে হবে, চিৎকার করতে হবে, হেল্প বলতে হবে। যদি আমার মনে হচ্ছে যে আমি যেই রোড দিয়ে যাওয়ার কথা গাড়িটা সেই রোড দিয়ে যাচ্ছে না, দেন সেই জায়গায় স্টপ করে দাও, প্রয়োজনে তুমি একটু ভাড়াটা বেশি দেবে, বাট নিজের সেফটিটা মেইন, তুই নিজের সেফটিটা রেখে তারপরে বাকি সব কিছু। যদি মনে হচ্ছে যে আমি এ আমার মনে হচ্ছে, কারণ আমাদের একটা সেন্স কাজ করে, যখনই বিপদে পড়ি আমাদের সেন্স একটা কাজ করে, কিছু একটা ভালো হচ্ছে না, ভাল লাগছে না, দেন সেই জায়গায় নিজেকে আগে থেকে সতর্ক করে নেওয়া ভালো। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আমরা কি মনে করি যে পালিয়ে যাওয়া বোধহয় একটা বোকামি, আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে পালিয়ে যাবে না, কিন্তু আমরা সেলফ ডিফেন্সে কেটা যে জিনিসটা বলা হয়, সেখানে বলা হয়েছে পালিয়ে যাওয়াটা ম্যান্ডেটারি। তুমি সেলফ ডিফেন্স করার সময় তুমি দাঁড়িয়ে, তুমি জানো বলে তুমি দাঁড়িয়ে সেখানে ফাইট করবে, সেটা চলবে না। আমাদের কনস্টিটিউশনে ভালো, খুব সুন্দর করে মানে মেনশন করা আছে জিনিসগুলো। এখন ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে 33-44 মধ্যে এগুলো মেনশন করা আছে, যে তুমি কতটুকু ফোর্স ইউজ করতে পারবে, তুমি সেখান থেকে পালিয়ে যেতে পারবে, তুমি কী কী জিনিস করতে পারবে। তো আমাদের শুধু ফিজিক্যালি বা মেন্টালি প্রিপেয়ার হওয়া না, সেই জিনিসগুলো সম্পর্কেও জানতে হবে যে আমার কতটুকু অধিকার আছে, সে সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে, জানতে হবে। সেই জায়গায় তুমি মানুষদেরকে সতর্ক করবে, আশেপাশে যখনই এরকম মনে হচ্ছে তখন আশেপাশের মানুষদেরকে তোমার জানাতে হবে যে আমার সাহায্যের দরকার, চিৎকার করো, কোনো কিছু টেকনিক ইউজ করলে করার পর সেই জায়গা থেকে পালিয়ে যাও, সেখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি নিজেকে আগে বাঁচাবে তারপর বাকি কিছু। প্লাস তুমি যখন মনে হচ্ছে তোমার সামনে কেউ আছে, তুমি তাকে অ্যাটেক করলে, সে মাটিতে পড়ে গেছে, সে নেক্সট টাইম তোমাকে আবার উঠে অ্যাটেক করার মতো তার শক্তি নেই বা তার পরিস্থিতি নেই, সেই জায়গায় তুমি ঘুরে গিয়ে তাকে আরেকটা মারতে পারো না।
1: আচ্ছা,
0: সেই জিনিসগুলো জানতে হবে। সিম্পল টেকনিক যেগুলো আমাদের বললাম উইক পার্ট, সেগুলিতে তুমি সিম্পল প্রেশার দিয়ে তুমি নিজেকে ডিফেন্স করতে পারো। তোমার সঙ্গে যে জিনিসগুলো থাকে, আমাদের সঙ্গে অনেক কিছু থাকে, আই কার্ড, দোপাট্টা, প্যান, ক্লিপ, সেফটি পিন, সেই জিনিসগুলো তুমি প্রয়োগ করতে পারো, সেগুলো দিয়ে ডিফেন্স করা যায়।
1: মানে আমরা যদি না জানি তাহলে যে মানে আমাদের হাতের কাছেই যে কত অস্ত্র থাকে, কিন্তু আমরা সঠিকভাবে সেটা সম্পর্কে ইনফরমেশন না থাকার দরুন আমরা সেটাকে ব্যবহার করতে পারি না। এইবার একটা বিষয় আসছি, মানে হেনস্থা কিংবা মেয়েদেরকে হ্যারাস করা, এইসব নিয়ে তো কথা বলছি, আরও একটা যে বিষয় আছে যেটা মাথাচাড়া দিয়ে উঠছে আজকাল খুব, যে ওই যে চুরি ছিনতাই, হ্যাঁ এইগুলো কিন্তু হচ্ছে। মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মোবাইলে খুব ব্যস্ত, হেডফোন আছে আমার কানে, মানে এইসব থেকে কি হয়, আমার মানে মনোযোগটা এদিকে নেই, আর সেই ক্ষেত্রে আমার সঙ্গে চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। তো সেই ক্ষেত্রে কি ধরনের পন্থা আমি অবলম্বন করতে পারি?
0: প্রথমেই বলবো, যেহেতু এইসব জিনিস হচ্ছে, এরকম জিনিস বারবারই রিপিট হচ্ছে, আমাদের সতর্ক হয়ে চলতে হবে। আমরা রোডে ফোন দেখতে দেখতে হেডফোন লাগিয়ে নিজের মতোই চলছি, তাইলে হবে না। আমি এত টেকনিক জানি, বাট আমি নিজেকে নিয়ে সতর্ক না, তাহলে তো সেটা বোকামি। তো সেই জন্য আমাদের কী করতে হবে, আমরা যখনই রোডে চলছি, ঠিক আছে আমি হেডফোন ইউজ করছি, বাট আমার আশেপাশে পরিস্থিতিটা কী সেটাকে আমাকে অবজার্ভ করতে হবে। আমি সবসময় বলি, সব যখনই ট্রেনিং করাই তখন আমি বলি যে আমাদের বিপদ কিন্তু হঠাৎ করে আসে না, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে বিপদ হঠাৎ করে আসে না। যারা এরকম করার মানসিকতা রাখে ওরা কিন্তু আমাদের আশেপাশেই থাকে, কিন্তু আমাদের জিনিসগুলো নোটিশে আসে না, প্রবলেম হয় সেই জায়গাতে। আমাদের কি করতে হবে,

0: জিনিসগুলোকে নোটিশে রাখতে হবে, যে আমার আশেপাশে আমি যে চলছি আমার আশেপাশে কোনো জিনিস কি বারবার কমন কিছু একটা ভালো নোটিশে আসছে, বা এই কিছু জিনিস যে কিছু তো একটা ব্যাপার আছে, এই লোকটাকে আমি তো এই জায়গায় দেখিনি বাট কয়েকদিন ধরে দেখছি, সেই জিনিসগুলো আমাদের ফোকাসে রাখতে হবে। আমি নিজের মতো করে ফোন দেখে হাঁটবো, কেয়ারলেস হয়ে হাঁটবো, তারপর বিপদ হলে সেটা তো আমাদের কিছু করার নেই। সেই জন্য আগে থেকেই নিজেকে সতর্ক হয়ে সেই জিনিসগুলোকে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে
1: একদম।
0: আর বলবো যে যদি আমরা বলি যে চেনের ক্ষেত্রে যদি মনে হয় যে আমাদের চেনটা কেউ টেনে নিয়ে যেতে চেষ্টা করছে,
1: যেটা হয়
0: সেটাকে সঙ্গে সঙ্গে চেপে ধরতে হবে, কারণ ওকে যদি আমি ফুল স্পেস দিয়ে দিই দেন আমাদের যেহেতু গলার চেনটা খুব টাইট থাকে দেন আমাদের গলাতে একটা কাট হয়ে যেতে পারে, সেই জন্য চেনটাকে চেপে ধরতে হবে। ঠিক আছে, নিয়ে যাবে, সে জায়গায় যদি আমি বাঁচাতে নাই পারি বাট আমার নিজের বডিটাকে তো আমি সেফ করতে পারবো। যদি কোনো ক্যারি ব্যাগ, আমাদের সাইড ব্যাগ যেগুলো থাকে, যদি কেউ সেটাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করে, তখন আমাদের মেন যেটা করতে হবে সঙ্গে সঙ্গে হাতটাকে ফোল্ড করে দিতে হবে, যেন ব্যাগটা আমার হাত থেকে বেরিয়ে না যায়। আমি একটা পা পেছনে নিয়ে ব্যাগটাকে হোল্ড করে এরকম করে দাঁড়াবো যেন তার ফোর্স আমাকে টেনে নিয়ে না যেতে পারে, ব্যাগটাকে ছিনিয়ে নিতে না পারে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে।
1: মানে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানলে যে আমরা আমাদের কত বিপদ থেকে রক্ষা করতে পারি সেইগুলো সত্যি আমাদের জানা দরকার। আরেকটা বিষয় একটু জানতে চাইব, যেহেতু আপনার বাস্তব অভিজ্ঞতা অনেক রয়েছে, আপনি এত জায়গায় যান, শুধু বলবো না আগরতলা শহরে, আপনি অনেক প্রত্যন্ত এলাকাতেও যান, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে যে এমন কোনো মেয়ে মানে এই প্রশিক্ষণ পেয়ে মানে বিপদ থেকে রক্ষা করতে পেরেছে নিজেকে, সেইটা যদি একটু ভাগ করে নেন আমাদের সাথে।
0: রিসেন্টলি আমরা আগরতলা কি বল
1: ঠিক আছে একটা জায়গায় গিয়েছিলাম,
0: একটা আমাদের ক্যাম্প হয়েছিল, সেটাতে একজন বয়স্ক মহিলা এসেছিলেন। আমরা সেখানে খুব বেশি বয়সের যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করেন ওদের নিয়ে আমাদের ক্যাম্প ছিল, সেখানে বেশিরভাগ মহিলারাই মানে একটু মানে বয়স ওদের বেশি। তো ওরা যখন ফার্স্ট ডে ক্লাসে এলো তখন আমাকে এসে বলছে, ম্যাডাম আমরা তো মানে আপনাদের মতো করতে পারবো না, আমরা কি পারবো এরকম শিখতে? আমি তখন বললাম যে মেন্টালি স্ট্রং থাকলে সবই হয়। নেক্সট দিন প্রায় দুদিন আমাদের 7 ডেজের ক্যাম্প ছিল, সেকেন্ড দুদিন করার পর থার্ড ডে উনি এসে ওনার একটা এক্সপিরিয়েন্স বললো যে উনি দোকানে কাজ করছেন, একটা লোক এসে ওনার কাছে কিছু একটা খুঁজছে, তো উনি বলছে আমার কাছে নেই আপনি চলে যান, যে আপনি অন্য জায়গায় গিয়ে দেখুন, আমার কাছে তো জিনিসটা নেই। উনি সেখান থেকে যেতে না, সে বারবার বলছে না দেখেন না আপনার কাছে আছে কি না একটু দেখুন, বারবার বলছে মহিলা তো বারবার, উনি আর ওনার ছেলের বউ ওইখানে দোকানে কাজ করছে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো উনি বারবার বারবার বলছে, উনি তো ভয় পেয়ে গেছে, ওনার যেহেতু একটা জিনিস ওনাকে বলা হয়েছে জিনিসটা নেই, তো ওনার যে দরকার যে উনি এখান থেকে সরে যান আপনি অন্য জায়গায় গিয়ে দেখুন না, উনি সেখান থেকে নড়বেন না, নড়তে নারাজ। তখন মহিলা সামনে এসে বলছেন আপনি যাবেন কি যাবেন না, সে উনি কনফিডেন্সের সঙ্গে ওনার হাতে একটা স্কেল ছিল, উনি কাপড়ের দোকানে কাজ করেন, কাপড় যে মাপার বড় স্কেলগুলো থাকে সেই স্কেলগুলো ছিল, উনি হাতে স্কেলটা নিলে নিয়ে সামনে এসে বলেছে, ওনাকে জোরে বলেছে যে আপনি যাবেন কি যাবেন না, আপনাকে আমি না করেছি সেখানে নেই, আপনি কেন দাঁড়িয়ে আছেন? তো সেখান থেকে উনি এতটা কনফিডেন্সের সঙ্গে বলেছে যে অপোজিটে যে লোকটা ছিল উনি আর তখন আর ওই জায়গায় দাঁড়ানোর সাহস পায়নি, উনি সেখান থেকে চলে গেছে। তো ওদিন মহিলা পরের দিন এসে আমাকে বলছে, ম্যাডাম আপনি বলেছিলেন কনফিডেন্স নিয়ে কাজ করার জন্য, তো আমি সেই জায়গায় দেখলাম যে আমি প্রথমে এত সুন্দর করে ওনাকে বলছি উনি শুনতে নারাজ, যেই আমি একটু স্ট্রংলি ওনাকে বলেছি সেই জায়গায় কিন্তু আমার কথা বলাতেই কাজ হয়ে গেছে, আমার কিন্তু কিছু করতে হয়নি। সেই জিনিসগুলো আমাদের কাজ লাগাতে হয়,
1: মানে আমরা বলি বা আপনিও যখন বিভিন্ন জায়গায় বলেন হয়তো বলেন যে আত্মবিশ্বাস রাখতে হবে নিজের মধ্যে, কিন্তু এইটা যখন রেখে কেউ একটা সুফল পেয়েছে, মানে এত সুন্দর একটা অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আমরা শুনলাম, সত্যি এইটা আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেকটা অনুপ্রাণিত করে, মানে আমরা পারবো, আমরা যদি একটু দৃঢ়ভাবে বলি আমরা অবশ্যই পারবো। এবার একটু জানতে চাইব এই যে আত্মরক্ষার ক্ষেত্রে স্ট্রেংথের যে মানে টেকনিক্স রয়েছে এবং প্রেজেন্স অফ মাইন্ড যেটা রয়েছে, মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তো ভয়টা পেয়ে যাই, ওইটার ক্ষেত্রে একটা প্রেজেন্স অফ মাইন্ডের খুব দরকার, এইটা নিয়ে যদি একটু আলোচনা করি।
0: যেটা আমি বললাম যে তোমাকে সময়ের মধ্যে সেকেন্ডের মধ্যে ডিসাইড করে নিতে হবে আমি নেক্সট স্টেপ কী নেব, সেখানে তুমি যদি বেশি সময় দাও তোমার অপোজিটে যে ব্যক্তিটা আছে সে সতর্ক হয়ে যাবে যে সে নিশ্চয়ই কিছু ভাবছে, সে কিছু না কিছু একটা কী করবে, তো আমাকে একটু স্ট্রং হতে হবে, সেই জায়গায় তাকে সুযোগই দেওয়া চলবে না, তাকে কোনো সময় না দিয়ে এরকম একটা কিছু করে নিতে হবে যে সে বুঝিয়ে উঠতে পারেনি কী হয়েছে, সে যখন বুঝবে যে কিছু হয়েছে তখন আমি অলরেডি সেখানে নেই, এরকম আমাদের একটা কাজ করতে হবে। প্লাস আমাদের হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলোকে প্রয়োগ করে নিতে হবে। আমরা বলি আমাদের হাতে, সবার হাতে এখন ফোন থাকে, কিন্তু আমরা সবাই হাতে ফোন নিয়ে চলি, বাট আমাদের কিন্তু এই ফোনটাও কিন্তু আমাদের সেলফ ডিফেন্সের ক্ষেত্রে

0: কাজে লাগে। আমরা যদি আমাদের মাথার দু সাইডে, তুমি যদি দেখো তোমার নিজের ফোনটাই নিয়ে দেখতে পারো, আমাদের সাইডে যে কর্নারগুলো আছে এটা দিয়ে তুমি দু তিনবার সিম্পল হালকাভাবে তুমি ট্যাপ করে দেখো তোমার কতটা পেন হচ্ছে। সেই জায়গায় তুমি ভাবো তুমি যদি সেই ফোনটা দিয়ে কারোর মাথা এভাবে দুটা বা তিনটে অ্যাটাক করো তাহলে তার কি অবস্থা হবে। তা সে কিছু সময়ের জন্য কিন্তু বুঝতে পারবে না কি হয়েছে, তার যখন পেন শুরু হবে তখন বুঝতে পারবে না অ্যাটাক হয়েছে। তো সেই জিনিসগুলো কি আমাদের প্রেজেন্স অফ মাইন্ড, আমার হঠাৎ সময়ের মধ্যে আমি কি ডিসাইড করতে পারছি, আমার হাতে যে জিনিসগুলো আছে সেগুলো কি করে প্রয়োগ করতে পারছি। সিম্পটম এরকমও হয় যে আমার কিছু প্রয়োগ করতে হয় না, আমি যেটা বললাম আমাদের পারিপার্শ্বিক মানে জিনিসগুলোকে কাজে লাগানো। আমার প্রবলেম হচ্ছে আমি আমার আশেপাশের মানুষদের বোঝাবো যে আমার প্রবলেম হচ্ছে, তাহলে কি হবে সেই জায়গায় দেখা যায় আমাদের কিছু করতে হয় না, আমাদের আশেপাশে যারা আছে ওরাই আমাকে হেল্প করে দিচ্ছে। সেই জিনিসগুলো কাজে লাগাতে হবে, চিৎকার করতে হবে, লজ্জা পেলাম কোনো কিছু করলাম না, চিৎকার করলাম না তাইলে চলবে না, আমার প্রবলেম হচ্ছে দেন আমি চিৎকার করে কনফিডেন্সের সঙ্গে জোরে বলবো কি প্রবলেম, বা নো মিন্স নো, এই জিনিসগুলো আমাদের করতেই হবে।
1: আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে বিপদের মুহূর্তে ভয় বা প্যানিক হয়ে যাওয়া, মানে আমরা অনেকেই কিন্তু শুধু মেয়েদের কথা বলছি না, ছেলেরাও অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে এসে প্যানিক হয়ে যায়, মানে সেই অ্যাংজাইটিতে ভোগে, ডিপ্রেশনে ভোগে, বা কোনো মেয়ের সঙ্গে কোনো ভুল কাজ হয়ে গেল তারপর যে সে তা নিয়ে প্রতিবাদ করবে তখনও সে ভয় পায়। এই যে ভয় কাটানো, এইটার কি উপায় রয়েছে?
0: আমাদের সমাজে অনেক আইন আছে, ভুল হয়ে গেছে এর মানে এরকম না যে আমি এর প্রতিবাদ করব না, আমাদের কাছে সুযোগ আছে, এখন তুমি অনলাইনেও কমপ্লেন দিতে পারছো, তোমার থানায় যেতে হবে না, কিছু করতে হবে না, তুমি অনলাইন কমপ্লেন করতে পারছো, আমাদের ওমেন হেল্পলাইন নাম্বার আছে 1091, সেই নাম্বারে তুমি কল করে হেল্প নিতে পারছো। প্লাস তুমি যখনই কোনো জায়গায় তুমি হঠাৎ করে ভয় পেয়ে গেলে কি হয়, আমাদের বডিটা স্টিফ হয়ে যায় সেই জায়গায়, সেই জায়গায় তোমাকে কি করতে হবে, জোরে শ্বাস নিতে হবে, জোরে শ্বাস নিয়ে শ্বাসটাকে ছাড়তে হবে, তাহলে কি হয় আমাদের ভেতরে যে চেপে থাকা জিনিসটা সেটার সঙ্গে আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যায়। প্লাস যখন তুমি খুব বেশি ভয় পাবে তুমি হাতটাকে মুষ্টিবদ্ধ করবে, ছাড়বে, তাতে কি হয় আমাদের ব্লাড ফ্লোটা ভালো বাড়তে থাকে বা ব্যালেন্স হয়ে যায়। প্লাস তুমি যখন মনে হচ্ছে তুমি বডি কাজ করছো না, নিজেকেই নিজে একটা চিমটে দাও বা নিজেকেই নিজে একটু পেন দাও, কিছু হাতে দাও বা কোথাও একটা পেন দাও, তাতে কি হবে তোমার বডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই জিনিসগুলো করতে হবে, প্রতিবাদ করবো না এরকম না, আমাদের প্রতিবাদও করতে হবে, আমার সঙ্গে ভুল হয়েছে, আমাকে এটা সবার সামনে তুলে ধরতে হবে, যার ভুল মিস ভুল সেটা তার এগেনস্টে অ্যাকশন নেওয়া দরকার।
1: একদম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি, একেবারে শেষে একটু জানতে চাই যে একজন নারী বা একটা মেয়ে হয়তো আমাদের অনুষ্ঠানটা এই মুহূর্তে শুনছে, সে হয়তো একেবারে শুরু থেকে সেলফ ডিফেন্সটা শিখতে চায়, তাহলে তাকে কোথা থেকে শুরু করতে হবে, কীভাবে শুরু করতে হবে?
0: সেলফ ডিফেন্স যদি শিখতে চায় কেউ, আমাদের বিভিন্ন রকমের ইনস্টিটিউট আছে, মার্শাল আর্ট একাডেমি আছে, সে যদি বেসিক থেকে একদম খুব ভালো করে শিখতে চায় সে যে কোনো এরকম ইনস্টিটিউটে যোগ দিতে পারে, সেখানে সে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবে। যদি কেউ মনে করে যে আমি কোনো ইনস্টিটিউটে যেতে পারবো না, আমি বাড়ি বসে শিখবো, দেন ইউটিউবে অনেক ভিডিও আছে, প্লাস আমাদের দিল্লি পুলিশ নিজে থেকে এরকম অনেক ভিডিও দিয়ে রেখেছে যে বিভিন্ন পরিস্থিতিতে তুমি কি করতে পারো, তুমি সেই ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো থেকে শিখতে পারো ইউটিউবে। তাছাড়াও অনেক চ্যানেল এরকম আছে যারা সেলফ ডিফেন্স নিয়ে কাজ করছে। এই সেলফ ডিফেন্স কী করে, আমাদের রানী লক্ষ্মীবাই একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আন্ডারও কিন্তু মেয়েদের সেলফ ডিফেন্স নিয়ে কাজ করা হচ্ছে।
1: মানে মোদ্দা কথা যে ইচ্ছেটা থাকতে হবে, আমার যদি ইচ্ছে থাকে তাহলে আমার অনেক উপায় আছে। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি বুঝলাম যে আত্মরক্ষা মানে শুধু লড়াই করা নয়, বরং বিপদকে আগে থেকে চিনতে পারা, পরিস্থিতি এড়িয়ে যাওয়া, নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এবং প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারাও আত্মরক্ষারই অংশ। আজকের এই বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন সেলফ ডিফেন্স ট্রেইনার, ইন্টারন্যাশনাল কিক বক্সিংয়ে মেডেলিস্ট শ্রীমতী মুক্তা দেবনাথ। আমি আবারও মহাশয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে এত গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করে নেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কল্যাণী, আকাশবাণী আগরতলা। এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর। পরে লোকগীতি শুনবেন মধুসূদন বৈরাগ্যের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 পরিবেশ ভাবনা। রাত 8:15 হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 অনুষ্ঠান রসে বসে। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 9:30 শুনবেন সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। আজ রাত 9:30। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরন অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পরবর্তী 24 ঘণ্টায় 33°C এবং 24°C। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 33.4°C এবং 24.2°C। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 55%। গত 24 ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি, আবহাওয়ার কোনো সতর্ক বার্তাও নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা।

আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ রাত 9:30 শুনতে পাবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। আজ রাত 9:30 শুনতে ভুলবেন না। 9:30 প্রচারিত হবে অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কম সুদে লোন চান, তাও অ্যাপ থেকে? বা
2: বললো ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: নমস্কার, শুভ সন্ধ্যা শ্রোতাবন্ধুরা। আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। শ্রোতাবন্ধু, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় বা শারীরিক সমস্যায় ভুগে থাকি, আর তাতে দেখা যায় যে আমরা বিভিন্ন রকমের ট্রিটমেন্টের পরেও হয়তোবা সুস্থ হচ্ছি না, হয়তোবা অন্য কোনো দিকে রোগগুলো টার্ন করছে। এইসব বিভিন্ন সমস্যা নিয়ে দেখা গেছে আয়ুর্বেদ কিন্তু প্রথম থেকেই সেই সমস্যাটা যদি ঠিকঠাক আপনি বলতে পারেন, তাহলে কিন্তু আপনার যে রোগটা, সেই রোগটা কিন্তু শুরুতেই সে বিনাশ করে দেয়। এবং এই যে আয়ুর্বেদ, এই আয়ুর্বেদের ওপর আমাদের একটা গভীর বিশ্বাসও কিন্তু রয়েছে ভারতবাসীর। আমরা ভারতীয়রা সেই আদিকাল থেকে কিন্তু আয়ুর্বেদের ওপরই নির্ভর করে আছি। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শীতকালে বিভিন্ন সমস্যায় আয়ুর্বেদ। কারণ শীত আসন্ন, এখন শরৎ চলছে, শরতের পর হেমন্তে কিন্তু শীত ভাবটা চলে আসে এবং তারপর তো পুরো শীতই আসবে। তো এই যে ওয়েদার চেঞ্জ হবে, এই সমস্যা থেকে শুরু করে শীতকালের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার রতন ভৌমিক। নমস্কার ডাক্তারবাবু।
5: নমস্কার,
4: আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই আপনি ঠিক কীভাবে শুরু করতে চাইছেন?
5: প্রথমেই বলে রাখি, আমাদের বিভিন্ন যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে প্রাচীন বা পুরনো চিকিৎসা পদ্ধতি হিসেবে কিন্তু আমরা পৃথিবীতে আয়ুর্বেদকে আমরা চিনি, এবং আজ অবধি কিন্তু তার অগ্রগতি কিন্তু বজায় চলেছে। তার মানে আমাকে বলতে হবে, আপনি যে কথাটা বলেছেন যে বিশ্বাস তখনই আসবে তার প্রতি যদি আস্থা থাকে, অর্থাৎ আস্থা তখনই আসবে যদি তার মধ্যে বিজ্ঞানভিত্তিক যে আমাদের যে চিকিৎসার যে বিজ্ঞান যে ভিত্তিক যে তার ব্যবস্থা সেটা যখন থাকবে। সেই জন্য আয়ুর্বেদ আজকে আছে, থাকবে, এটা চলতেই থাকবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো, আয়ুর্বেদ শুধু চিকিৎসার কথা বলে না, মানুষ সুস্থ থাকে তাকে একটা সুস্থ থাকার যে চিন্তা ভাবনা বা একটা পরামর্শ সেটা কিন্তু সে দিয়ে থাকে। সেই জন্য আয়ুর্বেদ থাকবেই, এবং আয়ুর্বেদ নিয়েই আপনাকে এগোতে হবে, কারণ এটা প্রকৃতি প্রদত্ত একটা পদ্ধতি।
4: আমরা কৃষি থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু আমরা প্রকৃতির দিকেই যাওয়ার চেষ্টা করছি, আবার নতুন করে এখন প্রাকৃতিক চাষের উপর কিন্তু প্রচুর গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুর্বেদ একটা প্রাকৃতিক চিকিৎসা। হ্যাঁ, এবং আগে কিন্তু আমরা ছোটবেলায় যখন শুনতাম যে কবিরাজি চিকিৎসা করা হতো, হ্যাঁ, তখন আয়ুর্বেদ নামটা কিন্তু এতটা প্রচলিত ছিল না। হ্যাঁ, এখন আয়ুর্বেদ নামেই কিন্তু মানুষ, কি বলবো, এক কথায়
5: সেখানে একটা কথা আমরা বলতে পারি যে আপনি জানেন যে আগে যে রাজা মহারাজারা ছিলেন ওদের কিন্তু সভাতে, বিশেষ করে সমাজের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে কিন্তু ওনারা ওখানে স্থান দিতেন, এবং ওদেরকে ওনারা কিন্তু উপাধি, এটা কিন্তু একটা বড় উপাধি যে যেই আসুক, যে রাজার জন্য যিনি খাটছেন রাজবৈদ্য, বা ওই যে সভায় যিনি থাকেন এই জন্য ওনাকে কিন্তু একটা উপাধি হচ্ছে রাজবৈদ্য বা কবিরাজ। মানে এখানে হলো এই সভায় যারা বিশিষ্ট রত্ন থাকেন বা ভালো লোকগুলো থাকেন তাদেরকে উপাধি।

0: দেওয়া হয়েছে বলেই আমার বিশ্বাস। এবং তারা তখন চিকিৎসা পদ্ধতিটা ছিল একটা রেস্ট্রিক্টেড জোনে, রাজারাই করতে পারত। কিন্তু আপনি যতই আমরা যতই বলি কেন আমরা মডার্ন হয়েছি, কিন্তু আমাদের কিন্তু অতীতকে ছেড়ে কিন্তু আমরা এগুতে পারবো না,
1: একদম
0: অতীত থেকে কিন্তু আমাদের শেখা,
1: অতীতকে সঙ্গে নিয়ে আমাদের।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য আপনি দেখবেন এই যে শীত আসছে এবং আপনি হঠাৎ করে প্রচণ্ড গরম পড়েছে, গরমের পরে হঠাৎ করে ঘাম টাম ভিজে টিজে, মানে মনটাও খারাপ থাকে যে কবে বৃষ্টিটা যাবে, কবে গরমটা করবে। আস্তে আস্তে হঠাৎ করে দেখলেন যেন গায়ে একটু শীতের বাতাস অর্থাৎ ঠান্ডা লাগছে।
1: হ্যাঁ, এই জায়গায় আমার একটা কথা খুব মানে মনে হচ্ছে, এই যে এই সময়ে কিন্তু আমি প্রচুর মানুষকে দেখেছি প্রচণ্ড রকম ঠান্ডায় আক্রান্ত হয়েছে, মানে সর্দি জ্বর, হ্যাঁ, এবং গলা ভাঙা কাশি, এই ধরনের একটা ব্যাপার হয়েছে। গরমের মধ্যে এটা কেন হয়?
0: অ্যাকচুয়ালি আমরা আয়ুর্বেদে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা আছে ঋতু পরিবর্তন এবং ঋতুচর্যা। আপনি ধরুন একটা হঠাৎ করে অ্যাডজাস্ট হয়ে গেছেন একটা আবহাওয়াতে, নতুন একটা, আপনি ধরুন এখন আছেন, আমি এখানে বিদেশে গেলেন, আমার ওয়েদারের সঙ্গে মিলছে না, কিন্তু আমি যদি ওখানকার ওয়েদার সম্বন্ধে আগে ভালো করে জেনে সে মতো প্রিপারেশান নিয়ে আমি যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাকে ওইখানকার যে ওয়েদারটা আমাকে কিন্তু বেশি একটা এফেক্ট বা অ্যাটাক করতে পারবে না, তখন আমি আগে থেকে প্রস্তুত আছি। ঠিক সেরকমভাবে আমাদের বডিও কিন্তু শরীর যখন পরিবর্তন, ঋতু যখন পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরও তার শারীরবৃত্তীয় কার্যকলাপ কিন্তু পরিবর্তিত হয়ে যায়। হঠাৎ করে দেখুন এখন শীতকালে হঠাৎ করে দিনটা ছোট হয়ে গেল, রাতটা বড় হয়ে গেল, গরমকালে কিন্তু ঠিক উল্টোটা দেখা যাচ্ছে যে দিন বড় রাতটা ছোট। সেই জন্য আপনি আপনার যে দৈনন্দিন কাজকর্মের মধ্যে একটা ব্যাঘাত চলে আসছে, আপনি হঠাৎ প্রস্তুত না, খাওয়ার টাইমগুলো সমস্যা হয়ে যাচ্ছে, আপনার যে শীতের যেই আপনার হঠাৎ করে শীতে কী হচ্ছে না, আমাদের যে আর্দ্রতা ভাবটা হঠাৎ কমে যাচ্ছে, তা আর্দ্রতা ভাব কমে গেলে কী হবে, আমি যদি প্রচুর পরিমাণে জল না খাই বা আমি যদি সেই আর্দ্রতার জায়গায় যদি আমরা নেই, সেখানে আমার শরীর শুকিয়ে যাবে,
1: শুকিয়ে যাবে,
0: এবং তখন কী হবে, শুকিয়ে কেন যাবে, জল তখন শরীর থেকে অলরেডি জল শোষণ করে নিচ্ছে আমাদের, যেহেতু আর্দ্রতা নেই। তো আমাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস বিজ্ঞানসম্মতভাবে ভাবতে হবে যে শীতের সময় কী হয়, আমাদের শরীরে কফ এবং বাতের বৃদ্ধি হয় আয়ুর্বেদ অনুযায়ী, এবং কফের বৃদ্ধির কারণে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ভাব, হঠাৎ করে জ্বরের উৎপত্তি, হঠাৎ করে সর্দি লেগে গেল, এগুলো হয়। আর আপনার সেই সময় কী হয় যে আমরা বলি আয়ুর্বেদে যে বাতের বৃদ্ধি হয়েছে, মানে সেই সময় বাতেরও বৃদ্ধি হয়, যার জন্য যারা আর্থ্রাইটিসে ভুগছেন বা আগে থেকে ভুগছেন বা যাদেরকে এই সময় একটু আলসে ভাব আসে, তখন দেখবেন যে আস্তে আস্তে জয়েন্টগুলোতে যেন একটু পেইন হচ্ছে, হঠাৎ করে গায়ে ব্যথাটা অনুভব হয়। তো সুতরাং সেগুলো ঋতু পরিবর্তনের প্রাককালে শুরু হবে, আবার কিছুদিন পরে যদি আপনি ঠিকভাবে নিজেকে মানিয়ে চলেন, দেখবেন যে আপনার সেই সমস্যা কিন্তু দূর হয়ে আপনি আবার শীতটাকে এনজয় করতে পারছেন।
1: আচ্ছা, আমাদের বিষয় যেহেতু শীতকালে বিভিন্ন সমস্যা আয়ুর্বেদ, তো শীতকালে সাধারণত শীতের শুরু থেকেই যদি আপনি বলেন কী কী সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়?
0: প্রথমতে আমি বলে দিই যে প্রথমে দেখবেন যে হঠাৎ করে আপনি বাইরে বেরোলেন, অফিস থেকে এসে দেখলেন যেন আপনার হঠাৎ করে নাক থেকে জল ঝরতে শুরু করেছে, গলাটা ব্যথা ব্যথা লাগছে, একটু কাশিও মনে খুশখুশে কাশি হচ্ছে, জ্বর জ্বর ভাব, শরীরটা ব্যথা লাগছে, মাথাও ধরা হচ্ছে, আবার চোখগুলো লাল লাল হয়ে আছে, এবং তার কারণে আপনার মধ্যে একটা আলসেমি চলে এসছে। তার মানে আপনার এই সময়টাতে আপনার বাতাসে যে সমস্ত আমরা বলি ভাইরাল, যেটা বলি আমরা ফ্লু বা আমরা যেটা কমন কোল্ড, সেই জীবাণুগুলো ভাইরাসগুলো ঘুরে বেড়ায়, সেগুলো আপনাকে কী করে, আপনার যে প্রতিরোধী ক্ষমতা সেটাকে সে অ্যাটাক করে। যদি আপনার শরীরে প্রতিরোধ ক্ষমতা থেকে যায়, দু চার দিন পাঁচ দিনের পরে কিন্তু সেটা সে থেকে আপনি বেরিয়ে আসবেন। যদি না কমে তাহলে বুঝতে হবে যে আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এবং প্রতিরোধ ক্ষমতা না বাড়ানোর জন্য আপনার রোগটাকে আরও জাকিয়ে বসেছে।
1: আচ্ছা, এই জায়গায় আয়ুর্বেদ কী বলে যে প্রতিরোধ করাটাই ট্রিটমেন্টের চেয়ে, মানে এর আগে যাতে রোগটা না হয় সেই দিকটার দিকে কি জোর দেয় আয়ুর্বেদ?
0: এটা চিকিৎসার প্রাথমিক শর্তই হলো প্রিভেন্টিভ। আপনার যে কোনো রোগ, শুধু সর্দি কাশি কেন, যখনই রোগ আসে তার কিছু কারণ থাকে, আমরা কারণ ছাড়া কোনো রোগ হয় না। তা আয়ুর্বেদে বলেছে মিথ্যা আহার বিহার। মিথ্যা আহার বিহার মানে হলো আপনি ধরুন আপনার এটা খাওয়ার কথা নয়, আপনি এটা খেলেন, তাহলে আপনার নিশ্চয়ই ডাইজেশন সিস্টেম গণ্ডগোল হবে, যেই ডাইজেশন সিস্টেম গণ্ডগোল হবে আপনার বাকি সিস্টেমগুলো গণ্ডগোল হতে শুরু করবে, তাহলে আমাকে কী হতে, মিথ্যা আহার অর্থাৎ যা যখন প্রয়োজনীয় নয় সেটা আমি খাবো না, আর হলো মিথ্যা বিহার। আপনি এখন মনে করুন ঠান্ডায় আপনাকে একটু গায়ে আরাম পোশাক পরা দরকার, আপনি খালি গায়ে গিয়ে চলে গেলেন, কি প্রচণ্ড ঠান্ডা জলে চান করলেন, কি একদম বাইরে বেরিয়ে ঠান্ডার মধ্যে ঘুরে এলেন, তাহলে আপনি কী হলো, আপনি মিথ্যা বিহার অর্থাৎ আমি আহার এবং বিহার যদি আমার ঠিকঠাক থাকে, আমি যদি এটা মেনে চলি এবং আমি যদি সবসময় মানানোর চেষ্টা করি তা

0: তাহলে কিন্তু আমাদের যে সাধারণ সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে কোনো কিছুই লাগে না, এগুলো মেনে চললে হবে। তারপরেও যদি দেখা যায় যে না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আসলেই কমে গেছে, তখন যদি আপনাকে সেই রোগটা জাঁকিয়ে বসে তখন আপনাকে নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। চিকিৎসকের বিশেষ পরামর্শ অনুযায়ী আপনি চললে নিশ্চয়ই সেটা থেকে মুক্তি পাবেন।
1: আচ্ছা, আর কী কী সমস্যা হতে পারে?
0: হ্যাঁ, আর অনেকগুলো সমস্যা হতে পারে, তবে আমি কিছু সঙ্গে কিছু প্রিভেন্টিভ কমন যেগুলো, আপনি কিছুই লাগবে না, মেডিসিন তো লাগবে না, কারণ মেডিসিন দিতে গেলে আপনাকে, আমি যদি মেডিসিনের কথা বলি, তার বয়স রোগ অনুযায়ী তাকে বিভিন্ন ধরনের দেখে তারপর ওষুধ দিতে হয়। কিন্তু যেটা আপনি করতে পারেন, যে আপনি এইসব সমস্যা যখন শুরু হবে আপনি বাড়িতে একটু, আমরা দেখেছেন যে করোনার সময় সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রেসক্রাইব করা আছে, আপনি হলুদ মিশ্রিত দুধ, একটু গরম দুধ নিন, হালকা গরম হলুদ গুঁড়ো নিন, এবং সঙ্গে একটু হালকা গোলমরিচ দিয়ে, যদি আপনি এমনি খেতে না পারেন সঙ্গে একটু চিনি, বা আপনি যদি যারা ডায়াবেটিক তারা চিনি ছাড়াও খেতে পারেন, যদি আপনি রেগুলার এটাকে খান, এতে দুটো জিনিস হবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বেড়ে যাবে, এবং এই যে সমস্যাগুলো থেকে আপনি কিন্তু খুব আশুমুক্তি পাবেন।
1: মানে গোলমরিচটা কি গুঁড়ো করে নিতে হবে?
0: গুঁড়ো গুঁড়ো করে আপনি, গুঁড়ো পাউডার আপনি করে তার সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে, এটা আপনি যদি বলেন যে পরিমাণটা আপনি তার বয়স অনুযায়ী আপনি পরিমাণটা ধরুন এক গ্লাস, আপনি 200 ml যদি হয় সেখানে আপনি হাফ চামচ মানে 2.5 গ্রাম বা 3 গ্রাম, 2.5 থেকে 3 গ্রাম আপনি হলুদ গুঁড়ো মিশিয়ে দিন, সঙ্গে আপনার এক চিমটে, চিমটেও না জাস্ট পিঞ্চ, আপনি একটু গোলমরিচের পাউডার দিয়ে দিন। আর আপনার যদি খেতে অসুবিধা হয় তার সঙ্গে তাল মিশ্রি হলে ভালো হয়, নাহলে চিনি মিশিয়ে খেতেই পারেন। আপনি দেখবেন কদিনের মধ্যে দেখবেন আপনার অনেকগুলো সমস্যা কমে যাবে।
1: আচ্ছা,
0: তাছাড়া আপনি ইচ্ছা করলে তুলসী আদা চা, তুলসী পাতা আদা এবং সঙ্গে এটাকে গরম করে ছেঁকে তার সঙ্গে আপনি হাফ চামচ মতো মধু দিয়ে, বাচ্চা থেকে বুড়ো সবাই যদি খায়।
1: আচ্ছা, দিনে কবার, কত
0: মানে এটা আপনি প্রয়োজন, আপনি ইচ্ছা করলে আপনি 2 ঘন্টা পর পর খেতে পারেন, তো নর্মালি 4 থেকে 6 বার খেলে যথেষ্ট, এবং আপনি চায়ের মতো করে খান, 1 কাপ নিয়ে নিন।
1: না, আমি দুধের কথা বলছিলাম,
0: দুধের এটা আপনি একবারই খান।
1: কি, রাত্রিবেলা?
0: হ্যাঁ, রাত্রিবেলায় খান, কোনো অসুবিধা নেই,
1: ঘুমানোর সময়?
0: হ্যাঁ, ঘুমানোর সময় খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা যদি বেশি হয় আপনি সকালেও যে পরিমাণটা আপনি 200 ml বলেন এটাকে 100 ml করে সকালে খেতে পারেন, 100 ml করে আপনি রাত্রি খেতে পারেন, কোনো অসুবিধা নেই।
1: আচ্ছা, না হালকা গরম হতে হবে,
0: হালকা গরম হতে হবে।
1: আচ্ছা, অনেকের ধরুন গ্যাসের সমস্যা থাকে, দুধ খেতে পারে না।
0: আমরা অ্যাকচুয়ালি অনেক সময় বলি যে যদি তার কোনো সিভিয়ারিটি না থাকে, যে গ্যাসের জন্য তিনি একদম আলসার হয়ে গেছে, কিন্তু আপনি আগে কিন্তু আমরা দেখেছি চিকিৎসা ক্ষেত্রে যখন তারা সিভিয়ার গ্যাস্ট্রাইটিসে ভুগত, তখন কিন্তু আইস বরফ, অর্থাৎ যে দুধ ফ্রিজে থাকে সেটা কিন্তু তাকে ডাইরেক্ট খাওয়ানো হতো, কারণ তার একটা কুলিং এফেক্ট আছে। সে গিয়ে ওই গ্যাস্ট্রিকের সমস্যাটা, যে আমরা বলি অনেক সময় যদি আপনার সেরকম মনে হয়, আদা এমন একটা জিনিস যদি আদার সঙ্গে দুধ খায় তাহলে সেই দুধে কিন্তু কখনো গ্যাস তৈরি হয় না।
1: আচ্ছা, তাহলে যাদের অসুবিধা হয় দুধ খেতে, তারা সঙ্গে একটু আদা মিশিয়ে নেবেন,
0: কোনো অসুবিধা নেই।
1: আচ্ছা, এটা ভালো।
0: হ্যাঁ, নিশ্চয়ই। আর তুলসী আদা চা, আপনি অন্য চা তো খাচ্ছেনই, আপনি এটাকে একটু চেঞ্জ করে এই সময়টাতে আপনি যদি, যেটা বললাম তুলসী আদা এবং মধু মিশিয়ে যদি খান, এই গলার যে বিভিন্ন ব্যথা সমস্যা বা গলার মুখের যত রোগ, তাছাড়া ইমিউনিটি তো হবেই এবং সর্দি কাশিও কমে যাবে। এটা আর একটা ভালো, আপনি অথচ কোনো পয়সা লাগে না, বাড়িতেই আপনি যা দৈনন্দিন আছে সেটার মধ্যে আপনি নিতে পারেন।
1: আচ্ছা, শীতকালে আপনার আর্থ্রাইটিসের সমস্যাটাও বাড়ে বা বাতের সমস্যাটা বাড়ে, তো এই ব্যাপারে আয়ুর্বেদ কী বলে?
0: হ্যাঁ, এটা ঠিক, যারা বিশেষ করে আগে থেকেই ভুগে আসছেন বিভিন্ন ধরনের বাতব্যাধিতে, তাদের আতঙ্ক শীতকাল, কারণ শীতকাল এলেই তাদের সমস্যা হয়ে যায়, এগুলো বেড়ে যায়। আমরা বলেছি যে বাতের প্রকোপ হয়, হ্যাঁ, এই সময় আপনি ইচ্ছে করলেই আপনি খাবার দাবারের কিছু প্রবলেম হয়ে যায়, এটা ইয়ে অনুযায়ী আপনার যে আমাদের আয়ুর্বেদের সিস্টেম অনুযায়ী, এই সময় যারা বাতব্যাধিতে আক্রান্ত আগে ছিলেন তাদের বৃদ্ধি পাবে, এবং যারা ভোগেনও নেই কিন্তু তারা যদি প্রতিদিন তাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ না করেন, ওনারাও কিন্তু সেই বাতব্যাধিতে আক্রান্ত হতে পারেন।
1: আচ্ছা, এই জায়গাতে একটা প্রশ্ন, যে ইউরিক অ্যাসিডের সমস্যায় অনেকেই ভুগে থাকেন, পা ফুলে যায় কিংবা হাত ফুলে গেল, হাঁটতে অসুবিধা হয়, হ্যাঁ, প্রচণ্ড রকম সমস্যায় ভোগেন, এটাও তো একটা বাতব্যাধি নাকি?
0: নিশ্চয়ই, নিশ্চয়ই।
1: হ্যাঁ, তো এর থেকে,
0: এটা থেকে আপনার প্রথমত বলি যে এটা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে খাবারের খুব মানে কতগুলো খাবার আছে যেগুলো আপনার খেলে, আমরা এটা শুনে থাকেন, সবাই জানে মুসুরি ডাল থেকে শুরু করে যে সমস্ত বড় বড় মাছ, তেলতেলে মাছ, তারপর আপনার যে মাংসের যে ইয়েগুলো, যেমন ধরুন অনেকে আছে পাঁঠার মাংস, এইসব খান, তাদের আস্তে আস্তে কী হয়, ইউরিক অ্যাসিড লেভেলটা হাই হয়ে যায়। ইউরিক অ্যাসিড লেভেল হাই হয়ে গেলে আস্তে আস্তে, শুধু ইউরিক অ্যাসিড কেন, তার আস্তে আস্তে হার্টের সমস্যা হতে পারে, অন্যান্য সমস্যাগুলো সে হতে পারে, সেই জন্য আপনাকে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট যেতে হবে। আর দ্বিতীয়ত কথা হলো ওইগুলো

0: খাওয়া ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয় কথা হলো, আপনাকে প্রয়োজনীয় যে আমাদের যে আয়ুর্বেদের যে শাস্ত্রীয় যে সমস্ত ওষুধগুলো আছে, চিকিৎসকের পরামর্শ নিয়ে তার মাত্রা কতটুকু আছে ইউরিসিডের, এবং সেই অনুযায়ী রোগের রোগীর প্রকৃতি অনুযায়ী আমরা প্রকৃতি নির্ভর চিকিৎসা করি। তাকে কী প্রকৃতি অনুযায়ী আমরা নির্বাচন করি, আমাদের একটা সিস্টেম আছে, সেই প্রকৃতি নির্ভরে আমরা তাকে চিকিৎসা পদ্ধতি দেবো, নিশ্চয়ই ভালো হবেন উনি।
1: আচ্ছা,
0: তাছাড়া আপনি অনেক সময় কী হয় যে আমরা বলি যে কোনো কিছু আড়ষ্ট হয়ে গেলে, ধরুন একটা শুকনো কাঠি, সেটাকে যদি আপনি খুব ভালো করে তেল মালিশ করেন, দেখবেন যে কাঠিটা আর কিন্তু ভাঙছে না। আমরা বাতব্যথীতে কিন্তু বলি মালিশের একটা বিরাট উপকার আছে। আপনি যে কোনো চিকিৎসকের কাছে গেলেই যদি ব্যথা বলি, উনি কিন্তু একটা মালিশ দেন। আমাদের কিন্তু আয়ুর্বেদে সেই পূর্বকাল থেকে যেটা বলেছে এখনও চলে আসে, আপনি এই সময় স্নানের আগে তিল তেল, সর্ষের তেল, নারকেল তেল আপনি মিশিয়ে স্নান করতে পারেন। স্নান এবং সবসময় স্নানটা করতে হবে হালকা গরম জলে, কখনোই ঠান্ডা জল ইউজ করা যাবে না এই সময়। খাওয়ার সময় অনেকে যে ওয়েদারের সময় খুব ঠান্ডা জল খেয়ে নেয়, এতে যেমন গলার সমস্যা, যারা আর্থ্রাইটিস এবং অন্যান্য সমস্যা যারা আছে তারা এই সময় ওয়েদারকে আপনি অতিক্রম করে পারবেন কেন? ওয়েদার অনুযায়ী আপনাকে শীতের যে সময়ে যা যা নিয়ম সেটা যদি আপনি পালন করার জন্য চেষ্টা করেন, আপনাকে নিশ্চয়ই ঋতু আপনাকে সাহায্য করবে। আর ঋতু বিপরীত কাজ করলে হিতে বিপরীত হয়ে রোগ তো কমবে না, উল্টো বেড়ে যাবে। সেই জন্য আমরা সবসময় বলি যে এই সময় স্নান, খাওয়া দাওয়া, এবং দেখবেন যে সময় মানুষ একটু অলস হয়ে যায়, এই অলসতার একটা কারণ ঠিকভাবে প্রতিদিন স্নান টান করে না, প্রতিদিন স্নান করতে হবে, এবং উষ্ণ ঈষদুষ্ণ গরম জলে স্নান করা হলো সবচেয়ে বেশি দরকার। তাছাড়া আপনি স্নানের পরে ইচ্ছে করলে আপনার যদি, আমরা অনেক বিভিন্ন দামি ময়েশ্চারাইজার ইউজ করি, আপনি স্নানের পরে অ্যালোভেরা প্রিপারেটিভ যে কোনো একটা ক্রিম, অথবা আপনি নারকেল তেল, প্লেন নারকেল তেল গায়ে মালিশ করুন, দেখবেন আপনার যে যে স্কিনের যে খরখরে ভাব, খসখসে ভাব, যে আমাদের আর্দ্রতা কমে যাওয়ার জন্য, সেটা কিন্তু আপনার হচ্ছে না। সেই জন্য আমি বলবো যে বাতব্যেদিতে শুধু নয়, এই সময় কিন্তু কিছু চর্মরোগও বেড়ে যায়। চর্মরোগ কিন্তু আপনার একটা হওয়ার কারণ হলো মানুষ এই সময় স্নানের প্রবলেম, প্লাস আপনার এই যে আর্দ্রতা কমে যাওয়ার জন্য ন্যাচারালি আমাদের চামড়াগুলো শুষ্ক হয়ে যায়, সেগুলোকে যত্ন করতে হবে। এই সময় দেখা যায় যে কখনো কখনো চামড়া ফেটে যায় এবং লালচে লালচে ভাব দেখা যায়, চুলকাচ্ছে হঠাৎ করে, হ্যাঁ, খসখসে চামড়া, এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হয়,
2: বিভিন্ন রকমের মানে চর্মরোগ দেখা যায় শীতকালে।
0: তো সেই সময় আপনি ওই যেটা বললাম যে গায়ে তিল তেল অথবা সর্ষের তেল গায়ে মাখবেন, অথবা নারকেল তেল, যেটা হোক, আর যেখানে আপনি ধরুন ক্রনিক কোনো যদি আপনার যে স্কিন ডিজিজ হয় সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিন, আপনি নিশ্চয়ই সেই চিকিৎসকের পরামর্শই ব্যবহার করলে আপনার এই সমস্ত সমস্যাগুলো হবে না, বা হলেও কমে যাবে।
2: আচ্ছা, মানে শীতকালে, শীতকাল ছাড়াও এই যে চর্মরোগ কিন্তু হয়, চর্মরোগ বলতে ধরুন শুধু চুলকলো চুলকলো, হ্যাঁ, চুলকোতে চুলকোতে দেখা গেলো কি চামড়াই উঠে গেল, হ্যাঁ, এই ধরনের সমস্যা হয়। তো এই ধরনের সমস্যাতেও আয়ুর্বেদ নিশ্চয়ই খুব ভালো কাজ করবে,
0: ভালো কাজ করবে। এবং সব
2: এই জন্য কী করতে হবে,
0: আমি এইটুকু বলতে পারি যে আপনি শুধু চর্মরোগ নয়, এই সময় আপনি প্রথমত কী করতে হবে আপনাকে, আপনি প্রতিদিন ঋতু অনুযায়ী, ধরুন আপনি খুব সকালবেলা ঘুম থেকে উঠলেন, আমরা কিন্তু কী করি ঘুম থেকে শীতের সময় উঠতে আলসেমি হয়, আপনি প্রতিদিনের খাবারের মধ্যে বা একটা অশ্বগন্ধা জাতীয় ওষুধ রাখুন, যেটা রাখলে আপনার, বা শালাকি জাতীয় সেটা পাওয়া যায়, আপনি এগুলো আপনি ঘরে রাখুন, যখনই মনে হবে যেন আপনার বডি ইমিউনিটি বা এইসব সমস্যা হচ্ছে, দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন অথবা জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, আপনার ইমিউনিটি বেড়ে যাবে। তাছাড়া আপনি প্রতিদিন স্নান করুন, স্নানটা করতেই হবে, একদম খুব বিশেষ অসুবিধা না থাকলে স্নান করা করতে হবে, স্নানের আগে তেল মালিশ করুন। এটা প্রাচীনকালে ছিল, এখন বিভিন্ন কারণে উঠে গেছে তেলের যে হয়তো কাপড় চোপড়, কিন্তু তা নয়। কিন্তু আপনি তেল ভালো করে মালিশ করে তারপর সাবান দিয়ে স্নান করে নিন, এবং সাবান নির্বাচনেও কিন্তু আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে, বিশেষ করে ময়েশ্চারাইজ সাবান, যে সমস্ত সাবানগুলো দেখবেন যে শরীর খরখরে করে দেয় তাতে কিন্তু অসুবিধা, তাহলে সাবান আপনাকে নির্বাচন করতে হবে খুব যথেষ্ট সংযত হয়ে। তাছাড়া আপনি কী করবেন, ফ্রেশ খাবার খাবেন, শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যাবে, ফ্রেশ খাবার, টাটকা খাবার খাবেন, বাসি খাবার কখনোই খাবেন না। প্রতিদিন আপনি আসন করুন, প্রাণায়াম করুন, যারা বাইরে বেরোতে পারছেন না ঘরে আপনি অনেক, আপনি ব্যায়ামের চার্ট কিনে নিন, ব্যায়ামের বিভিন্ন যারা ভালো রাইটার তাদের কিনে নিন, আপনি ঘরে বসে, অথবা আপনি যারা যোগা স্পেশালিস্ট বা যারা আপনার ফিজিওথেরাপিস্ট আছে ওদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে আপনি বাড়িতে প্রাণায়াম করুন। এমন না যে আপনাকে প্রতিদিন বাইরে বেরোতে হবে, বাইরেতে না বেরোও, বাড়িতে যদি আপনি প্রতিদিন প্রাণায়াম ব্যায়াম এগুলো করুন, করলে দেখবেন যে আপনার শরীরের

0: অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমরা শুধু শরীরকে একটু আধা ঘন্টা থেকে একটু সময় দিতে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিতে হয়।
1: হ্যাঁ, মানে একটু সময়, একটু যত্ন শরীরের প্রতি অবশ্যই নিতে হবে,
0: নিজেকে একটু ব্যস্ত
1: হ্যাঁ,
0: রাখুন।
1: সেই সঙ্গে মানে আয়ুর্বেদটা যদি একটু বেশি
0: নিশ্চয়ই প্রিভেন্টিভ
1: ব্যবহার করেন।
0: আমি বলবো, আপনি নিশ্চিতভাবে থাকুন। যদি আপনি ঋতুকালীন, আমি সবসময় বলবো যে আপনার রোগের গভীরতা যখন হয় তখন নিশ্চয়ই আপনাকে যে ভালো করতে পারবে যে চিকিৎসক ওনার কাছে যাবেন, কিন্তু গভীর হওয়ার আগেই যদি আপনি আপনার প্রতিরোধ ব্যবস্থাটা তুলে নিতে পারেন, রোগ গভীর হলেও কিন্তু আপনি তার থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন, এটা কিন্তু একটা
1: একদমই
0: আমরা বলতে পারি।
1: একদমই, যেটা আপনার কাছে সবশেষে জানতে চাইব, আজকাল খাবার জিনিস থেকে শুরু করে রূপচর্চার জিনিস পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু এই আয়ুর্বেদ কথাটা লাগিয়ে দেওয়া হয়।
0: তার মানে বুঝতে পারছেন যে আয়ুর্বেদ সম্বন্ধে আমরা এটা বিশ্বাস না, আয়ুর্বেদ সম্বন্ধে একটা মানুষের বিজ্ঞান ভিত্তিক ধারণা আছে, আয়ুর্বেদ কারোর ক্ষতি করে না। এখন ধরুন এই নামের প্রচারের আড়ালে যদি কেউ এটা নিয়ে মিথ্যাচার করে, তাহলে তো এটা আমাদের নিশ্চয়ই সরকারি তরফ থেকে সচেতন থাকবেন যারা ব্যবহার করছেন। এবং আমার মনে হয় যে আপনাদের যারাই আয়ুর্বেদ চিকিৎসা নেবেন বা আয়ুর্বেদের ধ্যান ধারণা যারা এইসব ব্যাপারে বিশেষজ্ঞ, আপনি কষ্ট করে এখন ত্রিপুরা রাজ্যে আয়ুর্বেদের মানে বেশ ভালো প্রচার এবং প্রসার, প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে এখন আয়ুর্বেদের চিকিৎসক আছেন, ওনারা সুপরামর্শ দিতে বসে আছেন, 1 নম্বর। 2 নম্বর হলো কি, আপনি পঞ্চকর্ম বলে একটা ব্যাপার আছে যেটা আপনি ইচ্ছে করলে সারা বছরে নিতে পারেন, আর শীতে তো আপনার সবচেয়ে উপযোগী হলো আপনাকে শরীরকে সুস্থ এবং মনকে সুস্থ রাখতে গেলে আপনি যদি পঞ্চকর্মের আওতায় আসতে পারেন। আমাদের প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রেই কিছুটা আছে আপনার আউটডোর বেস্ট আর কিছুটা আছে ইনডোর বেস্ট, যেখানে ইনডোর বেস্ট আছে চিকিৎসক বা ডাক্তারবাবু তার রুগীকে তার রোগের অবস্থান অনুযায়ী উনি বিচার বিবেচনা করে উনি প্রেসক্রাইব করবেন। আপনি যদি এটার দ্বারস্থ হতে পারেন, শুধু রোগ হলে নয় সুস্বাস্থ্য এবং সুস্থ মনের অধিকারীও আপনি হতে পারবেন যদি আপনি পঞ্চকর্মের সাহায্য নেন।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব এখানটায়, যে বিষয়টা ছিল শীতকালে বিভিন্ন সমস্যায় আয়ুর্বেদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার রতন ভৌমিক।
2: আকাশবাণী আগরতলা, ঘর গৃহস্থের আসরে এখন শুনবেন লোকগীতি শিল্পী মধুসূদন বৈরাগ্য।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন মধুসূদন বৈরাগ্য। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন মধুসূদন বৈরাগ্য। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: সারিকা হাম আকাশবাণী আগরতলা তাবো খানাবাইদি পান্ডানি পুইলেন খানাবাইদি ককথম ককথমনি মঙ্গা খাতংমা সুগনি দিল তেও ককথম সিনিয়েঘা রোহি চন্দ্র দেববর্মা তিনি খানাবাইদি বিনি পার্ট টু
1: খনা মানি রকনা হানানি তিনি বেবাগ বাকি রং রিভাইবাই না কক আমার সে খরক সাফান নুকজাক খাইয়া গজানি দে আমার দা বড় জলিয়া তো
2: দাদা ভাই দিকাই আসুক লাতি দি কক সালাইছি না
1: তুমি আমার তিয়ারু মাই খা
2: দাদা বাবু তিনি কেদাল কক দা বাসি ভাই দিকে আসুক পাইছি দি
3: আখাই
2: নাল মই নিঙ্গ তানা সুমু সুমলি সমদিন অকাসি হিমিকে দাদা ইংরাজি
1: চেকরা আছে না
2: ভাইছে দাদা জানাবলে
1: সাবো নং মাম খান হুম
2: মাঝে মাতি নং নিছি মাতি কাটাছে কারি তুমি শুভ
1: মো সেই বেদরম ন
2: হিমিকে পাশে খুগার দি
3: মা তাম না কাবা কামা কারি কাছা হিনো আনো দাওয়া মোলে নং না সামজন হাইং তো
1: দোকানিমানি বিশা শিকাই আখু বাকি খাতা গুলে ন কান থাম বিশা চাকলিয়া দশ পনেরো হাজার বাকি বাকি চানে রং বিশিংব আর পুসলাই মঙ্গল তেই লাইটিয়া লাইকুকু কাইসা কাইসা নি ধানি হাজার বারো সকে মান থাই খরক সাফান ফাইনুক যা ফাইয়া গজা।

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা চলতি অক্টোবরে এখনও পর্যন্ত 44,166 কোটি টাকা তুলে নিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুরমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। এদিকে গতকালে আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ বাঙ্কা এবং সৌরভ দাসকে আজ আদালত মুক্তি দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে 305 জন আরোহী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
1: This is a historic day for Tamil Nadu. Today's program involves projects worth 13,000 crore rupees. We are inaugurating many completed projects and laying foundations for new ones. Some will make daily travel easier. Others will strengthen industry and trade. Together, they will create jobs for young people across Tamil Nadu. I congratulate the people of the state on this occasion.
0: এদিন আইআইটি মাদ্রাজে সুদা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারেরও জাতির উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেন। পাশাপাশি অ্যাসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই অংশ রয়েছে 11টি উড়াল মেট্রো স্টেশন। প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন এবং মেট্রোয় যাত্রাও করেন। ভারতীয় শেয়ার বাজার থেকে চলতি অক্টোবরে এখনও পর্যন্ত 44,166 কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। অপরিশোধিত তেলের উচ্চ দাম, শক্তিশালী মার্কিন ডলার এবং মার্কিন বন্ডের বর্ধিত সুদ বিনিয়োগকারীদের ওপরও প্রভাব ফেলেছে। তবে প্রাথমিক বাজারে 960 কোটি টাকা বিনিয়োগ এসেছে। অন্যদিকে ঋণপত্রের বাজারে 4,729 কোটি টাকার বিনিয়োগ এসেছে। তবে ফুললি অ্যাক্সেসেবল রুট থেকে 1,921 কোটি এবং ভলান্টারি ডিটেনশন রুট থেকে 233 কোটি টাকাও তুলে নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুরমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সেই সংবাদ জানাতে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব নিয়ে তার সঙ্গে আজ দেখা করেন। আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিকদের ডিসিপি নেহা যাদব জানান, আধিকারিকেরা অভিজিৎ দীপককে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চান কিনা, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ডিসিপি যাদব জোর দিয়ে বলেন যে যন্তর মন্তরে প্রস্তাবিত অবস্থান বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে কারণ নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করা হয়নি। তিনি এক্ষেত্রে আইন ও নির্দেশিকা অমান্য করার পূর্ববর্তী ঘটনা এবং বর্তমান নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও উল্লেখ করেন।
2: সিজেপি কে পূর্ব আচরণ কে অনুসার উন্হোনে পূর্ব মে দি গই আন্ডারটেকিং তথা লোকাল ডাইরেকশন কো ফলো নহি কিয়া থা আর ইনকে দ্বারা জুটাই গই ভিড় দ্বারা ভারী পথরাব আগজনী হিংসা কি গই তথা সরকারি সম্পত্তিও কা ভারী নুকসান ভি।

0: बचाया। निर्धारित प्रक्रिया का पालन न किए जाने के मामलों को ध्यान में रखते हुए जंतर मंतर पर प्रस्तावित धरना प्रदर्शनी की अनुमति नहीं दी गई थी।
1: এদিকে গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আজ মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই তিনজনকে দিল্লির ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এক বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে ৫০,০০০ টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। উত্তর রেলওয়ে ঘোষণা করেছে যে আজ সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলছে। উল্লেখ্য, গতকাল ভোর ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছাতে নির্ধারিত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। স্নাতক ডিগ্রিধারীদের জন্য ভারতীয় রেলে কাজের সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসি পদে মোট ৩৫৪৮টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ৪টি ভিন্ন পদে কর্মী বেছে নেওয়া হবে। সবচেয়ে বেশি পদ রয়েছে গুডস ট্রেন ম্যানেজার হিসেবে, এর সংখ্যা ২৭৫০টি। এছাড়াও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৩৭১টি, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে ৩০০টি এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে ১২৭টি আসন রয়েছে। বাণিজ্যিক পরিষেবা, ট্রেন পরিচালনা, হিসাব নিকাশ ও প্রশাসনের মতন গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে কাজের সুযোগ পাবেন সফল প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ অক্টোবর। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ৬ নভেম্বর রাত্রি ১১:৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে কার্যত প্রাদেশিক সরকারের প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে গেছে। ওই প্রদেশে সাংবিধানিক শাসন ব্যবস্থা অচল হয়ে পড়ার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি জরুরি অবস্থার বিধান কার্যকর করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অভিযোগ, আইন শৃঙ্খলার অবনতি রোধের প্রচেষ্টা থেকে প্রাদেশিক সরকার ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে সরিয়ে রেখেছে, তাই জরুরি অবস্থা জারির সুপারিশ করা হয়। এই আদেশের ফলে মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং অ্যাডভোকেট জেনারেলকে তাদের পদ ছাড়তে হবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং চিকিৎসার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজনের সময়ই এই আদেশ জারি হল। চলতি মাসের শুরুর দিকে লাক্কি মারওয়ার থেকে শুরু হওয়া এই মিছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি জেলার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রধান ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কির প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। টেলিফোনে শ্রী বার্নহাম ইউক্রেনের প্রতি তাঁর আস্থা প্রকাশ করে বলেন যে মস্কের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা অব্যাহত রাখবে ব্রিটেন। এছাড়াও পরবর্তী আলোচনার জন্য আগামী দিনগুলিতে সরাসরি সাক্ষাতের বিষয়ে দুই নেতা সহমত হয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। তিনি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হওয়ার জন্য জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ আনেন এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধির জন্য তাকে দায়ী করেন। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে ৩০৫ জন আরোহী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় ১৫ জন শিশুসহ ১০৯ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওএম জানিয়েছে। বৃহস্পতিবার রাতে জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ৮০ জনের বেশি মানুষ প্রাণে বেঁচে গেলেও অন্তত ১১৬ জন এখনও নিখোঁজ। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে ১৩,০০০

0: টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। খবর শেষ হল, এরপরে খবর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্ব যার উমানো রোগী অশেবনাহার নাই যত অন্য খাগা হামিয়া ভারত নুংতাইনি নিন্নগুনি বড় রোগ নিঃশাক হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম দাং বদাং রাং নাঙিয়া ওই চুবা মুগু ওই দঙ্গ ত্রিপুরা গনাঙ্গুই নো আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খলাই জাগুই দঙ্গ কেম্প শাক হামনগ দায় নব নক চিনি বদলনি বড় রোগ হাঙ্গি দঙ্গ নি নিন্নগুন চুগুই তংখে তিনি নো আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিমতি এবা আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড নামুই মান্নাই শাক হামনা রুগনা যত নি মান্থাই আয়ুষ্মান উঙ্কুন যত নি নুকুন তেইপো কাহানকে সিনানি বাগি টোল ফ্রি হেল্পলাইন 1455 এবা 1800 3456 7997 ও নাম্বারও করুন দি।

0: আকাশবাণী আগরতলা, ককতমা পরি ও শিল্পীদেব বর্মা, তিনি ককতমা উপভাগ রক্ষা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদি, তিনি চেন্নাই নি আইআইটি মাদ্রাজ যুগালি যাক মেল কাইসা ও তামিলনাডু গনাঙ্গি চিথামসাইরা যাক রাংনি বকবাংমা হামক্রে গনাং তাংবুতাংন চেঙি রেখা তাই কোনালা কাইখ্যা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদি নবরাত্রি নরগি ইহা কতনি লুকুরগ্ন খাকা হামিয়া ফারকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা আচুগ্রাম এবারেংনি ইসলাই যতনি নাংকুকমানি বাবা ইংখা সামনি বিসিংক্রি লুকুরগ্নি খাম মান্নানি ত্রিপুরাতে হায়দ্রাবাদ নি বিশিং রঞ্জিত ট্রফি নি শালবরী নি থংমুং তিনি নিশিমি চ্যাংখা তাবুক ককতমা শুক্রবৈ মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদি, তিনি চেন্নাই নি আইআইটি মাদ্রাজ যুগালি যাক মেল কাশ্য ও তামিলনাডু গনাঙ্গি চিথামসাইরা যাক রাংনি বগবাংমা হামক্রাই গনাং তাংবুতাংন চেঙ্গি রেখা তাই কোনালা কাইখ্যা ও তাংবুতাংনি বিশিং তঙ্গ লাহারতে রেল রকামুং তৈখলা বেখ্রেব পেট্রোলিয়াম তাই শৈশিমুংনি আমজকমুং তাংবুতাংনি বিশিং তঙ্গ থাম সাই স্নিরার যাক রাংনি বসং লাহার কতনি সামুং চেন্নাই তৈখলা কামরাজ তৈখলা তাই বিও চিদাম্বরানা তৈখলানি সাক্ষার মুং তাই অমৃত ভারত স্টেশন তাংবতাংনি বিশিং রেল স্টেশন নগনি হামক্রাই আরও মন্ত্রীবক্রক মোচাং মোদি তামিলনাডু ও চিথামসাই রাজাক রাংনি তাংবতাং চেংমানো লাইবুমানি কাইসা জড়াহানি শাখা ব শাখা ও সামুরক লাইসুমানি হামক্রাই স্নামখর তাই বানিয়ানো ফানগনাং ক্লাইতি সাওয়ানো তাই শিক্লা রংনি বাকি সামুনি সেপ স্নাম মানো
1: সশক্ত বনাকর ভারত কো সশক্ত বনানা ইসলিয়ে কেন্দ্র সরকার তামিলনাড়ু জেসে রাজ্যো মে ম্যানুফ্যাকচারিং কো প্রমোট কর রহি হ্যায় তামিলনাড়ু কা ম্যানুফ্যাকচারিং সেক্টর ইয়াহাঁ কে লঘু উদ্যোগ ইনমে কাম করনে ওয়ালে হর ব্যক্তি পর হর ভারতবাসী কো গর্ব হ্যায় অর আজ কেন্দ্র সরকার কে অভিযান চাহে ও মেক ইন ইন্ডিয়া হো ইয়া ভোকাল ফর লোকাল ও তামিলনাড়ু কো ভি লাভ পৌঁছা রহে হ্যায়
0: মোচাং মোদি আইআইটি মাদ্রাজ তংনাই সুদা গোপাল কৃষ্ণন ব্রেইন সেন্টার নব বসংনি বাকি ইয়াফারি রেখা ফুঙ্গ মোচাং মোদি ব্রী সাই চুকুরা রাজাক রাং সবাই তাংজাক চেন্নাই মেট্রো রেল তাংবতাংনি উলনি রেমনি পোনামাল্লি বাদাপালানি বেদেকনো চেঙ্গি রেখা মন্ত্রীবক্রক মোচাং মোদি তাই মন্ত্রী অকরা সি জোসেফ বিজয় কথালাই অকতা কচাল মেট্রো সেপসাপন চেঙ্গি রেখা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদি নবরাত্রি নরগি হা কতনি লুকুরগ্ন খাকা হামিয়া ফারকা সোশ্যাল মিডিয়া তাই কক মুংকাইসে ও মন্ত্রীবর্গ খাকা মনি কক শাখা আমা জগদম্বানী রোয়াই যতনি বাকি তংথক তংকচাং হামারিতে শাখা হাম তবুয়ান অতের বসং থানসা তংনানি খাতুং মুং তাই হা কতনি হামক্রাইনি সিনামন তাই বক্রাক খেলাইতে সাবান মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদি লুকু হামক্রাইনি বিশংতি দেশনি হামক্রাই ও লামানো নাহারি লুকু লাংমা ও বিশিনী চিবা কাখা লোকো হামক্রাইতে তংমুং কাহাম ও নাহার মুং সকাঙ্গ তনি বিশিনী সাই ব্রী চিসিনী বিশিঙ্গ বিকশিত বারসামৈতে সানাইন নাহারি থাকফ্লাই আকে সামংখ্লাই তঙ্গ হাফাং খবজাক হামক্রাইতাই হদফানী বিশিংতে বরক নীলাংমা ও সাকাহামতে বেমার করিখে তংনানি লোয়াজি মুং অংখা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তিনি নি নাংকুকমণি চফলাই আখে নুকজাগানে ভাইখে আয়ুষ্মান ভারত জনযোজনানী বিশিংতে ও ওয়ানসুক মুং বাইথাঙ্গ খ্লাইনানী

0: 제목 나하르 자카.
1: 모라그롱이 랑만이 남코코니 첨봇 랑니바기 제티케 누쿤 쿵사보 사크니 세만 제통야티 아보노 나하리노 켄드르 서카르 쳔게르카 아이슈만 바르트 몬트리 보크롱 조노 아루고 조조나 에바 PMJAY 오탕 부탕니 비싱 세만의 누쿤로 비시 부룽 랑바 라사이 조라 হাসপাতাল ভর্তিংই সাক নাইজাগনানি সেব মানান সরকার তাই মুক্তি সাজাক সরকার ফাতারনি হাসপাতাল খাজাক রাং ও তাংবো তাংনি বিসিংতি রুজাগ আবুন কারই উমর সিনিচি এবা বিনি কবং উমরনি লুকরকি বগৈব আয়ুষ্মান ভারত তাংবো তাংব সাকনি সেব সাক দঙ আয়ুষ্মান ভারত কাহাম সাক খাম নাইমথাং তাই যতনি বগৈ সাক খামনি কাইসা নাংমনি ইয়াপ্রি আয়ুষ্মান ভারত নুখুং কাহাম হাকতর কাহাম কক্তমা খতরনি সুরঞ্জন কুন্ড চৌধুরী আকাশবাণী আগরতলা
0: হাস্তেফা ইন্ডোসেনারে ডিনালো শাখা তংমুং সামথানী নাংকুকমা বেরেমনি রং তাই যত ফাশিংতি হামগ্রাইবুসকাং আচারংনি বিশিং হুকুমনি নাংকুকমা ফোয়ারথানী সামংখলায়ন তিনি সেবাই জলা জেলানী জম্বু জলানি দেবচরণ বৈরাগী কামিও ককথুম হুকুম নাইখংনি চোবা চোবাই তাই শ্রী গৌরাঙ্গ সেবা আশ্রমনি লুয়াজিমাবাই বিদ্যামন্দির রেমচিনী রং নগ সংসাজা হুকমু পান্ডা তাই জনজাতি বাউল তেরন চেঙ্গিরুফ্রুব অকক শাখা হাস্তেফা জরানো ডকি ক্যাশেপ তংমুঙ্গ শাক সামলগী তন্নানী লয় সামথানী সৃঙাই রং কব পান্ডা ও বাইথাংনি নাইমথাংনি ফুনুকমুং হুকুমু মেল তাই জনজাতি বাউল রসামনে রগনি রচাপমুং আকরক রমৈতি সাজাখা পান্ডাও কুবনি বিশিং মানজাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা সেবাইজলা জিলা পরিষদনি কাসকো অকরা সুপ্রিয়া দাস দত্ত আকর্ষণ মন্ত্রী অকরা প্রফেসর ড মানিকশা সাকা হিমোফিলিয়া এ বেমার বাই মানজাক রগ্ন কাহাম সাকামনি সেব্রনা বাকি হাফাং খাতহনজাক হাফাং রাং নাইয়াউই ও সাকামনি সেব্রওয়ান তিনি আগরতলানী নার্সিং কলেজ তাই আইজিএম কমপ্লেক্স লোয়া জিজাক মেল কাইশে ওব অকক শাখা মন্ত্রী অকরা শাখা হাসে ও তাবু যতই খড়ক চুকু চিসনি হিমোফিলিয়া এ তাই খড়ক চিথাম হিমোফিলিয়া বি বাই মানজাক তঙ ও বেমারী রগ্ন সাকামনি সেব্রনা বাকে হাসে হাফাং বিশি ও রাং বানিসিমি দক রাজাক সবাই তঙ আইজিএম হাসপাতাল ও সেবসাবনি নোডাল সেন্টার খ্লাই তনজাখা মেইল কুমনী বিশিং মানজাখা সাকাহাম সচিব কিরণ গীতে তাই সাকাহাম দাগিফাং ডক্টর দেবশ্রী দেব বর্মা হুকবা মন্ত্রী রতনলাল না তিনি খুয়াইতে কল্যাণপুর কবাংমা তাং বতাং চেঙি রেখাতে কুনালা কাইখা খুয়াই অফিস তিলাব হুকবা তাই বাক তাই হা খাতিমং নাইখং দাগিফাং ইয়াকচুনি খুকনি তাংনক তাই বৃন্দাবন ঘাটও কামিনি হাতি কাইসানো চেঙি রেখা কল্যাণপুর কাইচি চার মার্কেট স্টল হুকবা হামক্রে আমজক মুং তাই ফুরংমা কেন্দ্র চেঙি রুই হুকবা মার্কেটনি স্টল কাইসানী কোনালা কাইখা মোচাংনাথ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই দংবায়ো আকাশবাণী কক্তমানী আপডেট মানা বগে লগ ইন খাই দি www.newsonair.com তাই নিউজ অন এয়ার এপস ফলো খাই দিয়ে হদানি আওয়াইলাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার এআইআর আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক্তমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো মন্ত্রী অকরা প্রফেসর ড মানিক শাহ সাকা আছুগ্রাম এবার রং ইসলাই যতনি নাংকুকমানী বাবাই এংখা সামনি বিশিংতি লুকুরকনি খামাননানি তিনি আগরতলানী নার্সিং কলেজ তাই এ জি ডি সি কমপ্লেক্স ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশননি সাকথারমা বাই যোগালি জাগরি চুম্বাকমা মেলো মন্ত্রী অকরা অকক শাখা মন্ত্রী অকরা শাখার প্রশাসনী পজা পালাইমানি লগি লগি হাফাংনি জুদা জুদা হামগ্রাই গনাং সামনি সেবসাব লুকুরকনি থানি মানথগরানী বাগৈ টি সি এস অফিসারং নাংমানী সামং তংনা নাঙানো মেইলো কুবনি বিশিং মানজাখা টি সি এস অফিস সার এসোসিয়েশন ইন টাংরা অসীম সাহা শাকাহামদা গিফাং ডক্টর দেবশ্রী দেব বর্মা আইজিএম হাসপাতাল সুপার ডক্টর নির্মল সরকার আকসং শিলচর আর্মি রিক্রুটিং অফিস নাইকলমা বাই তাই আগরতলানী অসামরিক প্রশাসন তাই সেঙ্করাক বাহিনী গবাংমা ইউনিট নি চোবা চোবাই বুসকাং শাল চিথামনি সিমি শাল চিসনি অক্টোবর জলা আগরতলানী বাদরঘাট ও তংনাই দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স ও অগ্নিবীর থংলামনি রেলি অঙ্গানো ও বিশিব ও সামঙ্গ তেলাংনা বাকে খড়ক ব্রিশাই চারা চারচিবানি মুং তিসা জাখা শালথাং ত্রিপুরা জেলা কেরং চুবাচু তংসংনি সাকথারমা বাই তাই সদর মহকুমা কমিটিনি চুবাচু বাই তিনি আগরতলানী জেলা তাই দায়রা দরমার নকনি কনফারেন্স হল সর্বে ভবন্তু সুকিনাহ মুঙ্গি কেরংনি শাখা হজাক মুং শিবির অংখা ভারত হাপংনি নাইমথাং ককচংলাই নকনি বিশিং খবজাক এনসিসি ডিরেক্টর জেনারেল নি নাইকলমা বাই তাই এনসিসি নি তেরো ব্যাটেলিয়ান নি লোয়াজিমা বাই

0: নরসিংগনি আইআইটি এ বীরবিক্রম একতা ক্যাম্প 2026 পাইখা আগরতলনি শহীদ ভগৎ সিং শিকলা তংথাই নগ সালসা অক্টোবর নিশিমি শালনি চিনি অক্টোবর জোড়া সংসার জাক ও ক্যাম্প হাকতনি জোদা জোদা হাস্তে তাই আমচনি খড়ক ব্রিডা এনসিসি ক্যাডেট মাঞ্জাখা তিনি পাইথাকি পান্ডাও নারওয়াই অকরা অঙ্গি মাঞ্জাখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন ত্রিপুরাতে হায়দ্রাবাদ বিশ্ব রঞ্জি ট্রফি সালবরী থংমং তিনি নিশিমি চ্যাংকা হায়দ্রাবাদ জিমখানা থংখলাও টস কপ্লাইঙ্গি ব্যাট খেলাইনা নংখরে হাস্তে বদল পুইলা ইনিংস যত উইকেট কমাওয়ে সারা থামচি ব্রী রান খেলাইখ্যা সকাং থা নংখরি বিক্রম কুমার দাস বাচি রান খেলাইখ্যা কিফিলি স্বাগতিক হায়দ্রাবাদ পুইলা ইনিংস পাইথাক থংমুঙ ব্রী উইকেট কমাওয়ে সারা নিচিশা রান খেলাইখ্যা ত্রিপুরার সন্দীপ সরকার ব্রীচি ব্রী রানো কাইব্রী উইকেট মানখা বস্কাং দামনি চিব্রিও নখা কিসা চমি কবল যাক তঙ্গনে হাস্তে নি যত জেলা ও কিসা নিসিমি কচার মজানে ওয়াতেই ও ইমান হনে নবরতে বানাই কোনি বহাকতে সাজা খা খনা শালনি তংমরি তঙ্গানে সাকা ও থামচি থাম ডিগ্রি তাই খামাও নি চিব্রি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও তিনি শালনি তংমরি তংমানি সাকা ও থামচি থাম দশমিক নই ডিগ্রি তাই খামাও নই চিব্রি দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস পাইথাগো ককটুমা ববারক তেসে পরিফিরো মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদি তিনি চেন্নাই নি আইআইটি মাদ্রাজ যোগালি যাক মেলো কাইসাও তামিলনাডু গনাঙ্গি চিথাম সাইড যাক রাংনি ব গবং মাহামক্রাই গনাং তাংবুতংন চেঙ্গিরে খাতাই কোনালা গাইখা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদি নবরাত্রি নরগি হাকতনি লোকরগ্ন খাকা হামিয়া ফারকা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিকশাল সাকা আছুক্রম এবার রং নিশলাই যতনি নাংকমানি বাবা ইংখা সামনি বিশং তৈ লোকরগনি খামান্নানি ত্রিপুরাতে হায়দ্রাবাদ বিশিং রঞ্জি ট্রফি নি শালব্রেনি থংমং তিনি নিশিমি চেঙ্খা ককটমা তিন বগে অরণ পাইখ্যা উনি ককটমা আওয়াইঙ্গান খনাফুং দামসনি সতী ব্রীচি ও
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি বেনিফিশিয়ারি .nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে প্রায় 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্যপাল বলেছেন, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা আগামী প্রজন্মের মধ্যে মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্যমন্ত্রী বলেছেন, হিমোফিলিয়া এ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকেই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর আইআইটি মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে তামিলনাড়ু জুড়ে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক ও রেল পরিবহন, বন্দর পরিকাঠামো, পেট্রোলিয়াম এবং বৈজ্ঞানিক পরিষেবা। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় মহাসড়কের কাজ, চেন্নাই বন্দর, কামারাজার বন্দর এবং ভিও চিদাম্বরানার বন্দরের উদ্যোগ এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেল স্টেশনগুলির উন্নয়ন। সমাবেশে প্রধানমন্ত্রী মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই উদ্যোগগুলো যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে, শিল্প ও বাণিজ্যকে শক্তিশালী করবে এবং রাজ্যের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
2: हमें हमारे राज्यों को सशक्त बनाकर भारत को सशक्त बनाना है। इसलिए केंद्र सरकार तमिलनाडु जैसे राज्यों में मैन्युफैक्चरिंग को प्रमोट कर रही है। तमिलनाडु का मैन्युफैक्चरिंग सेक्टर, यहां के लघु उद्योग, इनमें काम करने वाले

0: व्यक्ति पर हर भारतवासी को गर्व है। और आज केंद्र सरकार के अभियान, चाहे वो मेक इन इंडिया हो या वोकल फॉर लोकल, वो तमिलनाडु को भी लाभ पहुंचा रहे हैं।
1: শ্রী মোদী আইআইটি মাদ্রাজে অবস্থিত সুধা গোপাল কৃষ্ণন ব্রেইন সেন্টারটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। সকালে শ্রী মোদী প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পুনামাল্লিত ভাদাপালানি অংশের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয় যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু বলেছেন, চরিত্র গঠন, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এবং সামগ্রিক বিকাশ আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সিপাহীজলা জেলার জম্পুই জেলার দেবচরণ বৈরাগী পাড়ায় তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তা এবং শ্রী গৌরাঙ্গ সেবাশ্রমের উদ্যোগে গৌরাঙ্গ বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী বাউল উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যপাল সময়ের মূল্য দেওয়া, কঠিন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার অভ্যাস গঠন করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, সিপাহী জেলার জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ। শিলচর আর্মি রিক্রুটিং অফিসের

0: উদ্যোগে গৌরাঙ্গ বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী বাউল উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যপাল সময়ের মূল্য দেওয়া, কঠিন পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার অভ্যাস গঠন করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, সিপাহী জেলার জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ। শিলচর আর্মি রিক্রুটিং অফিসের তত্ত্বাবধানে এবং আগরতলার অসামরিক প্রশাসন এবং সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সহায়তায় আগামী 13-17 অক্টোবর পর্যন্ত আগরতলা বাধারঘাটস্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অগ্নিবীর নিয়োগ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবছর এই নিয়োগ প্রক্রিয়ায় 4,885 জন প্রার্থী নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে মোট 1,203 জন প্রার্থী নিয়োগ সমাবেশে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। 5 দিনব্যাপী এই নিয়োগ সমাবেশে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে। এই নিয়োগ সমাবেশে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগরতলার অসামরিক প্রশাসন এবং রেড শিল্ড ডিভিশনের সেনা জওয়ানদের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পদমর্যাদা বা শিক্ষাগত যোগ্যতার চেয়ে গুরুত্বপূর্ণ হল কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। আজ আগরতলা নার্সিং কলেজ ও এজিডিসি কমপ্লেক্সে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টিসিএস অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইজিএম হাসপাতাল এবং ডেন্টাল কলেজের সাফাই কর্মী এবং নিরাপত্তা কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম সাহা, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা, আইজিএম হাসপাতালের সুপার ডাক্তার নির্মল সরকার প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ খোয়াই এবং কল্যাণপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খোয়াই অফিস টেলার কৃষি এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তার 2টি কার্যালয় এবং বৃন্দাবন ঘাটে একটি গ্রামীণ বাজারের উদ্বোধন করেন তিনি। কল্যাণপুরে 18টি মার্কেট স্টল, কৃষি উন্নয়ন গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন সহ একটি কৃষি মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শ্রী নাথ। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এনসিসি ডিরেক্টরেট জেনারেলের তত্ত্বাবধানে এবং এনসিসির 13 ব্যাটালিয়নের উদ্যোগে আজ নরসিংগড়ের টিআইটিতে বীর বিক্রম একতা ক্যাম্প 2026 শেষ হয়েছে। আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে গত 1 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে দেশের বিভিন্ন রাজ্য ও অঞ্চল থেকে 400 জন এনসিসি ক্যাডেট অংশ নিয়েছেন। আজ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, হিমোফিলিয়া এ আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা প্রদান করবে। আজ আগরতলা নার্সিং কলেজ এবং আইজিএম কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে 97 জন হিমোফিলিয়া এ এবং 13 জন হিমোফিলিয়া বি আক্রান্ত রোগী নথিভুক্ত রয়েছেন। এই রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বছরে প্রায় 5-6 কোটি টাকা ব্যয় করেছে। আইজিএম হাসপাতালকে একটি পরিষেবার নোডাল কেন্দ্র হিসেবে রাখা হয়েছে। অনুষ্ঠানের প্রতীকীভাবে মুখ্যমন্ত্রী নিজ হাতে এক হিমোফিলিয়া এ আক্রান্ত রোগীকে এমএসি জুমাব ইঞ্জেকশন প্রয়োগ করে এই চিকিৎসা পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশ সেবা এই মন্ত্রকে পথ পাথেয় করে জনজীবনে 25 বছর পূর্ণ করছেন। জনসেবা এবং সুশাসনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় সার্বিক সুস্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করার উদ্যোগ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আজকের বিশেষ ধারাবাহিকে তুলে ধরব কিভাবে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
1: সুস্বাস্থ্যই মানুষের জীবনের অন্যতম সম্পদ। আর্থিক কারণে যাতে কোনো পরিবারকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে না হয় সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্য সুরক্ষার সুবিধা পেতে পারে। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে নির্ধারিত চিকিৎসার খরচ এই প্রকল্পের আওতায় বহন।

0: করা হয়। এছাড়া 70 বছর ও তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিকের জন্যও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রয়েছে আয় নির্বিশেষে নির্ধারিত নিয়ম অনুযায়ী। আয়ুষ্মান ভারত সুস্বাস্থ্য সুরক্ষা ও সবার জন্য উন্নত চিকিৎসার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়ুষ্মান ভারত, সুস্থ পরিবার, সুস্থ দেশ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনবে। এই উৎসব জাতীয় ঐক্যের চেতনা এবং দেশের অগ্রগতি সংকল্পকে আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। সারা দেশে 100টি জেলায় কৃষিকে শক্তিশালী করার লক্ষ্যে গত বছর এই দিনে প্রকল্পটি চালু করা হয়েছিল। জেলাভিত্তিক কৃষি চাহিদা মেটাতে এই প্রকল্পটি 11টি মন্ত্রক এবং বিভাগের 36টি কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্প এবং বেসরকারি খাতের অংশগ্রহণকে একত্রিত করেছে। তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস আজ 29টি জেলার জগন্নাথপুর চা বাগান এলাকায় লায়ন্স এবং লিও ক্লাবের উদ্যোগে দুর্গোৎসবকে সামনে রেখে হাট বাজার কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে এলাকার আর্থিকভাবে অসচ্ছল নারী পুরুষদের পছন্দের সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং সদর মহকুমা আইনি পরিষেবা কমিটির সহায়তায় আজ আগরতলা জেলা ও দায়রা আদালত ভবনের কনফারেন্স হলে সর্বে ভবন্তু সুখিন শীর্ষক এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলার জেলা ও দায়রা বিচারক আশুতোষ পাণ্ডে বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল আসন্ন দুর্গোৎসবে অতিরিক্ত শব্দ নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেক ক্লাব কর্তৃপক্ষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফি 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 134 রান করে। ওপেনার বিক্রম কুমার দাস 50 রান করেন। জবাবে স্বাগতিক হায়দ্রাবাদ প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 4 উইকেট হারিয়ে 121 রান তুলে নেয়। ত্রিপুরার সন্দীপ সরকার 44 রানে 4টি উইকেট পান। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় হাজরা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে প্রায় 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজ্যপাল বলেছেন, মূল্যবোধভিত্তিক শিক্ষা আগামী প্রজন্মের মধ্যে মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্যমন্ত্রী বলেছেন, হিমোফিলিয়া এ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ত্রিপুরা ও হায়দ্রাবাদের মধ্যে রঞ্জি ট্রফি 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী আগরতলা জানা অজানা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ সাপ নিয়ে কিছু কথা বলছেন গোপা হালদার।

0: 잖아 어잖아.
1: সব নামটাতেই জানো কেমন ভয়ের একটা শীতল অনুভূতি, তাই না? কত রকমের যে প্রচলিত কথা এই সাপ নিয়ে আছে তা বলে শেষ করা যাবে না। আজকে এই বিষাক্ত সাপ ও এদের বিষ নিয়ে কিছু বলছি। আমাদের দেশে প্রায় 350টি প্রজাতির সাপ রয়েছে। তার মধ্যে প্রায় 60টি প্রজাতির সাপ খুবই বিষাক্ত, 40টিরও কিছু বেশি প্রজাতি মাঝারি বিষাক্ত, এবং বাকি প্রজাতির সাপগুলি হয় মৃদু বিষযুক্ত বা বিষহীন। ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলির মধ্যে রয়েছে কোবরা, যাকে বাংলায় বলি গোখরো, রয়েছে ক্রেট বা কেউটে, পশ্চিম বাংলায় ওকে কালাজ, কালোচিটি, ঘরগিন্নি নানা নামেই ডাকা হয়। আছে রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবোড়া এবং সস্কেল ভাইপার, এই চারটাকে একসাথে বলে বিগ ফোর। এছাড়া রয়েছে কিং কোবরা বা রাজ গোখরা অথবা শঙ্খচূড়, আছে লাল লেজের পিট ভাইপার, আছে ব্যান্ডেড ক্রেট বা শঙ্কিনী বা শাখামুটি। ত্রিপুরাতে এই সবকটি সাপই দেখা যায়। আমাদের দেশে প্রতি বছর সাপেচ্ছ বলে প্রায় 50,000 থেকে 60,000 মানুষ মারা যায়।

যা পৃথিবীর সমস্ত সাপের কামড়ের মৃত্যুর প্রায় দ্বিগুণ। রাজগোখরার একটা কামড়ে হাতি সিংহ শেষ হয়ে যায়। সাপের বিষ আসলে ওদের লালাগ্রন্থি থেকে বেরোনো একরকমের হলদেটে গন্ধহীন প্রাণঘাতী রস। গ্রন্থিটি ওদের দাঁতের গোড়ায় অবস্থান করে, তাই আমরা সাপের বিষ দাঁত বলি। সাপের বিষে 90% জল থাকে, আর থাকে প্রোটিন ও নানা রকম উৎসেচক। ভাইপারের বিষে প্রচুর প্রোটিন পরিপাককারী উৎসেচক থাকে, যা রক্তের কণিকাগুলোকে ভেঙে দেয়। এর মধ্যে থাকা আর্জিনিন এস্টার হাইড্রোলেজ রক্ততঞ্চনের ক্ষমতা নষ্ট করে দেয়, আর হায়ালুরিনিডেজ বিষকে রক্তের মধ্যে অতি দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। সেই রক্ত নাক মুখ দিয়েও বেরিয়ে আসে। কমন কোবরা এবং রাসেল ভাইপারের এক কামড়ে প্রায় 275 মিলিগ্রাম বিষ ঢালতে পারে। সেখানে কিং কোবরা 100 বলে প্রায় 500 মিলিগ্রাম বিষ ঢালতে পারে। যাদের প্রোটিনে অ্যালার্জি আছে বা হাঁফানি আছে, সাপের বিষ তাদের শরীরে অতি দ্রুত কাজ করে। কোবরার বিষ প্রধানত নিউরোটক্সিক, তাই কোবরার কামড়ের পেশি অসার হয়ে যায়। তাছাড়া এতে কার্ডিওটক্সিক এবং সাইটোটক্সিকও। আসলে অনেকগুলি ফ্যাক্টর একসাথে হয়ে তবেই বিষক্রিয়া শুরু হয়। নিউরোটক্সিন বিষ স্নায়ুতন্ত্রের ওপরে কাজ করে, যা ক্রেট বা কালার সাপের কামড়ে দেখা যায়। প্রধান লক্ষণ হচ্ছে ঝিমুনি, অসারতা, পেট ব্যথা, চোখ খুলতে না পারা। কোবরার কামড়ের অন্যতম লক্ষণ হলো কামড়ের জায়গাটা খুব ব্যথা করে, জ্বালা করে, ফুলে যায়, লাল হয়ে যায়। অর্থাৎ লক্ষণগুলো খুবই প্রকট। কালাজের কিন্তু এরকম নয়, অনেক সময় কামড় খাওয়ার অনুভূতিটাও বোঝা যায় না, তাই ওকে নীরব ঘাতকও বলা হয়। ডাক্তাররাও অনেক সময় সাথে সাথে ধরতে পারেন না। কালাজ প্রধানত নিশাচর এবং লোকালয়ে ইঁদুর ব্যাং ধরতে প্রায়ই চলে আসে, অনেক সময় বিছানাতেও উঠে যায়। গোখরো বা কোবরার থেকে এদের বিষের কার্যকারিতা প্রায় 10 গুণ বেশি। স্বভাবে এরা ভীতু, কিন্তু শরীরে আঘাত পড়লে বিদ্যুৎ গতিতে ছোবল মারে। দেখতে সাধারণত কালো রঙের, গায়ে কিছুটা পরপর হালকা সাদা জোড়া জোড়া ব্যান্ডের মতো দাগ থাকে। ঘাড়ের কাছে কোনো দাগ থাকে না। মাথাটা চওড়া, পেটের কাছটা ধূসর বর্ণ। সেখানে কোবরা বা গোগরা দেখতে পরিষ্কার চেনা যায়। মাথার ওপরে চশমার মতো অথবা ত্রিভুজের মতো দাগ থাকে। বিস্তৃত ফনা মেলতে পারে। আকার ও ওজনে বেশ ভারী। কিং কোবরা বা রাজগোখরো যেটাকে বলি, তা 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ওরা শরীরের ওপর ভর করে অনেকটা ওপরে ওঠে, বেশ দূরত্বে থাকা শিকার ধরতে পারে। গোখরোরা দিনের বেলায় বেশি সক্রিয় থাকে। রাজগোখরার মধ্যে ক্যানিবলিজম দেখা যায়। এরা ঘন জঙ্গলে থাকে, লোকালয়ে বিশেষ আসে না, তেড়ে এসেও কামড়ায়। ত্রিপুরার ধলাই তৃষ্ণার জঙ্গলে এদের দেখা যায়, তবে সংখ্যায় কম। গোখরোর বিষ সরাসরি স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে, চূড়ান্ত পর্যায়ে প্রবল শ্বাসকষ্ট হয়। কোবরার বিষে লোকাল নেক্রোসিস বা ঘা হতে পারে। তাছাড়া সাপের মুখে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, তার থেকে লিম্ফোডোনোপ্যাথি দেখা দিতে পারে। ঘা থেকে টিটেনাসও হতে পারে। সাপ প্রতি কামড়ে তার বিষের 1/8 ঢেলে দেয়। গোখরো কিন্তু সব কামড়ে বিষ ঢালতে পারে না, একে বলে ড্রাই বাইট। ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। খুব লম্বা হয় না, তবে বেশ ভারী। এরা ধান ক্ষেত, জলা জায়গায়, পাতার নিচে, এমনকি গাছের ডালেও, বিশেষত বৃষ্টির দিনে উঠে বসে থাকে। এদের সারা গায়ে গোল গোল চাকা চাকা দাগ থাকে, মাথাটা সুঁচলো মতো হয়, চোখ থেকে চোয়াল পর্যন্ত কালো রঙের দাগ দেখা যায়। এরা নিশাচর। এরা প্রতি কামড়ে 15 মিলিগ্রাম বিষ ঢালতে পারে। তার মধ্যে 5 মিলিগ্রাম বিষই একজন পূর্ণবয়স্ক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই সাপের বিষ সরাসরি রক্তের ওপরে কাজ করে, অর্থাৎ হিমোটক্সিক। এই বিষ রক্তকণিকাগুলোকে ভেঙে দেয়। এরা বিপজ্জনক পরিস্থিতিতে হিস হিস শব্দ করে। এই জাতীয় সাপের কামড়ে প্রচণ্ড ব্যথা হয়, জ্বালা করে, কামড়ের জায়গাটা ফুলে ওঠে, এমনকি পচেও যায়। রক্তকণিকা ভেঙে যাওয়ায় অভ্যন্তরীণ রক্তপাত হতে হতে শেষে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। কিডনি বিকল হয়, রক্ত বমিও হয়। হৃৎস্পন্দন দ্রুত হতে হতে 2 ঘন্টার মধ্যেই রোগী শেষ হয়ে যায়। ত্রিপুরাতে এদের আগে কম দেখা যেত, এখন আবারও বেশ দেখা যাচ্ছে। প্রচুর লোক মারাও যাচ্ছে। 1-2 মিনিটের মধ্যেই বিষক্রিয়া শুরু হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে চিকিৎসা শুরু না হলে রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। সাপেদের কিন্তু স্মৃতিশক্তি, বিশেষত আবেগজনিত স্মৃতিশক্তি নেই, তাই সাপকে রাগালে, যেটাকে আমরা বলি ঝোঁক দেওয়া, সাপ কিন্তু

রেখে কখনোই আপনাকে কামড়াতে আসবে না। তবে হ্যাঁ, ওদের জৈবিক স্মৃতিশক্তি আছে, যেমন ইঁদুর, ব্যাং, পোকা মাকড়ের উপস্থিতি ওরা সেন্স করতে পারে, যেটা করে জিভ দিয়ে। অনবরত জিভ বার করে করে সেই উপলব্ধিটা ওরা মুখের ভেতরে জ্যাকবসন্স অর্গান বলে একটি অঙ্গ আছে সেখানে চালান করে দেয় এবং সেই নির্দেশ অনুসারে কাজ করে। সাপে কামড়ালে কোনোভাবেই আতঙ্কিত হওয়া চলবে না। অনেক সময় আক্রান্ত জায়গাটিকে খুব খারাপভাবে চিরে দেওয়া হয়, এর থেকে কিন্তু ঘা হয়ে যেতে পারে। আক্রান্ত জায়গাটি কোব্যান্ড দিয়ে হালকা করে বাঁধলে ভালো, কোনোভাবেই টাইট করে বাঁধা চলবে না। এক ধরনের সাকশন পাম্প আছে, সাপ্রবণ এলাকায় যারা মাঠে কাজ করেন তারা এগুলোকে হাতের কাছে রাখতে পারেন। তাছাড়া হাঁটু পর্যন্ত জুতো, হাতে গ্লাভস পরে কাজ করতে গেলে বিপদের আশঙ্কা কম থাকে। স্পিটিং কোবরাগুলো চোখের মনির নড়াচড়া দেখে চোখের ওপর বিষ ছেটায়, তাই চশমা পরে নেওয়াই ভালো। রোগীকে যতটা সম্ভব নড়াচড়া কম করতে হবে, এবং আবারও বলছি, ওঝা বদ্যি করা একদম চলবে না। এসব না করে যতটা সম্ভব তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিতে হবে। সাপ চেনার দরকার নেই, এই অ্যান্টিভেনাম অনেকগুলো বিষাক্ত সাপের বিষ থেকে তৈরি হয়, তাই কামড়ানো সাপটিকে চিনতে না পারলেও কোনো অসুবিধা নেই। এই ওষুধ বেসরকারিভাবে পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় অত্যন্ত দামি, তাই নিকটবর্তী হাসপাতালে রোগীকে নিতেই হবে। বাইভ্যালেন্ট অ্যান্টিভেনামগুলো রাসেল ভাইপার ও সসকেল ভাইপার থেকে তৈরি হয়। 90% সাপের কামড় গোখরো এবং বোড়া থেকে হয়। সাপের ওষুধ তো সাপের বিষ থেকে তৈরি হয়ই। অন্যান্য রোগ যেমন হৃদরোগ, স্নায়ু রোগ, এমনকি ক্যান্সার রোগের ওষুধও সাপের বিষ ব্যবহার করেই তৈরি করা হয়। আমাদের দেশে হিমাচল প্রদেশ, চেন্নাই, মুম্বাই এবং কলকাতাতে এই অ্যান্টিভেনাম তৈরি করা হয়। মূল উপাদান কিন্তু সেই সাপেরই বিষ। বিষ হরিকে তাই মেরে ফেলা চলবে না। এটা তো ঠিক যে ওরা আপনার ঘরে এসে দখল নেয়নি, বরং আমি আপনি ওর ঘরে, মানে জঙ্গলে ঢুকে পড়েছি আর কি, ওকে বাড়ি ছাড়া, খাদ্য ছাড়া করেছি। তাই সাপ দেখলেই ডান্ডা মেরে ঠান্ডা করা একদম চলবে না। যারা সাপ উদ্ধার করেন তাদের কাছে আমার অনুরোধ, বন্দি সাপটিকে লোকালয়ের কাছাকাছি না ছেড়ে অনেক দূরে জঙ্গলে ছাড়ুন, নয়তো বন দফতরের কাছে দিয়ে দিন। গ্রামীণ হেলথ সেন্টারগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনাম রাখতে হবে, নয়তো ওঝা হোক বা হেলথ সেন্টার, ফল কিন্তু সেই একই। প্রথমটিতে পরিসংখ্যানবিহীন বেসরকারিভাবে মৃত্যু, আর দ্বিতীয়টির ক্ষেত্রে সরকারি পরিসংখ্যানযুক্ত হয়ে মৃত্যু।

জানা অজানা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল সাপ নিয়ে কিছু কথা, বললেন গোপা হালদার। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনুন পরোসন ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ক্যারাভ্যান ছায়াছবি থেকে। এবারের গানটি শুনুন ইয়াদো কি বারাত ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আজ রাত 9:30 প্রচারিত হবে অনুষ্ঠান শ্রীমান শ্রীমতি। শুনতে ভুলবেন না, রাত 9:30 অনুষ্ঠান শ্রীমান শ্রীমতি। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান রসে বসে।

0: রসে বসেতে আমরা শুনব নকশা স্বর্গীয় ডেপুটেশন, রচনা দেবজিৎ চক্রবর্তী। শুরু হচ্ছে নকশা স্বর্গীয় ডেপুটেশন।
1: নারায়ণ নারায়ণ, জয় মহাদেবীর জয়। বাবা, তব কপালে বলি রেখা, মালুম করি কোনো বিপদ সন্নিকটে।
0: না না নারদ, এ কবিতার সময় নয়।
1: কেলে গা বাবা?
0: আমি অত্যন্ত চিন্তিত আজ।
1: বাবা, আমি কি জানতাম পারি এত চিন্তার কারণ কি?
0: আগে বলো নারদ, এই সময়ে তুমি কোত্থেকে এলে?
1: আজ্ঞে বাবা, একটু কামান চৌমুহনী গেছিলাম।
0: কামান চৌমুহনী? আমি যতদূর জানি এ নামে স্বর্গে কোনো স্থান নেই।
1: না না বাবা, এটা তো স্বর্গে না।
0: এই কথা তো আমারও, তবে এই স্থানটি কোথায় নারদ?
1: আগরতলা।
0: আগরতলা? বাহ, নামখানা কিন্তু ভারী সুন্দর।
1: না বাবা, মানে আগরতলা হইতেছে ত্রিপুরার রাজধানী।
0: ত্রিপুরার রাজধানী? কে আছে সেখানে?
1: ওই তো আপনাদের চেলা চামুন্ডারা।
0: বলো কি, আমাদের চেলা চামুন্ডারা সব তো এখানেই স্বর্গে।
1: না বাবা, আপনি তো বুঝলেন না, ওইখানে আপনারা আছেন ঠিকই, তবে ছবি বান্ধান না, আর রাজত্ব করে ওই আপনার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষেরা।
0: ও, তাহলে কামান চৌমুহনী পৃথিবীতে, তাই তো?
1: হ্যাঁ, পৃথিবীতেই, তবে ত্রিপুরায় আর কি।
0: তা তোমার কি কাজ ছিল সেখানে?
1: না মানে হঠাৎ করে তো চেতে উঠতেন না, আপনার তো আবার চেংড়া রাগ।
0: ছি ছি ছি ছি, নারদ তোমার মুখের ভাষা কি বিচ্ছিরি হয়ে গেছে।
1: না না প্রভু, ক্ষমা করেন প্রভু, ক্ষমা করেন, কি কইতে কি হয়ে ফেলেছি। আসলে জানেন, নিচে তৈতে হরদম চলে এইসব কথা।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন বলো তোমার সেখানে যাওয়ার কারণটা আগে বলো।
1: আচ্ছা বাবা, কইতেছি আগে একটু জল খাইতে পারুন, কার্তিকটা আছে। গণেশ, ওই গণেশ।
0: আরে নারদ নারদ, শোনো, তোমায় বলতে ভুলে গেছি, ওরা দুর্গার সাথে গেছে।
1: ও মা বাবা, এই অসময়ে তারা কই গেল?
0: তুমি দেখছি এখানকার কোনো খবরই রাখো না।
1: না না, আমি তো বাবা কদিন আসলাম না।
0: আচ্ছা শোনো, এই কদিন আগে আমাদের নারায়ণবাবু বেরিয়েছিলেন সান্ধ্যকালীন ভ্রমণে, আর তখনই ঘটলো ঘটনাটা।
1: কোন কি বাবা, আমার প্রভুর কি হয়েছে বাবা? আমার প্রভুর কি অবস্থা খারাপ?
0: না না না না, অত অত চিন্তার কিছু নেই, নারায়ণবাবু অল্পে রক্ষা পেয়েছেন।
1: কোন কি বাবা, অল্পে রক্ষা পেয়েছে প্রভু?
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো, নারায়ণবাবু যখন হাঁটছেন তখনই একটা স্যাটেলাইট এসে ওনাকে ধাক্কা মারলো।
1: ওমা।

0: কোন কি স্যাটেলাইট ধাক্কা দিয়ে গেল গার তাই ছেড়ে রইল।
1: শোনো নারদ, আমাদের এখানে তো আর রাস্তায় ট্রাফিক নেই যে বেআইনি যান চলাচল নিয়ন্ত্রণ করবে।
0: না বাবা, ওইখানে কিন্তু আছে।
1: কোথায়?
0: ওই তো ত্রিপুরায়। তারা সাদা পোশাক পরে আপনার মুখে বাঁশি লিয়ে দেখছি চৌমনিত খাড়িয়ে থাকে আর যান চলাচল নিয়ন্ত্রণ করে।
1: যা দিনকাল পড়েছে, কখনো স্যাটেলাইট কখনো প্লেন। না দেখছি এখানেও ট্রাফিক লাগবে।
0: আমারও তো এই কথাই প্রভু, তবে নিচের থেকে ডেপুটেশন আনন্দ জানে ট্রাফিক।
1: আরে আরে শোনো শোনো নারদ, অত চঞ্চল হয়েও না, ভয়ের কিচ্ছু নেই। 72 ঘন্টা পেরিয়ে গেছে আর ডাক্তার ধন্বন্তরি বলেছে চিন্তার কোনো কারণ নেই।
0: ও, তারা বুঝি দেখতে গেছে। আচ্ছা প্রভুর অপারেশন লাগতো না তো?
1: আরে না না না, অপারেশন লাগবে না। ও, তুমি তো আবার জল খাবে বললে না, দাঁড়াও আমি জল এনে দিচ্ছি।
0: ছি ছি, আপনি জল এনে আমার মহাপাতকই বানাইবেন প্রভু, আমি খাই আই গিয়া।
1: আচ্ছা তাহলে যাও, ওই ওই সামনের ঘরে ফিল্টার আছে, ওখান থেকেই খেয়ে নাও।
0: আচ্ছা, জয় নারায়ণ জয় নারায়ণ। বাবা, জল নাই ফিল্টারে।
1: জল নেই? এই দেখো, জলটা পর্যন্ত কেউ দেয়নি। আসলে এই কার্তিক গণেশ দুটোই মহা ফাঁকিবাজ হয়ে গেছে। নারদ, ফ্রিজের জল খাবে?
0: না বাবা, এত ঠান্ডা আমার সহ্য হয় না, গলার ধরিয়া লাই।
1: তাহলে কি করি বলো তো, তোমার জন্য এখন জল কোথায় পাই?
0: না বাবা, জল লাগতো না। এখন প্রভুর খবর কোন? প্রভু কই আছে এখন?
1: ওই রণচণ্ডীকে নার্সিংহোমে।
0: বাবা তুইলে আমি যাই, প্রভু জানি খালি আমার নাম লইতেছে।
1: না না না না না, অত অত চিন্তার কিছু নেই। আর ডাক্তার নারায়ণবাবুকে কথা বলতে বারণ করে দিয়েছেন।
0: ইস বাবার, ঠিক পূজাটার সময় মনে হইল। বাবা তুলে আমার আজ্ঞা দেনে আজ্ঞা যাইয়া।
1: কিন্তু নারদ, এখন যে যাবে ওখানে গিয়ে তো এখন কোনো লাভ হবে না।
0: কেলে গা বাবা, লাভ হইতো না?
1: আরে নার্সিংহোমে তো 7:30টার পরে কাউকে ঢুকতে দেয় না।
0: না না, আমারই দিব ঠিক হই।
1: তোমাকে দেবে, আমাকেই সেদিন ঢুকতে দেয়নি।
0: আপনারই দিছে না?
1: হ্যাঁ,
0: ফুজা লাইতেন পারলেন না 3 নম্বরই চোখটা দিয়া?
1: আসলে নারদ, ল ল সব কিছুই ল
0: ল কিটা বাবা?
1: আরে সব কিছু পুরো ফেললেই তো হবে না, আইন আইন। প্রত্যেক নার্সিংহোমেরই একটা নিজস্ব নিয়ম আছে, আর তুমি কালকেই যেও। আর তাছাড়া এই দুর্গাওরা বোধ হয় কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আচ্ছা যাক, এখন বলো আগরতলার কি অবস্থা বলো।
0: কি কহু বাবা, নিচে তো এলাহি কারবার, রম রমা চলছে এখন।
1: হবেই তো, হবেই তো, দুর্গা যাবে আমি যাব, সে তো হবেই।
0: মানে কি কমু বাবা, পোস্ট অফিস থেকে মোটর স্ট্যান্ড, মাঝখানে আপনার হকার্স, কামান চুমুনি, সেন্ট্রাল রোড, মানুষ আর মানুষ, মাইনছের মাথা মাইনছে খাইতে আছে।
1: কেন বলো তো?
0: ওমা কোন কি পূজার কেনাকাটা চলছে তো, বিশেষ করে আপনার মাইয়া লোকটি যদি দেখতেন বাবা, এক ফোঁটা বিশ্রাম নাই, একবার এই দুহান একবার এই দুহান, আর শাড়ি কাপড় কসমেটিক খালি কিনতেছে আর কিনতেছে। আর হেদিন কুদুর দেখতাম গেছিলাম।
1: তুমি দেখতে গিয়েছিলে?
0: হি ছি ছি ছি,
1: আবার ছিছির কি হলো?
0: না বাবা, হঠাৎ দেখি কি জানেননি?
1: হ্যাঁ,
0: সুন্দর এক ভদ্র মহিলা বেগদুরে ওই দুহানদারে ওটানে বেডি ওটানে, দুহানদারে ওটানতাছে বেডি ওটানতাছে, আর ভদ্রলোক কইতেছে হয় ব্যাগ খুলেন, মহিলা কয় না।
1: তারপর?
0: ওমা তারপরে তো আপনার লোকজন জমিয়া গেল গা, তখন সবে কইলো খুললে দেখেন না ব্যাগটা।
1: শেষে ভদ্র মহিলা খুলে দেখালো?
0: খুললো, কইতে কইতে শেষে খুললো।
1: কি পাওয়া গেল?
0: না দজগজ একটা দেখি কি নতুন ব্লাউজ ব্যাগের ভিতরে, এর কি যে চরিত্র বাবা।
1: তাহলে তো নিশ্চয়ই তারপর মহিলাকে নিয়ে প্রেক্ষাগৃহে।
0: আহা বাবা, এটা গৃহ ঠিক আছে, প্রেক্ষাগৃহ না তো, শেষে কারাগৃহ।
1: এই দেখো এই দেখো, কি বলতে কি বলে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারাগৃহ কারাগৃহ।
0: ও মা, শেষে আবার আরেক কাণ্ড, তাই স্বামী আইয়া মাপ চাইলো উপরে।
1: মানে চুরি করলো বউ আর ক্ষমা চাইলো স্বামী?
0: না বাবা, তাই স্বামী কইলো এটা বলে একটা রোগ, কি নাম জানি কইলো, তাই এটা ছাড়া অন্য শেষে কত সুন্দর সুন্দর রোগ। আহ,
1: তবে ওই যে ভদ্রমহিলার কথা তুমি বললে না, যে রোগটার কথা বললে, সেটা কিন্তু খুব পাজি রোগ, তাই না?
0: এটা ঠিক ওই।
1: আচ্ছা তারপর বলো নারদ, আর কী কী হচ্ছে ওখানে?
0: ও বাবা, মানে আপনার প্যান্ডেল হইতেছে আকাশের সমান প্যান্ডেল, আবার মূর্তি বানানোর লিগে আপনার ওখান তো কলিকাতারতে লুক আইয়ে আইয়া পড়ছে লুক, আবার রশিদ লিয়া ফুলাফানো লাল লাল চোখ করিয়া বাড়ি বাড়ি ডুকতেছে দেখলাম।
1: তাহলে নারদ তুমি বলছো আমরা যদি পৃথিবীতে যাই ভয়ের কিছু নেই?
0: না না, আপনার ফ্যামিলির কোনো ভয় নেই, তবে চান্দালিয়া প্রতিবার গণ্ডগোল হয়, থানা পুলিশে দৌড়াদৌড়ি প্রত্যেকবার হইতেছে বাবা।
1: কিন্তু এই চাঁদা নিয়ে থানা পুলিশের কি কাজ বলো তো?
0: না না বাবা, অনেক

0: হয়েছে কি জানেন, এমন চান্দা চাইয়া বইব দেওয়ানের ক্ষমতা নাই, তখনই তো মুশকিলই হবে।
1: এটা কিন্তু একদম ঠিক না, যার যা সামর্থ্য অনুযায়ী চাঁদা দিলেই তো ভালো, কারণ এই পুজো তো আর ক্লাবের না, গোটা পৃথিবীর মানুষের, এই আজ লন্ডন আমেরিকা সব জায়গাতেই তো পুজো হচ্ছে না। তোমার কথাটা শুনে নারদ ভীষণ দুঃখ পেলাম, ভীষণ
0: বাবা আমারও তো দুঃখ হয়, সবই যদি পূজাতে আনন্দ করতে না পারলো এটা তো আর পূজা হইল না।
1: ঠিক বলেছো তুমি নারদ, ঠিক বলেছো, আসলে এই চাঁদা নিয়ে এসব আমার একদম অপছন্দ। মর্ত্রে মানুষ প্রতিবাদ করছে না কেন, যদি একবার প্রতিবাদ করে ঠিক মতো আমি তো পুজো বন্ধ করে দেবো।
0: ও মা বাবা কোন কি, এটির চাবি তো আপনার হাতই, সবের শুভ বুদ্ধি দেন যাতে পূজার সবে আনন্দ পায়।
1: আসলে কি জানো নারদ, মানুষ হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সৃষ্টি, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে।
0: এটা তো ভাঙ্গা রেকর্ড প্রতিবারই বাজাইতেছেন, কার কথাকে শুনে। আর বাবা আপনি যে কইছিলেন স্বর্গেও ঝামেলা লাগতেছে।
1: ওই ওই ঝামেলা বলতে, ও গতকাল অসুরেরা একটা ডেপুটেশন দিয়ে গেছে।
0: ও বাবা শেষমেশ অসুররা ডেপুটেশন বাবা, দাবি
1: ওদের কথা, পৃথিবীর মানুষ আজকাল অনেক উন্নত হয়ে গেছে,
0: তা হইছে,
1: সবার সমান অধিকার প্রায় ওখানে নিশ্চিত হয়ে গেছে,
0: এটাও হইছে।
1: খারাপ কাজের জন্য পৃথিবীতে যাদের অসুর বলা হয় তাদেরও নাকি আজকাল সুযোগ দেওয়া হচ্ছে ভালো হবার।
0: আর এটা দিলে অসুররা কি হইল?
1: না না না, ওরা বলছে পৃথিবীতে যদি এত অধিকার মেনে নেওয়া হয় তবে তাদের দাবিও নাকি আমাকে মানতে হবে।
0: তারা দাবিটা কি?
1: না ওদের কথা হচ্ছে, পূজোর সময় ওরা যখন দুর্গার সাথে পৃথিবীতে যায় তখন অনেকেই নাকি বলে অসুরের উপর দুর্গা সারা জীবন পা রেখেই গেল, আর এই দৃশ্যের নাকি আর পরিবর্তন হলো না, আর প্রতিবার একই দৃশ্য, তাই ওরা বলছে এবার দুর্গা যদি মরতে গিয়ে অসুরদের পায়ের নিচে দাঁড়াতে বলে ওরা নাকি ঝামেলা বাঁধিয়ে ছাড়বে, এই অত্যাচার নাকি ওদের আর সহ্য করবে না।
0: খাইছে আমারে বাবা, তাহলে এখন কি করুন কিছু ভাবছেন?
1: না কি করি বলো তো নারদ।
0: একটা কাজ করেন বাবা।
1: হ্যাঁ বলো বলো নারদ।
0: না না হেরারে কোন, যে এই দৃশ্যের যদি পরিবর্তন হয় তো তার মরতে পূজোই কেউ করত না।
1: সে ঠিক,
0: তাছাড়া এইবার তো সময় নাই, চার দিনের লিগে হোক পাঁচ দিনের লিগে হোক গেলে আগে যা পাইতো কোন তার ডাবল দেওয়া হইব, আর দাবি লিয়া পর্যালোচনা পূজার পরে।
1: তুমি বলছো ওরা মানবে?
0: আরে বাবা নির্ঘাত মানব, টেহা বললিয়া কথা, টেহা যখন ডাবল পাইব তখন দেখবেন মা যখন এই চারটা ত্রিশূল এক একটার মাথার ঢুকিয়া খাড়িয়া থাকবো, তখনও দেখবেন কিছু করত না, যার নাম টেহা।
1: তুমি আমাকে বাঁচালে নারদ, বাঁচালে, তোমার এত বুদ্ধি আগে কিন্তু আমি জানতাম না।
0: আজকে তো জানলেন বাবা, একটু আমার দিকেও চাইলেন আর কি।
1: সে গেছে আসি আর বলতে,
0: জয় নারায়ণ জয় নারায়ণ। তাহলে বাবা যাই,
1: এসো এসো এসো।

এতক্ষণ শুনলেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার শিল্পী ছিলেন প্রবীর কর। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় অনুষ্ঠান শ্রীমান শ্রীমতীতে। আজকের আসরে থাকছে প্রেম, বিয়ে, মান অভিমান, মজার স্মৃতি আর দাম্পত্য জীবনের নানা অজানা গল্প। আজ আমাদের সঙ্গে রয়েছেন এক সুন্দর

0: Cordon putih. Sriman Subroto Devnath, Srimuti Soma Devnath Chattopadhyay, একজন সঙ্গীত শিল্পী, আরেকজন বাচিক শিল্পী, আপনাদের দুজনকে জানাই আন্তরিক স্বাগত। শ্রীমান এবং শ্রীমতী, আপনাদের দুজনের কাছেই আমি জানতে চাইব প্রথমে, কেমন আছেন আপনারা? শ্রীমানের কাছে প্রথম যে জিনিসটা জানতে চাইব সেটা হলো যে শ্রীমান সুব্রত বাবু, আপনার শৈশব কোথায় কেটেছে বা শৈশব কালটা কেমন ছিল?
1: শৈশব তো আমরা বিলুনিয়ায় ছিলাম, ছোটবেলা থেকে বিলুনিয়াতে, জাস্ট জন্মটা হয়েছিল খোয়াইতে। বাবু চাকরি করতেন বিলুনিয়া কলেজে, সেখানে একদম ছোটবেলা থেকেই, জন্মের পর থেকেই বিলুনিয়াতে বড় হয়ে ওঠা, একদম কলেজ অবধি বিলুনিয়াতে ছিলাম, তারপরেই তো চলে এলাম আগরতলায়। আর শৈশব যেমন কুটুপাটি করে সবার কাটে, সেই রকম আমাদেরও কেটেছিল। একাধারে ছিল গ্রামীণ পরিবেশ, পাশাপাশি শহুরে পরিবেশ, মানে দুটোরই স্বাদ পেয়েছি। আমরা যেখানটায় থাকতাম, একদম পাশেই গ্রাম কিংবা গ্রামীণ এলাকা, পাশেই শহর, একদম শহর আর গ্রামের ঠিক মাঝামাঝি অবস্থায় আমরা ছিলাম, কাজে দুটোরই স্বাদ পেয়েছি। যেমন ধান ক্ষেত, পুকুর, হুটুপটি করে কাটানো, পুজোর আনন্দ, সবকিছু আমরা পেয়েছি।
0: ঠিক তেমন ভাবে শ্রীমতী সোমা দেবনাথ চট্টোপাধ্যায়, সোমা দেবী, আপনার কাছে জানতে চাইব আপনার শৈশব কোথায় কেটেছে?
2: আমার শৈশবটা আসলে আমি আগরতলাতেই বড় হয়েছি, একদম শহুরে পরিবেশ, তবে এখন যেরকম পরিবেশটা তখন কিন্তু সেরকম ছিল না। তখন মানে পাড়ায় পাড়ায় সবার মধ্যে যেমন বন্ধুত্ব ছিল, একে অপরের বাড়ি যাওয়া, যে কোনো আচার অনুষ্ঠানে সঙ্গ দেওয়া, সবাইকে সাথ দেওয়া, সেগুলো ছিল। এখন কিন্তু সব মানে শহুরে জীবনটা কেমন যেন হয়ে গেছে সব। এখন ধরো না, এই বিয়ে বাড়িটাই যদি ধরা যায়, আগে বাড়িতে বিয়ে হতো, এখন সবাই তো হোটেলে চলে যাচ্ছে, মানে সেই আগে যে আন্তরিকতা সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। আর আমার ছোটবেলাটা তো এখানেই কেটেছে, তো মাঝে মাঝে যেতাম, গ্রামে যেতাম, যেমন আমার মামার বাড়ি কৈলা শহর, তারপর আমাদের আসল বাড়ি কমলপুরে, যদিও আমি কোনোদিন থাকিনি, ওই ছুটি ছাটায় যাওয়া হতো, তো এখানেই বড় হয়েছে পুরোপুরি আগরতলা।
0: বাহ, তাহলে শুরু হোক ভালোবাসার গল্প। তো এই সুব্রত বাবুর সঙ্গে আপনার প্রথম পরিচয় কোথায় হয় বা কিভাবে হয়?
2: পরিচয়টা আসলে আমরা ইউনিভার্সিটি মেট, ইউনিভার্সিটিতে গিয়েই পরিচয়, আমরা একই ডিপার্টমেন্টে, সেই হিসেবেই পরিচয়।
0: আচ্ছা, যেহেতু আপনার থেকে এই জিনিসটা জানতে পারলাম, তাহলে আপনাকে জিজ্ঞেস করি যে এই প্রথম দেখায় শ্রীমানকে দেখে আপনার মনে কি হয়েছিল?
2: না, তেমন কোনো ফিলিংস ছিল না
0: আপনার ক্ষেত্রে,
2: কিন্তু কি করে যেন হয়ে গেল।
0: আচ্ছা, তো সুব্রত বাবুর কাছে এই প্রশ্নটুকু রাখবো, আপনার মনে কি হয়েছিল বা কিভাবে এই শ্রীমতীর সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্ক জড়িয়েছিল?
1: একটা গান আছে না, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি।
0: বাহ,
1: মানে কথায় কথায় গাল গল্পে যেভাবে হয়ে যায় আর, মানে কখনো প্রথম অবস্থা তো কখনোই ভাবিনি যেটা হতে পারে। তারপর আস্তে আস্তে যখন দিনের পর দিন যেতে লাগলো, তখন হঠাৎ হঠাৎ মনে হলো যেন না নিজের কাছাকাছি বলে চলে এসেছি আমরা। কিন্তু তো সমাজ সংসারের অনেক কিছুই বাঁধন তো থাকেই, এইগুলো কাটিয়ে উঠতে পারবো কিনা সেই ভয়টুকুও ছিল। এটা তো একদম অস্বীকার করার কোনো উপায় নেই, আমাদের যে পারিপার্শ্বিক যে অবস্থা, তখনকার যেরকম সামাজিক পরিবেশ, এখনো সেটা আছে, মানে বাড়িতে মেনে নেওয়ার ব্যাপারটা, এগুলো তো অবশ্যই থাকে,
0: সেটা
1: আচ্ছা,
0: ওই সময়ের, ওই সময় বলতে প্রেমের সময়ে সবচেয়ে মধুর স্মৃতি কোনটি, মানে কোন জিনিসটা এখনো আপনার খুব মনে পড়ে, সেই বিশ্ববিদ্যালয় স্তর হোক বা যেভাবেই যে সময়টাই হোক, ওই সময়কার যে মধুর স্মৃতি কিছু কি মনে পড়ে আপনার বা শ্রীমত

0: কোনো একজনের?
1: না, অনেক কিছুই মনে আছে, কিছুই বলার নয়, এগুলো এসব তো একদম জল জল করে জীবনে ব্যাপারগুলো হচ্ছে। মানে একটা তো আগেই তো বললাম, একটা ভয় মিশ্রিত ছিল সবকিছুর মধ্যেই, কিন্তু যখন প্রস্তাবটা যখন প্রথম গেল, মানে আমরা তো ঠিক আছে প্রথমে তো ক্লাসমেট ঠিক আছে, কিন্তু যখন প্রস্তাবটা যখন দিলাম তখন সেটাকে অ্যাকসেপ্ট হবে কি হবে না, যখন অ্যাকসেপ্ট হয়েছে তখন তো একটা খুলে যেতে ছিল সেই জিনিসটা, সেটা তো একটা স্মৃতি।
0: সোমাদেবীর কাছে জানতে চাইবো যে, হ্যাঁ আমাদের অনুষ্ঠানটাই তো এটা, শ্রীমান শ্রীমতি। আচ্ছা এবার সোমাদেবী আপনার কাছে জানতে চাইবো যে বিয়ের আগে কে বেশি রোমান্টিক ছিলেন? এবার শুধুমাত্র প্রশ্নটা আপনাকে করেছি বলে আপনি বলবেন সেরকম না, এবার আপনিও বলতে পারেন বা শ্রীমান উনিও বলতে পারেন।
2: রোমান্টিক ব্যাপারটা উন্নতি বেশি, এটা অস্বীকার করার উপায় নেই।
0: তার মানে কি আপনি ওনার রোমান্টিকতা দেখেই আপনি প্রেমে পড়েছিলেন?
2: না সেরকম কিছু নয়, কি করে জানো হয়ে গেল ওই আর কি। ওই যে বলে না, নানা কাছে কাছে প্যার তুমি চাচার বেঁচে,
0: বাহ
2: এরকমই হয়ে গেল আর
0: কি। প্রেমের স্মৃতি সত্যি বড় মধুর। এবার দেখি বিয়ের পর সেই প্রেম কতটা বদলেছে। শ্রীমান শ্রীমতির কোন অভ্যাসটি আপনার সবচেয়ে প্রিয়?
1: প্রিয়
0: সবচেয়ে
1: সেটা বলবো
0: না, মানে আমি, হ্যাঁ আমি বলতে চাইছি যে সুব্রত বাবুর শ্রীমতির কোন অভ্যাসটি সবচেয়ে বেশি প্রিয়?
1: আসলে দিন যখন বদলায় আর কি, দিন দিন যখন যেতে থাকে আর কি, তখন আস্তে আস্তে মানে প্রেম শিখে হয়ে যায় না, কিন্তু কি বলবো এটাকে,
2: তখন
1: দায়িত্ব বোধটা বেড়ে যায় কিংবা অন্য অন্য ব্যাপারগুলি, আগে যেগুলি ধরো ওভারলুক করতাম ঠিক আছে এটা না করলেও হতো, কিন্তু এখন সেটা অনেক সময় সহ্যের মাত্রাটা ছাড়িয়ে যায়, এখন দোষ খোঁজার গুলি বেশি হয়ে যায়। এখন দোষগুলি সব ওভারলুক হতো, এখন সেই দোষ ত্রুটিগুলি এখন সব প্রমিনেন্ট হয়ে সামনে দেখাতে আর কি, যে এটা কেন করি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এবার শ্রীমতির কাছ থেকে জানতে চাইবো যে শ্রীমানের কোন অভ্যাসটি আপনার সবচেয়ে অপছন্দ, কোন অভ্যাসটি সবচেয়ে অপছন্দ? আমরা কিন্তু এখন কথা বলছি মানে সংসার, মানে সংসারের বিভিন্ন পর্যায় নিয়ে, আপনি সাংসারিকভাবে ভেবে বলতে পারেন বা সাংসারিকভাবে আপনার সামনে যেটা ভেসে উঠছে সেটা নিয়ে বলতে পারেন যে কোন অভ্যাসটি আপনার ভালো লাগে না।
2: সময়ে যেটা করার সেইটা ঠিক হয়ে ওঠে না, যেমন গানের লোক কিন্তু গানের যে চর্চা সেটা কিন্তু আমাদের বাড়িতে বিন্দু মাত্র নেই, মানে এটা ওই প্রোগ্রাম এলে পরে সেটা হয়, সেটা খুবই আমার বাজে লাগে। কারণ যদি তোমার মধ্যে এটা আছে তো তুমি একটু গাইলে আরো ভালো করতে পারো, কিন্তু সেই অভ্যাসটা কিন্তু হচ্ছে না ঠিকমতো।
0: এই বিষয়ে কিন্তু যদিও শ্রীমান শ্রীমতির কথা চলছে, আমি এখান থেকে যেটা বলবো সেটা কিন্তু শ্রীমান অর্থাৎ সুব্রত বাবুর যে পরিবেশনা, যে পারফরমেন্স যেটা হয় মঞ্চেই হোক যে অনুষ্ঠানেই হোক, সেটার মধ্যে কোথাও কিন্তু কোনোভাবে প্রকাশিত হয় না যে হয়তোবা রিহার্সাল বা প্র্যাকটিসটা কম হচ্ছে বলে, হয়তোবা আপনি সঙ্গে থাকেন সেটা হয়তোবা আপনার অনুভব হয়।
2: এই রেওয়াজের ব্যাপারটা আমি বলছিলাম, এমনি ধরো কোনো প্রোগ্রাম এলো তার আগের রাত্রে উনি সব তৈরি করে নেবেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওই যে লাস্ট মিনিট পরীক্ষা লাগে তার, সেইভাবে উনি তৈরি হয়ে যান।
0: আচ্ছা
2: বছর যেটা করার সেটা হয় না আর কি।
0: আচ্ছা আপনাদের মধ্যে কে বেশি রাগ করেন?
2: আমি।
0: আপনি? তাহলে ঝগড়াটা যখন হয়ে যায় হলে পরে কে প্রথমে মান ভাঙান?
2: এটা আমাকেই তো মানতে হয় আবার।
0: আচ্ছা
2: ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকেই, তবে এটা কমই হয়, মানে ঝগড়াঝাটি যে ব্যাপারগুলো আর কি
0: না, মানে ঝগড়া বলতে
2: সাংঘাতিক রকমের সেরকম কিছু,
0: সেটাই মানে ঝগড়া বলতে, ঝগড়া শব্দটা ঠিক আছে কিন্তু ঝগড়া বলতে এখানে ওই ঝগড়া না, ঝগড়া বলতে মতানৈক্য, মান অভিমান যেটা স্বাভাবিকভাবে ঘরে সংসারে হয়ে থাকে।
1: পিটু, আমি মানে একদম সামগ্রিকভাবে একটা কথা বলছি,
0: হ্যাঁ
1: মানে আমার জীবনের একটা শিক্ষা কি এটা মায়ের কাছ থেকে পাওয়া, হ্যাঁ মানে মা আমাকে বলেছিল যে বাবুর সঙ্গে খুব একটা কথা কাটাকাটি হয়েছিল, হ্যাঁ এটা মানে আমার জীবন থেকে শিক্ষা।

0: নেওয়ার যাই হোক, অনেক মানবিমান মা বাবার মধ্যে চলছিল তখন। মা কিন্তু আমাকে বলেছিল, জানিস আমার বাবা আমার গায়ে কোনো দিন কখনো হাত তুলেনি। হ্যাঁ, এটা হয়েছে তোদের মধ্যে কখনো ঝগড়া জাতি হতেই পারে বিয়ে যখন করবি। আমি না মানে ওই যে একটা সেন্টেন্স, এটা কিন্তু আমার মনের মধ্যে একদম গেঁথে আছে যে আমার মা কখনো দাদুর কাছ থেকে কখনো মার খায়নি। আমার মেয়ে আমাকে বলছে, বাবা তুমি আমাকে কখনো মারোনি কেন এই বয়স অব্দি। কিন্তু এখন যখন এরকম গার্হস্থ্য হিংসা দেখি আর কি, হ্যাঁ এটা মানে হলফ করে বলতে পারি, আমাদের মধ্যে তো মানবিমান ভুল বোঝাবুঝি সব হয়েই থাকে, কিন্তু একটা স্বামী একটা স্ত্রীর গায়ে হাত তুলবে এইটা আমি কেন জানি মন থেকে মানতে পারি না। এটা মানে ও একদম সামনে সামনে
1: এটা আসলে কি মানে
0: এটা আমি
1: ঝগড়া হয়ে বলেই হয়তো
2: না, শিক্ষিত হলো এই ক্ষেত্রে আমি আমার যেটা অভিমত সেটা হলো যে এরকম যেই পরিবারে সুস্থ সংস্কৃতি মানে বহমান সেখানে কিন্তু এই ধরনের জিনিস মানে জিনিসগুলো কিন্তু আসে না,
0: আসে না। কিন্তু তারপর আমরা দেখো অনেক সাংস্কৃতিক পরিবার, সংস্কৃতি মনা মানুষের মধ্যেও পরিবার এই জিনিসটা দেখি
2: হয় হয়,
0: মেয়েদের গায়ে যে হাত তোলা এই জিনিসটা আমি একেবারেই কখনোই সমর্থন করি না।
2: এটা অবশ্যই অবাঞ্ছনীয়,
0: ঝগড়া জাতি যাই হোক তুমি 10টা কথা বলে ফেলো কিন্তু হাত তুলবে কেন, এটা তো একেবারে এটা মানে আমাদের কখনোই হয় না। এটা মানে আমি মানতে পারি না, কাজে ঝগড়া জাতি যাই হোক একদম পরিষ্কার, হ্যাঁ মান হয় ঠিক আছে, যার ভুল একটু করে বলতে পারলে সরি বলে ফেলি হয়ে গেল
2: শেষ।
1: ওইটাই আমাদের প্রথম কথা ছিল যে হতেই পারে মতানৈক্য হবে, মানে একটু সময় গেলে পরে বা সরি যে কোনো একজন সরি বললে ফেললে বাস ওইটা শেষ।
2: সংসার মানেই তো একটু খুনসুটি, একটু অভিমান আর অনেকটা ভালোবাসা। আচ্ছা, এবার আমি দুজনের কাছে, শ্রীমান শ্রীমতী দুজনের কাছেই দ্রুত প্রশ্ন করব, আপনারা দ্রুত উত্তর দেবেন এবং ভাববেন না, বেশি ভাবার সময় থাকবে না, খুব তাড়াতাড়ি করে উত্তর দেবেন। কে বেশি রোমান্টিক? সুব্রতবাবু বেশি রোমান্টিক। কে বেশি মিথ্যা অজুহাত দেন? কে বেশি ঘুরতে ভালোবাসেন? ঘুরতে কে বেশি ভালোবাসেন?
0: যখনই সুযোগ পাই সুযোগ ফেলেই
1: আমার থেকে
2: শ্রীমান সুব্রতবাবু কি উনি কি রান্না করতে পারেন?
1: শুনেছি পারেন, আগে নাকি
2: মানে শুনেছি মানে,
1: কিন্তু আমি খাইনি।
2: আচ্ছা আচ্ছা,
1: মেয়েও বলে বাবা তুমি নাকি রান্না করতে, তাহলে একদিন করে খাওয়া।
0: আমরা তো বিয়ের পর পরে একটা ভাড়া বাড়িতে ছিলাম আর কি, সবসময় এসে কেউ এরকম ডিস্টার্ব করতো, এরকম দরজায় টোকা দিত। আমি একদম মানে কলিং বেল কিনে এনে ঘরে ঢুকে দেখি ঘুমোচ্ছে, তারপর একদম মানে চুপি সারে সমস্ত কিছু লাইন টাইন দিয়ে একদম কলিং বেল লাগিয়েছি, লাগিয়ে পরে যখন কলিং বেল বাজানো হলো তখন তুমি ঘুম থেকে উঠে।
1: এটা একটা সারপ্রাইজ ছিল আমার জন্য সত্যি।
2: বাহ, এবার এই র্যাপিড ফায়ার রাউন্ডের শেষ প্রশ্ন আপনাকে করব, সেটা হলো যে আপনাদের মধ্যে কে কাকে বেশি ভালোবাসেন?
0: এটা তো
2: দুজন দুজনকে ভালোবাসেন। বাহ, সত্যি তাই, এই প্রশ্নের উত্তর বোধ হয় সারা জীবনও মাপা যাবে না এবং এটাই স্বাভাবিক, এভাবেই আপনারা চলতে থাকুন। এবার যেটা আপনাদের দুজন থেকে জানতে চাইবো সেটা হলো যে কে কাকে কতটা চেনেন এর ভিত্তিতে। প্রথমে শ্রীমান উত্তর দেবেন, শ্রীমতির প্রিয় খাবার কি? শ্রীমতি আপনি কিছু বলবেন না,
0: বল মাছ, বল মাছ।
2: সত্যি কি তাই সোমাদেবী? তার প্রিয় রং কি?
0: প্রিয় আলাদা করে কিচ্ছু নেই, তবে

0: লাইট কালার খুব পছন্দ করে আর কি, মানে খুব বেশি ডার্ক কালার কিছু পছন্দ করে না, লাইট যেই সূচি যেটাই হয় এত খুশি।
1: শ্রীমতির সবচেয়ে বড় স্বপ্ন কি?
0: বড় স্বপ্ন তো ছিল, এখন তো আর সেই সময় নেই ভাই, প্রায় 60 দোরগোড়ায় হয়ে গেছি, বড় শিল্পী হবো আমরা বড় মঞ্চে করবো, যতটুকু পেয়েছি অনেকটাই বেশি।
1: তো শ্রীমতি যখন মন খারাপ হয় তখন কি করলে খুশি হন?
0: কি আর সরি বললে আর এছাড়া কি বলতে পারি?
1: না, মন যখন খারাপ হয়, মন শুধুমাত্র যে শুধুমাত্র ঘরের কোনো বিষয় নিয়ে বা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সেটা না, মন তো অনেক কারণেই খারাপ হতে পারে, বাইরের কোনো জিনিস সেটা মানতে পারলাম না সেটাও খারাপ হতে পারে। হ্যাঁ হ্যাঁ,
0: বাইরে বেরোলেই মন ফ্রেশ।
1: বাহ বাহ বাহ, এবার শ্রীমতির পালা। শ্রীমানের প্রিয় খাবার কি?
2: ওর পছন্দের হলো একদম ছোট ছোট মাছ যেগুলো পাওয়া যায় বাজারে, ছোট মাছের তরকারি,
1: একদম জ্যান্ত মাছগুলো,
2: জ্যান্ত মাছের।
1: বাহ বাহ, সবচেয়ে প্রিয় কাজ কি শ্রীমানের?
2: কাজ অন্যরা যে কাজটা দেবে, যে কাজটা করে দিতে হবে অন্য লোকের কাছে, সেটা হলো সবচেয়ে আগে প্রায়োরিটি।
1: আচ্ছা, তো সেক্ষেত্রে শ্রীমানের কি, যদিও শ্রীমান শ্রীমতি সম্পর্কে উত্তরটা দিয়েছিলেন, এবার আপনার কাছ থেকে উত্তর চাইব সুব্রতবাবু সম্পর্কে, যে সুব্রতবাবুর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি আছে কিছু?
2: ওইটা তো ওই ও যেটা বলল সেটাই, যে ভালো পারফর্ম করা।
1: বাহ,
2: ভালো একটা জায়গায় যাওয়া।
1: যদি এবার সুব্রতবাবু রেগে যায় তাহলে তাকে শান্ত কিভাবে করা যায়? কেন জানি এই জিনিসটা, এই উত্তরটা আপনি এখন যেটা বলছেন সত্যি কথা, আমার মনের মধ্যে এটাই ঘুরছিল। একদম একদম একদম মিলে গেল। বাহ, আচ্ছা আপনাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি দুজনের মিলে?
2: আমাদের মেয়ে জন্মদিন হলো, সেদিন ছিল সবচেয়ে আনন্দের মুহূর্ত।
1: বাহ, আর কঠিন সময় যখন আসে তখন একে অপরের পাশে
2: অবশ্যই থাকতে তো হয়,
1: থাকতে তো হয়। সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি?
2: বোঝাপড়া, একের অপরের উপরে বিশ্বাস, আর সবকিছুতে সহযোগিতা করা।
1: বাহ, যদি আজকে এই শ্রীমান শ্রীমতি অনুষ্ঠান থেকে সরাসরি যে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান আপনার জীবন সঙ্গীকে একটা কথা, তাহলে কি বলবেন আপনি? আমাদের অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার জীবন সঙ্গীকে, আপনাকে বলা হলো আপনি একটি কথা বলবেন, সেই কথাটা কি হবে বা কি বলবেন?
2: মানে আমি যেটা চাই সেটা যেন সে বোঝে, আমার মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেন ভালো থাকে।
1: না, আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে যে কথা বলছি এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, শুধু আমি না, আমাদের আকাশবাণী আগরতলার যারা শ্রোতারা রয়েছেন বা আমাদের বিভিন্নভাবে ইঞ্জিনিয়ারিং সেকশন বা সমস্ত যারা অনুষ্ঠানটা শুনছেন, অনেক লোক শুনছেন সারা ত্রিপুরার, তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু বুঝতে পারছেন এবং তারাও আপনাদের যে দৈনন্দিন জীবন নয়, সেই শুরু থেকে শুরু করে এখনও পর্যন্ত যেভাবে অতিবাহিত হচ্ছেন সেটা অবশ্যই খুব সুন্দর, সেটা মানে সুন্দরের কোনো আর পরিবর্তিত রূপ বা ভাষা হিসেবে কিছু বলা যায় না, আমার মনে হয় একেবারেই পবিত্র সুন্দর। তো সেক্ষেত্রে নব দম্পতিদের জন্য আপনাদের পরামর্শ কী থাকবে?
2: যাতে বিশ্বাস থাকে একের উপরে অপরের, এবং যে কোনো পরিস্থিতি আসুক না কেন তারা যেন সাথ দেয়, বুঝে যেন চলতে চেষ্টা করে।
1: বাহ বাহ, আমরা অনুষ্ঠান যখন করছিলাম বা কথা বলছিলাম তখন বারে বারেই ঘুরে ঘুরেই আসছিল যে সুব্রত দেবনাথ, উনি একজন সঙ্গীত শিল্পী, যদি অনুষ্ঠান আমি শুরুতেই বলেছিলাম রাজ্যের একজন গুণী শিল্পী, শুধু রাজ্যে নয় বহিরাজ্যেও উনি বহুবার ওনার অনুষ্ঠান পরিবেশন করেছেন। তো আজকের এই শ্রীমান শ্রীমতি অনুষ্ঠানে সুব্রতবাবু আপনার কাছ থেকে একটা গান শুনতে চাইবো।

যায় ভাসি ভালোবাসি ভালোবাসি, সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন

0: বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি একটি সুন্দর সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, সম্মান, বন্ধুত্ব আর একে অপরের প্রতি যত্ন, যেটা বারবার শ্রীমতী বলছিলেন এবং অবশ্যই শ্রীমানু সেটা বলছিলেন। আসলে আমাদের সবার মধ্যে না এই সম্পর্কটাই হওয়া উচিত। সেক্ষেত্রে দম্পতির ক্ষেত্রে তো সেটা বিশেষভাবে বার্তা বহন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। আজকে আমাদের এই শ্রীমান শ্রীমতী অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীমান সুব্রত দেবনাথ, শ্রীমতী সোমা দেবনাথ চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকে আকাশবাণী আগরতলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাকেও, এত সবার মাঝখান থেকে আমাদেরকে এইটুকুন অনেক পুরনো স্মৃতি তুমি উস্কে দিলে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আকাশবাণী আগরতলা কর্তৃপক্ষকে, ধন্যবাদ, শুভরাত্রি।
0: আপনাদের জীবনের গল্প আর ভালোবাসার মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা। মনে রাখবেন, ভালোবাসা শুধু মুখের কথা নয়, ভালোবাসা হলো পাশে থাকা, সময় দেওয়া, ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া এবং প্রতিদিন নতুন করে একে অপরকে আপন করে নেওয়া। আপনার জীবন সঙ্গীকে আজ একটু বেশি সময় দিন, একটু বেশি ভালোবাসুন। আবার দেখা হবে নতুন গল্প, নতুন প্রশ্ন আর নতুন অতিথির সঙ্গে। আমি পিন্টুলাল সাহা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শ্রীমান শ্রীমতী অনুষ্ঠান নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের শ্রীমান সুব্রত দেবনাথ এবং শ্রীমতী সোমা দেবনাথ চট্টোপাধ্যায়, আপনাদের দুজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।

0: হুমায়ুন ফরিদি একবার বলেছিলেন, যখন কাউকে ভালোবাসবে।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী আকাশবাণী আগরতলা।

0: এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1,269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আগামী 13ই অক্টোবর মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় মেরুদণ্ড এবং হাড়ের বিভিন্ন সমস্যার চিকিৎসা। এ নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন ডাক্তার সুমনধর, সংযোজনায় থাকবে অনামিকা। আপনারা ফোন করবেন 0381-232-6253 এই নম্বরে। আগামী মঙ্গলবার 13ই অক্টোবর রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান।
1: সঙ্গীত সভা কার্যক্রমে আপকা স্বাগত হে। প্রস্তুত হে পণ্ডিত জডেশ হুগারজি কা তবলা বাদন। পণ্ডিত জডেশ হুগারজি কা জন্ম 4 জুলাই 1977 কো হুয়া। আপকে পিতা কা নাম ভগবন্তপ্পা হুগার হে। পণ্ডিত জডেশ হুগার সঙ্গীত তথা কলা পরিবার সে জানে যাতে হ্যাঁ। আপ কল্যাণ কর্ণাটক কে জানে মানে তবলা বাদক স্বর্গীয় শ্রী শঙ্করপ্পা হুগারজি কে পৌত্র হ্যাঁ। আপ আপনি 8 বর্ষ কি আয়ু মে আপনি পিতা শ্রী ভগবন্তপ্পা হুগার দ্বারা তবলা বাদন তথা সঙ্গীত কি শিক্ষা প্রাপ্ত কি। সাথ ही টপ গ্রেড উপাধি প্রাপ্ত আকাশবাণী ধারওয়াড় কে টপ তবলা কলাকার আপকে চাচা পণ্ডিত সাতলিঙ্গপ্পা দেশাই কল্লুরজি সে ভি তবলা বাদন মে অধিক শিক্ষা হাসিল কি হ্যাঁ। কর্ণাটক রাজ্য শিক্ষা পরীক্ষা বোর্ড দ্বারা শাস্ত্রীয় সঙ্গীত মে তবলা বিদ্বত এবং গায়ন বিদ্যুত কি উপাধি, কর্ণাটক বিশ্ববিদ্যালয় ধারওয়াড় সে তবলা বাদন মে এমএ কি উপাধি, আকাশবাণী দ্বারা আয়োজিত কিয়ে গে সঙ্গীত কি অডিশন মে তবলা বাদন মে টপ গ্রেড, বি হাই গ্রেড সঙ্গীতকার, বি হাই গ্রেড হিন্দুস্তানি গায়ন কলাকার কি উপাধিও।

ಧಾ ಕತ್ ಚಂದ್ರಕೃತ ದಾಗೆ ದಿ ಗೆ ಅಂತ ಧಾ ಕತ್ ಚಂದ್ರಕೃತ ದಾಗೆ

0: इस रूपक ताल के साथ पंडित जडेश होगार तबला सोलो समापन कर रहे हैं। हारमोनियम लेहरा संगत कर रहे थे श्री रेवैया वस्त्रदमठ। यह कार्यक्रम आकाशवाणी कलबुर्गी स्टूडियो में रिकॉर्डिंग किया गया था।
1: विथ रूपक ताल पंडित जडेश होगार कंक्लूड्स हिज तबला रिसाइटल इन टुडेज रविवासरीय अखिल भारतीय संगीत सभा। हारमोनियम लहरा वॉज प्रोवाइडेड बाय श्री रेवैया वस्त्रदमठ। दिस प्रोग्राम वॉज रिकॉर्डेड एट द स्टूडियोज ऑफ आकाशवाणी कलबुर्गी।
2: আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনে খরাং, অভিজ্ঞাপন সকাল 7:05, সকাল 7:45 রবিকিরণ অনুষ্ঠানের শিল্পী রমা মণ্ডল, 8:40 যুববাণী, সকাল 9:25 দেশবন্দনা, 9:40 হিন্দি ছায়াছবির গান, সকাল 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 11:00 শুনবেন ফোন ইন বাংলা ও হিন্দি গানের অনুরোধের আসর, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান, 12:30 খেরেংবার, 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 1:40 লোকগীতির শিল্পী স্বাগত দে, 1:50 নজরুল গীতির শিল্পী সুজাতা সরকার, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 চাকমা গানের শিল্পী সেবিকা চাকমা, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, 6:30 ঘর গৃহস্থের আসর, পরে লোকগীতি শুনবেন গীতা চৌধুরীর কণ্ঠে, রাত 8:05 সংবাদ বিচিত্র, 8:15 হিন্দি ছায়াছবির গান, 8:30 আধুনিক গানের শিল্পী শৈলেন্দ্র মুখোপাধ্যায়, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সীমন্তিনী সেনগুপ্ত, রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:15 আধুনিক গানের শিল্পী সুধীর লাল চক্রবর্তী। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টায় জানানো হয়েছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বত্র সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।